আকাশবাণী আগরতলা, আজ বৃহস্পতিবার, চৌঠা আষাঢ় 1948 শকাব্দ, 10ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 25শে জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর শোনা যাবে ফেসবুক ও ইউটিউবে। আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন সরাসরি অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 56 মিনিট 12 সেকেন্ড।

0: আকাশবাণী আগরতলা সুভাষিত। আজ শুনবেন চিত্তরঞ্জন দাশের রচনা থেকে পাঠ।
1: জোন্স সাহেব বলেন যে ভারতবর্ষের 31 কোটি অধিবাসীর মধ্যে অতি সামান্য কয়েকজন লেখাপড়া জানে। আমি মানিয়া লইলাম। ইহা দ্বারা তিনি আমাদিগকে বুঝাইতে চাহেন যে যাহারা লিখিতে পড়িতে জানে না তাহারা অযোগ্য, তাহাদের নিজেদের কোনো বিবেক বুদ্ধি নাই, কোনটা ভালো আর কোনটা মন্দ তাহারা বিবেচনা করিতে পারে না। কিন্তু আমি সে কথা মানি না। অবশ্য ইউরোপের কথা বলিতে পারি না, তবে আমাদের দেশের বহু নিরক্ষর ব্যক্তিকে জানি যে তাহারা ব্যবসা বুদ্ধিতে বেশ পরিপক্ক। কে তাহাদের মঙ্গলাকাঙ্ক্ষী ও কে তাহাদের শত্রু তাহা তাহারা বেশ বুঝিতে পারে। স্যার আর্চি বার্কমায়ার অথবা আমাদের কেহ তাহাদের বন্ধু কিনা তাহা তাহারা ভালোরূপই জানে। সে কথা বুঝিবার বিচার বুদ্ধি তাহাদের যথেষ্টই আছে। আর যদি তাহারা মূর্খ বর্ণজ্ঞানহীন বলিয়া তাহাদিগকে উপেক্ষা করিতে চাহ, তবে আমি বলিব, এতদিন কেন তাহাদিগকে মূর্খ করিয়া রাখিয়াছ? 150 বৎসরের শাসনের পরও যদি দেশের জনসাধারণ অশিক্ষিত রহিয়া থাকে, নিজেদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতাই তাহাদের না থাকে, তবে এত দীর্ঘকাল ধরিয়া গভর্নমেন্ট কি করিলেন? শুধু এই ব্যাপার উপলক্ষ করিয়াই বলিতেছি, আমাদের বর্তমান শাসন নীতির সংস্কার যে অবশ্য প্রয়োজনীয় তাহা স্বীকার করিতেই হইবে। এই শাসন নীতির পরিবর্তন হওয়া চাই। আমার দৃঢ় বিশ্বাস, শাসন রীতির পরিবর্তন ঘটিলে, স্বায়ত্ত শাসন প্রবর্তিত হইলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষের এমন অবস্থা ঘটিবে যে ভারতের কোনো স্থলে একটি নিরক্ষর লোকও দেখা যাইবে না। আমি নিশ্চয় করিয়া বলিতে পারি, আমাদের মঙ্গলার্থে আমাদিগকে যদি ক্ষমতা দান করা হয়, তাহা হইলে অচিরে আমাদের দেশের লোক পৃথিবীর অন্যান্য স্থানের অধিবাসীর অপেক্ষা উন্নত মনা বলিয়া পরিগণিত হইবে। আমাদের দেশের জনসাধারণ অশিক্ষিত বলিয়াই আমরা এমন প্রবলভাবে স্বায়ত্ত শাসনের দাবি করিতেছি। আমরা সর্বদাই বলিতেছি আমাদের ক্রমোন্নতির পথে বাধা পড়িতেছে। আমরা বলিতেছি আমাদের শিশু জাতীয়তার কণ্ঠ রোধ করা হইতেছে। আমাদের দেশে একদিন যে উন্নত শিক্ষার প্রচার ছিল, আমরা সেই শিক্ষা, সেই জ্ঞান ভাণ্ডারের উত্তরাধিকারী। যে আধ্যাত্মিকতার অনন্ত ভাণ্ডারের চাবি আমাদের হাতে আছে, আমরা তাহার দ্বার মুক্ত করিয়া সমগ্র বিশ্ববাসীকে সেই অপূর্ব ভাব সম্পদ বিলাইতে চাই। সেই অগ্নিকে আমরা পুনরায় প্রজ্বলিত করিতে চাই, স্বায়ত্ত শাসন ব্যতিরেকে তাহা সংসাধিত হইবার নহে। যিনি এখন স্বায়ত্ত শাসনের পক্ষে দাঁড়াইবেন, তিনি ভারতীয়ই হউন বা ইউরোপীয়ই হউন, তিনি মনুষ্যত্ব ও দেবত্বের অনুবর্তক বলিয়া মনে ভাবিব। এ দেশ

0: বাসী ইংরাজগণের সে সুবর্ণ সুযোগ রহিয়াছে।
1: সুভাষিততে আজ শুনলেন চিত্তরঞ্জন দাশের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী ইন্দ্রনীল সেন।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হাইমনি খোরাং।

আকাশবাণী আগরতলা যতন ফুমকচং জরানী খাকা হামিয়া ফরাই চঙ্গ তিনি ফুংনি হায়ংনি খরং পান্দা অবান্দা আওয়িং টঙ্গ সাসাই নৈরা দক চিচুকু কিলো হারসু নৈরা থামচে দক ফুটা ব্রী মিটার ও সারাশা ফুটা দক মেগা হারসু বাকসাখাই আওয়াইংই টঙ্গ তিনি শালমারিংঘা তিনি তালিয়ং তালনে শালবরী চিব্রীরা থামচি বাত্রিপুরা বিশি তিনিংখা সাংগ্রং শাল জুন তালনি শাল নৈচিবা নৈশাই নৈচি দক ইংরেজি বিশি

0: মিথাঙ্গো পিয়াবা বাকসা ইংগে তুমুং সাক কেবেলই হাতি বারনি জরা রক হামিয়া হংকাই ডাকতে ডাকতে ন সাক হামনগো মা থাকনাই
1: সাকাম করানি ককনি খনালাই মানে ইয়াগুলো ফাইদি হাইকে তাবু খনালাই নে সিং তাং বিতিনি কগো খনালাই নে গয়াম এবা গোয়াবা কাইমানরগি কগলাম গয়াম এবা গোয়াবা হাতিও গবাং মা বেরেমনি ন মানথগো রম দি ভিয়েনার লক্ষ্ণৌ টাইওয়ান পিঙ্ক অমহাই কাহাম বেরেমনি গয়ামরক হাতিও পাইনা থাকে সঙ্গ বেলাই মরক্ষেমা পায়ো চগন অগয়ামরক ন কাইমানো তেই গবাংখে কাইনাই বথাইরক ফালৈ রংরক আজই মানু যত জরাওনতেই যত বেরেমনি হাওন বন কাইমানো কাহাম বেরেমনি কলম চারা এবা বসা কাইনা বাকে মিষ্কিরক রই হা মাসানামাই তেই কাইসাতেই কাইসা বুফাং ছয় ফুট সক হাকচাল হাকচালকে কাইমাংখে কাহাম তে কাইসা সঙ্গবন বুতং বুতংখে কাইমাও হংকে দশ ফুট রক হাকচাল হাকচালকে কাইনা নামাই বুফাং কাইমানী ইয়াগুলো তুই রক জরা জরা রানী নামাই পুলিয়ানী বিশুও সঙ্গ বুথাই থাইমানকে বন সঙ্গ বেদেক বেলাকি হিলিকি থাঙ এবার বেদেক বন রমৈনা রাননি বাঙে আশুক ফানরক ইয়াকো হানি বাকে সঙ্গ পুলিয়ানী বিশুয়কে বন সঙ্গ খাগে খিমনা নামাই তে নি বিশ্বনী সুমি হিংকে সঙ্গবন আথাই নারাগিনাই সঙ্গ বন বথাই নাই মানো তে বথাই লেবু বাই বাকসা অংকা হাঙ্কে বন ইংসা কুকসা নিগনি ইয়াকাগ্রানির বাকে হিংকে সঙ্গবন পুলিয়াও ফম বাই উলো সাকাও পলিথিন বাইকে খাওয়াই রানাই তে জরা জরাও ইং রকনি ইয়াকি বাকে হিংকে ইয়াক কাকনানি বাকে হিংকে বিথি রক মারনাই বথাই সুনখা হংকে বন সঙ্গে নাহা মানে ইয়াগুলো সঙ্গ বেদেক বন সঙ্গ টানে মারনাই তামো হমালে বথাই খাকমানে ইয়াগুলো সঙ্গবন বেদেক রক সঙ্গবন টানে রেখা হংকে হাইনে হাই কতাল বেদেক আচাইনে বেরুদম আচাইনে তেনি বিষয় ব বথাই থাইনানি বাকে ব রেডি ইংনাই আশোক জরা সঙ্গ খালাইখা সয়াম কাইমানো রোগী কগলাম রক ফাইদেহাই কেতাবো সঙ্গ নাই নাইলেন ককথম রগো তামো তামো তং কিসা বুসকাংনি অগাস্টালনি সাল নচি সানিসমি সাল নচি থাম জরা খোয়াই খোয়াইও লোক আদালত আচক রাজাকাই আপনি বাকে হেল্পলাইন নাম্বার বজাকা রাজাকা 15100 ও হেল্পলাইন থাকে নাই নরক ককদগ্নি বিশুংতই নরক মানজুইমানো হায়াকে বা https://khwai.trp.decodes.gov.in ও ওয়েবসাইট ও থাকে নাই কাহামকে নাই মানো হনে সাজাকা ভারত হাকতনি যত নিশলাই কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড এবার পদ্মসকাতনি বাকে কইমংবলাই ইয়াফারনানি বাকে কবক জাক্ষা খুচা জাক্ষা 1954 বিশিনি সিমি কগ্রবাইতে রং থংমং তে লুকো হামক্রাইনি সামুং তাংনাই তে সৈনিমং তে তাংরং তাইতে অঙ্গ পাইফালতে সামমুং আকন্দক তেই তেই তঙ্গ পাইফলাই সামুং তাংনাই রক ও হাকতনি যত কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাকনাহিনী সাজাকা ও সকাতনি বিশৃঙ্গ তঙ্গ পদ্মবিভূষণ তেই পদ্মভূষণ তেই পদ্মশ্রী সকাত কয়মংবলাই রনাই লুকুরংনি থানে ও সাকলাইমু সাজাকা 2027 নৈশাই নৈ সিনি বিশিনি লুকুচং রায়দা সালন কিতিংগৈ ভারত হাপাংনি পদ্ম সকাতনি বাকে অনলাইন কয়লাই ইয়াফানানি নামাই বিনি বাকে রোজাকা https://awards.gov.in ও পোর্টাল নি বিশৃঙ্গতই থাঙে নাই বরক বরংনি কয়লাই রক রিমানো তে জুলাই তালনি সালথাম চিসা নৈ

0: হয় নিশ্চিত দক ইংরেজি বিশ্বনি সালমারিনী বিশৃঙ্গ অনলাইন ও কৈম নারাক জাগনাহিনি সাকলা জাখা
1: বসকাং তে সালসা তং খাইন সালথাম নি বাকে আবং খা স্নিচি নৈচি স্নি নিশিমি নৈচি চুকু জরা নিউ দিল্লি হাস্তে ও আর স্টেডিয়াম ত্রিপুরা হাস্তে নি যতনি সিলাই এবার কুইন অফ ফ্রুটস আবং খা আনারস নি তের খাইজাকাই তে আর বস ফুংনি দাম চি সাতাম্মানি সিমি হরনি দাম চুকুতাম্মা জরা তংনাই তে আর জুদা জুদা মশামুং রচাপমুং তে চামুংনি স্টল রকব খুলকজাকাই হেনে সাজাখা
0: গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি বখাক্তে সাজাখা স্কলারশিপ নি বাকি এস টি স্টুডেন্ট রকনি বাকি কাইসা সাকলাইম আবংখা প্রি মেট্রিক স্কলারশিপ ক্লাস নাইন টেন রকনি বাকি নাই বরং বাকি অকয়মলাই রেজিস্ট্রেশন তে সাবমিশন তে রিসাবমিশন যারা কয়মলাই রমানি ইয়াগুলো আব চায়া উজাকাঙ্গাই হাইনহাই রিসাবমিশন খাইনি খাইজাকাই অগাস্টালনি সালথামচিসা নৈশা নৈচি দক ইংরেজি বিশ্বনি বিশৃঙ্গ তৈ বরংনি ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন তৈ রিভেরিফিকেশন অংনাই সেপ্টেম্বর তালনি সাতজিনি বিশৃঙ্গ নৈশা নৈচি দক ইংরেজি বিশ্ব ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন অংনাই সেপ্টেম্বর তালনি সালথামচি নৈশাই নিচি দক ইংরেজি বিশ্ব তৈ স্টেট লেভেল ভেরিফিকেশন তে এপ্রুভাল খাইজাকাই অক্টোবর তালনি সাল নৈচি নৈশা নৈচি দক ইংরেজি বিশ্বনি বিশৃঙ্গ কয়মংবলাই রানাই রক বরংনি এস টি সার্টিফিকেট ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট রানানে নাংনাই ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যু খাইজাকাঙ্গনা নাংনাই এস ডি এম হাইকাবা ডি সি এম হাইকাবা ডি ডাব্লিউ ও হাইকা এস ডি ডাব্লিউ হাইকাবা ডি সি নি তাই তঙ্গ বরংনি মার্কশিট বরংনি লাস্ট একাডেমিক ইয়ারনি সার্টিফিকেট আবনি স্ক্যান খাইজাক কপি রানানে নাংনাই মার্কশিটনি তাই রানানে নাংনাই যে ইনস্টিটিউটও ব পড়িত আর ইনস্টিটিউটনি কাইসা এপ্রুভাল সার্টিফিকেট রানানে নাংনাই তাই হোস্টেল আর রংনি ব সার্টিফিকেট রানানে নাংনাই বরং ইনস্টিটিউটনি কয়মংলাই রানানে মুচুংনাইর বরক অগস্ট তালনি সালথামচি সানি বিশৃঙ্গ বরক কয়মংলাই রেমানু বিগেই পোর্টাল রাজাকা এইচ টি টি পি এস কোলন স্লেস স্কলারশিপ ডট কভ ডট ইন ওয়েবসাইট বড় খাবিনাই বড় নাইমানো
1: লং ট্রাইবেলিয়াম চাইও নেশামুখ ভারত অভিয়ান বিকশিত ভারত কি পেহচান সিসারি মূ কেম খাইকা মিয়ানি সিমি চেঙ্গিনাই আবো হাতি বার্সা তংনাই হকুতিসা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম রংনক মনুঘাট হায়ার সেকেন্ডারি রংনক তে মাধব চন্দ্রা হায়ার সেকেন্ডারি রংনক অকেম খাইজাকা তে অকেম কবাঙ্কুক রং সরংনাই রক শিকলা শিকলি রকন ফেক মং মানে না মানে হামিয়ানো তুই তে কক সাক কাহাম গরং খাই টঙি থাকি তুই ওয়ানসুকি সংসার জাকা তে জুদা জুদা স্কুলনি প্রিন্সিপালস ফরংনাই রক তে লেখা খাইনাই রক বো অকেম মানজাকা তে কক না রক্ষা
0: তাই তঙ্গ আনি আগব চিকিৎসা তঙ্ক আবংখা ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নি বখাক্তই ত্রিপুরা ট্রাইবেল ফক মিউজিক কলেজ খুমুলং নি বখাক্তই অসাকলাইম আব অংখা ডিপ্লোমা কোর্স তলাংজাকনাই ডিপ্লোমা ইন ত্রিপুরা ট্রাইবেল ফক মিউজিক বিশিকথামনি কোর্স স্ট্রিম তঙ্গ ভোকাল তে ডান্স তে খামনি বেদেগত লাংজাকনাই রংমারি সানজাকা মাধ্যমিক পাস অংনানি নাংনা হেক ববাই বাকসা তে আব গছিজাক বোর্ডনি অংনানি নাংনাই কয়মংবলাই রোজাকনাই আব সাবমিশন

0: অর্জুন তার নেই সালথাম চিনি বিশৃঙ্গ তাই কাউন্সিলিং তাই সিলেকশন টেস্ট নাই জুলাই তাল নেই সাল নই তাই সিলেকশন মানে ইয়াগুলো লিস্ট অঙ্কর যাক নাই জুলাই তাল নেই সালথাম তাই এডমিশন নাই নাই জুলাই তাল নেই সালবরি নিশিমি সালচার নেই বিশৃঙ্গ তাকে সে বেদগত লং যাক নাই আবংখা ডিগ্রি কোর্সও বিশিখতাম নি ভোকাল ডান্স তে ইনস্ট্রুমেন্টও তালাং যাক নাই আপনি বাঙে রংমারি সানজাকা হায়ার সেকেন্ডারি ক্লাস টুয়েলভ এবার ডিপ্লোমা নানি নাংনাই মিউজিক নতৈনাই সাকলাইজাক বোর্ড নি বিশিং তৈ অবেদে গব অজুন তালনি সাল থামচেনি বিশৃঙ্গ এপ্লিকেশন রানানি নাকনাই তৈ সাল নৈ জুলাই তালনি সাল নৈ হংকে বরংনি কাউন্সিলিং নাই তৈ বরংনি লিস্ট অংখনা যাকনাই জুলাই তালনি সাল থামো বরং ব এডমিশন নানি নাংনাই জুলাই তালনি সাল ব্রৈ তৈ সাল চারনি বিশৃঙ্গ বিনি বাগৈ ইমেইল বড় যাকা TTFMCU@gmail.com 2010@gmail.com ও ওয়েবসাইট বরক থাকে নেই ও পোর্টাল থাকে বরক বাই বরক মাঝুই মান হনে সাজাকা ফাইদে হেকে তাবুক সঙ্গ সেবক বরক তালাংমানি কগ্রং কিসা নাই নাইলে
1: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আর প্যারামেডিক্যাল স্টাফ নি বাকি বুচাচু থায়ত লংজাকনাই আর কাইথাম তঙ্গ আবংখা ফার্মাসিস্ট তে এক্স রে টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান ও কাইথাম লংজাকনাই উমরং নানাই চি চার নিশিমি নুই চি চার উমর জরা তে অব ভারত হাস্তে গনাঙ্গইন লংজাকনাই তে অব জুন তালনি চার সালমারি নিশিমি চেংমানি পাইথাক সালমারি অংখা জুলাই তালনি স্নি সালমারি জরা তে বরকনি ওয়েবসাইটটি বো থাঙ্গিনাই আর কইব্লাই রিমানো আবংখা https://cisfrect.cisf.government.in
0: এইমস নি বখাক্তি কিসাবুক চাচুক থেরক সুপুংনানি বাঙ্গাই কইমংলাই নাহার চাকি তঙ্গ আবংখা MPW অ্যাসিস্ট্যান্ট তৈ ফার্মাসিস্ট তৈ তঙ্গ টেকনিশিয়ান স্টোর কিপার তৈ ইঞ্জিনিয়ার অবেদক বুক চাচুক থাইরক সুপুং যাকনাই আরো তঙ্গ চিব্রৈরা চার চিব্রৈ রংমারি সানজাকা মাধ্যমিক পাস নিশিমি চ্যাং চাকনাই হেনে নাই সাকলা যাকা তাই উমর খাইরা যাকা বিশি চার নিশিমি থামচিবা নিবিসঙ্গ তাই খাজাক বসংরংনি বাকে হিঙ্কে অনলাইন খাজাক বসংরংনি বাকে হিঙ্কাই রায় নরক সৈন্য উমর ফলক রোজাগান অনলাইন বিশৃঙ্গতি কৈমংবলাই রানানি পাইথাক সাল অ জুন তালনি সাল থামচি নিবিসঙ্গ তাই তঙ্গ হাইকোর্ট ফাতার হাস্তেও কেসাবুক যাক যুক্তাই রক তালাংনাই আবরক অংখা সাফাই সেবক তাই মালি তাই গ্রুপ ডিস্টার্ব বুক চাচুক তাই তঙ্গ সারা ডকচিসনি রংমারি ডিপ্লোমা পাস অংনানি নাংনাই উমর চিচার নিশিমি থামচিবা নেবিসঙ্গ খাজাক বসং রংনি বাঙে হিংকে রাজানরক সৈন্য উমর উফলক রোজাক নাই অনলাইন নেবিসঙ্গতি কৈমংগুলাই রানানি পাইথাক সার অর্জুন তালনি সাল থামচি নেবিসঙ্গ
1: তিনি নি নবর তেবার সাকলাই চাকা তিনি হাইন হাই তেসা কিসা নখা চমুই কবল যাক তংনাই তে সাকানি তুমারি তংনাই থামচি থাম পয়েন্ট থাম ডিগ্রি সেলসিয়াস তে মিনিমাম তংনাই নই চি স্নি পয়েন্ট নই ডিগ্রি সেলসিয়াস তে নবর তুই হকুনি মারি নুকজাক্ষা সাকাও চুকু চি ব্রই পার্সেন্ট তে খামাও

0: আশোক জরা সত্যরঞ্জন দেববর্মণি খরঙ্গ রচা মুখনার চাকা আকাশবাণী আগরতলা অবনী লগ্ন তিনি ফুংনে হায়ংনি খরং পান্ডা অরণ পাইকা যতন হাম্বাই
1: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান হায়ামনি খোরাং আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে সংস্কৃত এবং হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
2: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচিকা নিধিঃ ঝাঃ।

রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

পুনরুজ্জীবিত হবে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল, মরক্কো, সুইজারল্যান্ড ও কানাডা। গতকাল ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠামোয় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময়মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলির নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বৈঠকে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী যক্ষ্মার নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের উপর জোর দেন। জনসচেতনতামূলক প্রচারে এনসিসি ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবকদের যুক্ত করার কথা বলেছেন শ্রী মোদী। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগগুলিও পর্যালোচনা করেন। সাইবার জালিয়াতি প্রতিরোধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন সংস্থার মধ্যে উন্নত সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যগুলোকে ই-জিরো এফআইআর ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শ্রী মোদী। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি ডিসিসি কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ চুক্তির বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে কথা হবে তাদের মধ্যে। শ্রী গোয়েল লন্ডনে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমস হেন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্যদূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গেও এক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানির পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় বৈঠকে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমইকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কর্মশালার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করা যা বড় পরিসরে প্রয়োগ করা যাবে। অন্যদিকে এর মাধ্যমে দেশজুড়ে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। এই কর্মশালায় নীতি আয়োগ, ইন্ডিয়া এআই মিশন, শীর্ষস্থানীয় প্রধান অংশীদার, প্রযুক্তি স্টার্টআপ, শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ভারত আজ ও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানির সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পুনরুজ্জীবিত হবে। পিথরাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,

আকাশবাণী, খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পশ্চিমবঙ্গের কলকাতায় তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার 2। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেখ পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ

বৈঠকে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের উপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল, তাঁকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গের কলকাতার তালাতড়ার ব্রেসব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘপর্বে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন সেনাবাহিনী, এনডিআরএফ, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে তারাতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুণাল আগরওয়াল এর নেতৃত্বে কাজ করবে সিট। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার এবং কমল সামন্ত। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম 2 ম্যাচে জয়ের পর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। 3 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপ এতে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত হবে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলায় ভারতীয় সময় সকাল 6:30 শুরু হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল, মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড, কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও একটি গোল করেন ম্যাথিউস কুনহা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির সেবাতীর্থে প্রগতির 52তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রগতি হল সক্রিয় শাসন ও নির্ধারিত সময়ের প্রকল্প বাস্তবায়নের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি সক্ষম একটি বহুমুখী প্ল্যাটফর্ম। গতকালের বৈঠকে তিনি 4টি রাজ্যে সড়ক, বিদ্যুৎ, শিল্প, করিডোর ও মেট্রো রেল খাতের প্রায় 30,000 কোটি টাকা বিনিয়োগে 4টি প্রধান পরিকাঠামো প্রকল্প পর্যালোচনা করেন। অর্থনৈতিক সমৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ, শিল্প উন্নয়ন এবং জনকল্যাণকে ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত এই প্রকল্পগুলোর সময়সীমা, আন্তঃসংস্থা সমন্বয় এবং অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধানের উপর গুরুত্ব দিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। ত্রিপুরা সরকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ

রাখে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জল ব্যবহারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার সেজন্য মিশন মোডে গড়বে ত্রিপুরা ওয়াটার গ্রিড। গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, জনগণের জন্য নিরাপদ বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ত্রিপুরা ওয়াটার গ্রিড গঠন করা হবে। বৈঠকে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জলকে কাজে লাগিয়ে পানীয় জল সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবছরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নেও অবদান রাখবে। এই অনুমোদন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রক এখন পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ত্রিপুরায় 6,284 কিলোমিটার দৈর্ঘ্যের 1,594টি সড়ক নির্মাণের কাজ এবং 66টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট 4,479 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা সীমান্তের নবনিযুক্ত মহাপরিদর্শক প্রিন্স ইরানি গতকাল দক্ষিণ জেলার বিলোনিয়ায় বিএসএফ 43 বাহিনীর বিলোনিয়া আমজাদনগর মুন্ডাপাড়া ওয়াইসি নগর সীমান্ত চৌকি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়গুলি পর্যালোচনা করে সীমান্ত নিরাপত্তা ও সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেন। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণচন্দ্র শেখর, বিএসএফ আধিকারিকরা তাঁকে বিলোনিয়ায় স্বাগত জানান। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI দেশজুড়ে জাতীয় মহাসড়ক করিডোর বরাবর অনুমোদন ছাড়া পার্কিং এবং অবৈধ দখল রোধ করার প্রয়াস জোরদার করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ প্রতিপালন করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটি নিরাপদ, আরও কার্যকর এবং ব্যবহার বান্ধব জাতীয় মহাসড়ক পরিকাঠামো তৈরির লক্ষ্যে NHAI এর ধারাবাহিক প্রতিশ্রুতির একটি অংশ। জম্পুই জলায় TSR এর সপ্তম ব্যাটেলিয়নের সদর দপ্তরে গতকাল মেগা রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজের অঙ্গ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে TSR এর অফিসার ও জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশ নেন। শিবিরে মোট 130 জন TSR জওয়ান রক্তদান করেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস অর্থাৎ IGNCA নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী গৃহস্থলী সরঞ্জামের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি 2 জুলাই পর্যন্ত খোলা থাকবে। IGNCA নয়াদিল্লিতে ধাতু, বাঁশ ও কাদামাটিতে জীবন্ত ঐতিহ্য উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী বাসনপত্র শীর্ষক বিরল স্বতন্ত্র প্রদর্শনীতে উত্তর পূর্ব ভারতের লোকজীবন, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 153তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বি এবং গ্রুপ সির সবকটা ম্যাচই সম্পন্ন হলো। গ্রুপ বিতে বসনিয়া হার্জেগোভিনা কাতারকে 3-1 গোলে হারিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড কানাডাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে এবং কানাডা শেষ ম্যাচে হেরেও পরবর্তী পর্যায়ে কোয়ালিফাই করল। অন্যদিকে গ্রুপ সিতে মরক্কো হাইতিকে 4-2 গোলে হারিয়ে নকআউটে নিজেদের জায়গা পাকা করল। অন্য ম্যাচে ব্রাজিল স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে নকআউটে নিজেদের স্থান চূড়ান্ত করেছে। ভারতীয় সময় আজ সকাল 6:30 গ্রুপের বাকি দুটি ম্যাচ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচ দুটির ফলাফল প্রথমার্ধ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 0, দক্ষিণ কোরিয়া 0, অন্য ম্যাচে চেকিয়া 0, মেক্সিকো 0। মেক্সিকো 1 ম্যাচ বাকি থাকতে নকআউটে নিজেদের জায়গা চূড়ান্ত করে গ্রুপেতে 1টি স্থান বাকি রয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কেতাল নিয়ে সেবা তীর্থ ও প্রগতি নিয়ে ফিল বাঁচি নেই ককলাম সালাইমানো তুই দুলখা প্রগতি ইংখা কাহাম নাইকল মুংতেই জরাব সামুং মুখ থাংখ্লাইনাব কক থুমতে মানজুমুং তাংসেব্রেক যা কাইসা কতর প্ল্যাটফর্ম ককলাম সালাইমাব মোচাং মৌদি কাইব্রী হাস্তে নি লাহার চং ফেরাং স্নামখর করিডোরতে মেট্রো রেল নি বাবাইন বেবাগৈ খক থাম সাই রাজাক রাং সবাইনাব কাইব্রী কতর তাং বেক্রেব সামুংবুতাংন তুই ককলাম সালাইকা অ সামুংবুতাংনি জুদা জুদা নাংকুকমা বাবাইন তুইব আরো ককলাম সালাইজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে গনাঙ্গিনী জরা কলক তাই তংসকনাই তৈ খুরুমপুইনি সেবরনা ওয়ানসক তাং ইয়াচাকনাও মিশন মুর্ড সামুং তাংনা নিশাকা ফানবক্সিনকা মিয়া আগরতলা টি আই এফ টি ওয়ার রুম গুমতি তৈমানী তৈ সামুঙ্গ ফনাঙ্গি আগরতলা ও ককসাপ তৈ সেবরনানি বাবাইন তুই কাইসা কুচুক বেরেমনি ককলাম সালাইমা পান্ডাও বসাকা তাবুকনি জরা ও যে তৈখে তৈনি এরেং সবাইমুং অঙ্গৈতঙ্গ এবা জুদা জুদা বখাকতৈ তৈ সামুঙ্গ ফনাংজাগিয়া অঙ্গৈতঙ্গ অ তৈন সামুঙ্গ ফনাংনাব নাংমানি চেতন নাহারনানি নাংথাই আবনি লগি লগি ওয়াতৈমল ওয়াতৈনি তৈ খাতিউই নারগৈ নাংমানি জরাও সামুঙ্গ ফনাংনানি সাকাবো ফান বক্সিনকা ব ককলাম সালাইমাও মাঞ্জাখা তাংকরা কিরণ গীতে আকর্ষণ কামি হামকাই নাইখুং অ রাং বিশিব প্রধানমন্ত্রী সড়ক গ্রাম সড়ক যোজনানি উলব্রী বেরেমনি বিশিং ত্রিপুরানি বাকি খক নৈরা চিসা রাজাক স্নি চিসা রাসাই হাই রাং সবাই সারা দকচি থাম কিলোমিটার চারা স্নি চি নৈ মিটার কলক কাইচুকু চিদক লাহার স্নামনাও গসিমুং রেখা গসিমুং তাংবতাং রক্তি সেবাই হাস্তেনি কাইচুকু চিদক লুকু আমচায় কাহামকু লাহার থাংলাইসু সেব স্নামই চিসা জাগানো আবোবাই রং সাখামতে কামিনি হাতিব থাংলাইসু খ্লাইনাও লাইটে সাঙ্গানো তে আমচাইনি লুকুরক বানিয়া খ্লাইমানি সেববাই রাংথংতৈ চুকজাক অঙ্গানো অ তাংবতাং হাপাংনি হামচাজাক ভারত স্নাম তিসানানি ইমাংন চাসারনাও কতর বারজা ইয়াজাগানো হনই খাকাজাগো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লুকুরকনি মানজাক মুংতৈ খাকামানো ফান্ডিউই কাইসা স্রাই স্রাই কাহামকুক নাইকল মুং সংসাই তিসানা নাহারৈ মুখ্যমন্ত্রী সমীপেশু তাংবতাং কাইসা নাংকুকমানি ইয়াপ্রি মিয়া আগরতলা হাপাংনি তংথাইনগ মুখ্যমন্ত্রী সমীপেশু পান্ডা মানজাগৈ মকক নসাকা বসাকা অ চেতননি সেববাই হাস্তিনি জুদা জুদা আমচাইনি লুকুরকনি বরকনি জঞ্জাল সান মুংতৈ কক রকন খনানানি সেব মানৈ তঙ্গ ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া এবা NHAI হাকতর গনাঙ্গি বসং লাহার কতর করিডোর গ সিমুং কারিব পার্কিং তে রাইদা ক্রি দখল খ্লাইমা কাসুনা চাইতকমুং ক্রাক খ্লাইকা লাহার রেকালামতে লাহার কতর নাইকুংনি বখাকতে সাজাকা সুপ্রিম কোর্টনি দাগিমুং রুগী অচেতন নাহার জাখা তে অব নাইমথাংতে কাহামকুক সেব গনাং বসং লাহার কতনি তাংবেক রেপস নাম তিসানা নাহারৈ NHAI নি কাইসা কতর সামুংনি মারি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিচার শালমারি ককতিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তৈ বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিল সারা থামচি বা বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাইগভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরকনি ওয়ানসুকমুং রকন রহরি মানবায়ানো টোল ফ্রি নম্বর 1800-11-7800 অ নম্বর কল খ্লাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ানসুকমুং রকন রেকর্ড খ্লাই মানবায়ানো আবনকারীব 1922 নম্বর মিস কল দিবই জে লিং মানানো অবতীব SMS খ্লাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসকাং শাল নৈচিদক জরা ফিয়কজাক তঙ্গানো ভারত হাপাংনি প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী এবা PMEGP PM বিশ্বকর্মা হাস্তে হাপাংনি স্বাবলম্বন খুবই জুদা জুদা তাং সামুংরেকজাক সামুংবতাং নতুই হজাকমুং পান্ডা কয়লাশহরনি ডলুগাঁও সংসারজাক হামিয়া স্নামখরতে বানিয়া নাইকুংনি চেতন বাই সংসারজাক অ সামুংবতাংন চেঙ্গেরেখা চন্দিপুর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন শম্পা দাস পাল আরি আমজাই মরকনাই বাহিনী ত্রিপুরাও কতাল চংজাক দাগিফাং অক্রা প্রিন্সি রানী মিয়া সালগ্রাহাঙ্কর বিলোনিয়া BSF ব্রিচিথাম বাহিনী বিলোনিয়া আমজাতনগর মুন্ডাপাড়াতে ICNগর আরি আমচাই বেড়াইনাইখা বেড়াইমা জরাও আরি আমচাইনি সেব নাইমথাং জুকালিমুং খবই জুদা জুদা মথানী বিশিং ক্রংলাইমুং সেববাই আরি নাইমথাং তৈব ক্রাক খ্লাইনানী দাগিমুং রেখা ব সালগ্রাহাঙ্কনি হাঙ্কর নাইকলফাং মোহাম্মদ সাজ্জাতপি হাঙ্কর পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর তে BSF অফিসারক বনবিলুনিয়াও লামসকা নৈসাই নৈচিদক হায়ুঙ্কা ফুটবলনি গ্রুপ বি তে গ্রুপ সিনি বেবাক ম্যাচ ন পাইখা গ্রুপ বিও বর্ষনিয়া হার্জেগোবিনা কাটা ন থামসা গোলনি ফেরবাই মেচেনখা তে কাইসা ম্যাচ সুইজারল্যান্ড কানাডা নৈসা গোলনি ফেরবাই মেচেনখা তে কানাডা পাইথাক ম্যাচ চেনিব উল নৈবেরম কোয়ালিফাই অংখা তে বাবাসা বখাগ গ্রুপ সিব মরক্কো

0: শুভ সকাল, অভিজ্ঞাপনের আসরে জানাই স্বাগতম। শ্রোতা বন্ধুরা, বাংলা বছরের তৃতীয় মাস আষাঢ়, আর আমরা রয়েছি আষাঢ় মাসে। গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে যখন প্রকৃতি বৃষ্টির স্নিগ্ধ পরশে ভিজে ওঠে, তখনই আসে আষাঢ়।
1: এই মাসের সকালগুলোর মধ্যে যেন এক অন্যরকম মায়া লুকিয়ে থাকে। ভোরের আকাশে কখনো সাদা ধূসর মেঘের ভেলা, কখনো আবার হঠাৎ সূর্যের সোনালি আলো মেঘের আড়াল ভেদ করে পৃথিবীকে আলোকিত করে তোলে।
0: আষাঢ়ের সকালে ঘাসের টগায় জমে থাকা শিশির বিন্দু, দূরের গাছপালার ধোঁয়া ধোঁয়া সবুজ রূপ, ভেজা মাটির সোঁধা গন্ধ আর পাখিদের মিষ্টি ডাক মিলে প্রকৃতিকে যেন নতুন করে সাজিয়ে তোলে।
1: রাতের বৃষ্টির পর সকালের বাতাসে যে নির্মলতা মিশে থাকে, তা শুধু শরীরকেই নয়, মনকেও সতেজ করে দেয়।
0: বাংলা সাহিত্য সঙ্গীতেও আষাঢ়ের সৌন্দর্যের বিশেষ স্থান রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর বহু গান ও কবিতায় বর্ষার এই রূপকে অমর করে রেখেছেন। আষাঢ় যেন শুধু একটি মাস নয়, একটি অপেক্ষার, ভালোবাসার, স্মৃতির এবং নতুন আশার প্রতীক।
1: তাই আজকের এই সকালে চলুন সবাই মিলে মনকে একটু প্রকৃতির কাছে নিয়ে যাই। ব্যস্ততার ফাঁকে একটু থেমে দেখি মেঘের চলাচল, শুনি বৃষ্টির শব্দ, অনুভব করি ভেজা মাটির গন্ধ। কারণ প্রকৃতি প্রতিদিনই আমাদের নতুন করে বাঁচতে শেখায়।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
1: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই।

0: সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: ভারতের ইতিহাসে 25শে জুন একটি গুরুত্বপূর্ণ দিন। বহু সাফল্য, বিফলতা, উত্থান পতন জড়িয়ে এই দিনটির সঙ্গে ভারতবর্ষের ইতিহাসে বিশেষ দিনটি এমন একটি দিন যা বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার জন্য স্মরণীয়। এই ঘটনাগুলির প্রতিটি সংশ্লিষ্ট সমাজে গভীর প্রভাব ফেলেছে এবং আজও সেগুলি ইতিহাসে গুরুত্বপূর্ণভাবে স্মরণ ও বিশ্লেষণ করা হয়। কেন্দ্রীয় সরকার 1975 সালের এই দিনে আরোপিত জরুরি অবস্থার সময় কারারুদ্ধ ব্যক্তিদের ভোগ করা অমানবিক যন্ত্রণা স্মরণে 25শে জুনকে সংবিধান হত্যা দিবস হিসাবে ঘোষণা করেছে। 25শে জুন 1983 সালের এই দিনে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হতবাক করে দিয়ে বিশ্বকাপ জয় করে। কপিল দেবের নেতৃত্বে ভারত সেই বছর ক্রিকেট বিশ্বকাপে সকল প্রত্যাশাকে উপেক্ষা করে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল। একদিনের ম্যাচে দুর্বল রেকর্ড এবং ফাইনালে মাত্র 183 রানে অল আউট হওয়া সত্ত্বেও দলটি কিন্তু প্রবল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্তভাবে লড়াই করে। এটা ইতিহাস সৃষ্টি করেছিল। ম্যাচ জিতে নেয় 43 রানে। ম্যাচের সেরা স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক লালা অমরনাথের ছেলে মহিন্দর অমরনাথ। এছাড়া বিশ্ব সঙ্গীতের পপ কিং মাইকেল জ্যাকসন 2009 সালে আজকের দিনেই প্রয়াত হন। মাত্র 50 বছর বয়সে তার আকস্মিক মৃত্যু বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছিল। মাইকেল জ্যাকসনের প্রয়াণ শুধু সঙ্গীত প্রেমীদের জন্য নয়, পুরো সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার শিল্পী সত্তা, মঞ্চ পরিবেশনা, সমাজ সচেতনতা ও মানবতাবাদী কাজ আজও স্মরণীয় হয়ে আছে কোটি কোটি সঙ্গীত প্রেমীদের হৃদয়ে। 1922 সত্যেন্দ্রনাথ দত্ত, প্রখ্যাত বাঙালি কবি ও ছড়াকার, আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন।
4: তারই সাথে চলুন আপনাদের আরও খানিকটা আগে নিয়ে যাই, অর্থাৎ 1529 সাল। বঙ্গ বিজয়ের পর মোঘল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করে আজকেরই দিনে। 1891 সালে আজকেরই দিনে ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশ রাজ সেন্সর আরোপ করেন। তাছাড়া 1932 সালে আজকেরই দিনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ক্রিকেট খেলাটা শুরু হয়েছিল। তাছাড়া আজকেরই দিনে জন্মেছেন বিশেষ কিছু ব্যক্তিত্ব যাদের আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থলে

আন দিয়ে রেখেছি। 1931 সালে জন্মগ্রহণ করেন আজকের দিনে বিশ্বনাথ প্রতাপ সিং, ভারতের একজন প্রখ্যাত রাজনীতিবিদ তথা অষ্টম প্রধানমন্ত্রী। তাছাড়া আজকের দিনে 1934 সালে জন্মগ্রহণ করেন আকাশবাণীর বিশিষ্ট সংবাদ পাঠক এবং পরিচিত কণ্ঠ আবৃত্তিকার ও বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। তাছাড়া আজকের দিনে জন্মগ্রহণ করেন 1974 সালে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। আর এরই সঙ্গে আজকের দিনে ইতিহাসের পাতায় কী কী ঘটনা ঘটেছিল তা আপনাদের জানিয়ে রাখলাম। তাছাড়া আকাশবাণী আগরতলায় যেসব শ্রোতা বন্ধুদের আজ জন্মদিন, বিবাহ বার্ষিকী বা অন্য কোনো বিশেষ দিন, সবার জন্য রইল রাশি রাশি শুভেচ্ছা।

0: শ্রোতা বন্ধুরা, এইবারের সময় বলছে আপনাদের অনুভবের কথা জানার, অর্থাৎ লিখছি তোমায় পর্বে। তবে লিখছি তোমায় পর্বের আগে জানিয়ে দিচ্ছি গত মার্চ মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের সেরা পত্রদাতাদের নাম। মার্চ মাসের প্রথম বিষয় ছিল নারীর লড়াই। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া। টেলিফোনে ছায়া সামন্তের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার, অর্থাৎ 27 জুন 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে। মার্চ মাসের দ্বিতীয় বিষয় ছিল বিত্তবাসনা। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন গৌরব চক্রবর্তী, আপনার ঠিকানা কৃষ্ণনগর, আগরতলা। গৌরব চক্রবর্তীর সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 28 মে 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে।
1: গৌরব চক্রবর্তী এবং ছায়া সামন্ত দুজনকেই অনেক অনেক অভিনন্দন। আমাদের হাতে তিনটি চিঠি এসে পড়েছে আজকে। আমরা যারা পত্রদাতা রয়েছেন তাদের নাম এবং তাদের চিঠিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সকালে সাথী অভিজ্ঞাপন। নিশুতির ঘনঘটা ট্রেনটা এসে শেষ স্টেশনে থামল। জানালা দিয়ে তাকিয়ে দেখি রং বেরঙের আলো ঝলমল করছে। এত রাতেও হই হুল্লোর, কোলাহল, ব্যস্ততা এ কি দেখছি! মনে হলো রূপকথার সেই সব গল্প যেন সত্যি হলো। এক পলকেই ভিন রাজ্যের অচেনা শহরটি যেন আপন হয়ে গেল। গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। দেখি ওদের মনের আনন্দ, ভিন রাজ্যের বাংলাভাষীরা আজ আমাদের পড়শি হবে। হলো তাই। আমাদের ভাষা কথা শুনে বেশ কিছু শিশু কৌতূহলী হয়ে চারদিকে দাঁড়িয়ে প্রাণ খুলে হেসেই চলেছে। দীর্ঘ পথের ক্লান্তি, ওদের সাহচর্যের আনন্দে ভুলে গিয়েছিলাম। ওখানকার সমস্ত পরিবেশটাই আমার কাছে ভীষণ স্বাচ্ছন্দ্যের লেগেছিল। ক্রমেই ওদের সাথে পরিচিতির বহরটা দীর্ঘায়িত হলো। স্বাভাবিকভাবে শিখলাম ওদের থেকে নতুন ভাষা। শেখার মধ্যে যে এত আনন্দ বুঝলাম, ভাবলাম, গৃহবন্দী জীবন থেকে অভিযাত্রী না হলে হয়তো এইটুকুও অধরাই থেকে যেত। মন ভীষণ আকৃষ্ট হয়ে মনে মনে বলছে, কেন দীর্ঘদিন নিস্তব্ধতার বন্ধনে ছিলাম, আর সেই পুরাতন অভ্যেস এত সহজে ভুলতে বসেছি কেন? উত্তরটা জানো অভিজ্ঞাপন? শুধুমাত্র অভিযাত্রী হয়েছি বলেই। তাই তো উন্মুক্ত সবুজ মাঠ, জ্যোতির্ময় আকাশ আর ফুলের সম্ভার দেখার অভ্যেস মনের গভীরে আজও রয়ে গেছে বন্দী হয়ে। সেগুলোই তো নতুন সৃষ্টি হয়ে ফিরে এলো। সেই আধারে ঢাকা উজ্জ্বল দিনের মুহূর্ত ফিরিয়ে আনলে তুমি এমন বিষয় নির্বাচনে। তোমার দৌলতে আমার সফর কেন্দ্রিক শিক্ষা ভবিষ্যতের জন্য সঞ্চিত হয়ে থাকুক হৃদয়ের গোপন কুঠুরিতে। অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া।

পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। বন্ধু লিখছেন, সাইকেল কাকা বলে ডাকে সবাই, সবুজ পোতায় বাড়ি, বছরের তিনটে মাস ঘর ছেড়ে তিনি করেন ঘোরাঘুরি। কখনো তিনি জলদাপাড়ায় বুনোহাতির মুখোমুখি, কখনো আবার সুন্দরবনে জোড়া কুমিরের খুব কাছাকাছি। মধ্যপ্রদেশের পাহাড়ি পথে শিখেছেন তিনি বানরের কাছে ভদ্রতা, রাজস্থানের মরুভূমিতে দেখেছিলেন তিনি উটের নম্রতা, ডাকাতের হাতে পড়েছিলেন তিনি একবার জয়পুর জঙ্গলে, একাই সেদিন একশো হয়ে পাঠিয়েছিলেন সব ডাকাতদের জেলে। বহুঘাত প্রতিঘাতের গল্প থাকে তার সাইকেলের সিটে, ফিরে এসে শোনায় তিনি কত না কাহিনী আমাদের সবাইকে একেবারে ফ্রিতে। সাইকেল কাকার মতো অভিযাত্রী দেখিনি আমি আর কোথাও কোনোখানে, তার কাছেই প্রেরণা পেয়ে বেরিয়ে পড়ি আমিও এখন অভিযানে। লিখে পাঠাচ্ছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে।

এর পরের চিঠিটি পড়ে শোনাচ্ছি। জুন মাসের প্রথম বিষয়, সবুজ হোক ধরার প্রাণ। প্রিয় ভিজ্ঞাপন, জগতে সবুজ মানে তরতাজা, জীবন্ত, সজীব, জীবনের প্রতীক, তারুণ্যের প্রতীক। সবুজ মানে উচ্ছ্বাস, বাধা না মানা দুর্দম, দুর্জয় সাহস। সবুজ মানে জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে অবহেলায় সামনে এগিয়ে যাওয়া। সবুজ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ। সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসে প্রমাণ দেশের উন্নতিতে সবুজদের আহ্বান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতায় সবুজের উদ্দেশ্যে, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার একটি রং সবুজ, যা দেশের সমৃদ্ধি, উর্বরতা ও তারুণ্যের প্রতীক। ধরিত্রীর স্থলভাগের একটি অংশ, লতা পাতা গুল্ম উদ্ভিজ স্বাভাবিক অরণ্য, যার সবুজ পাতার নিঃসৃত হয় দূষণমুক্ত অক্সিজেন। সমগ্র প্রাণীকুলের প্রাণ রক্ষায় ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিশ্বে প্রধান অক্সিজেন সরবরাহকারী। প্রকৃতির সবুজকে বাঁচানোর জন্য ভারতবর্ষে 1 জুলাই থেকে 7 জুলাই পালিত হয় বনমহোৎসব। পশ্চিমবঙ্গে 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করা হয়। প্রতি বছর অরণ্য সপ্তাহে ব্যক্তি, স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা ফাঁকা জমিতে বনসৃজন ও গাছ লাগানোর কর্মসূচি পালন করে। উদ্দেশ্য একটাই, পৃথিবীর সবুজকে আরও সবুজ রাখা। বর্তমান যান্ত্রিক উন্নতিতে, দ্রুত বাণিজ্যিকরণে, নির্বিচারে স্বাভাবিক বনভূমি ধ্বংসে তৈরি হচ্ছে বিশাল ইমারত ও কলকারখানা। এই হঠকারিতায় মানুষের জীবনে বহন করে আনছে শারীরিক শ্বাস প্রশ্বাসজনিত অসুখ। প্রাকৃতিকভাবে জীবনদায়ী অক্সিজেনের ঘাটতিও বিশ্ব উষ্ণায়ন আসার কথা।

শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা ধরিত্রী সবুজকে বাঁচানোয় বছরে বিভিন্ন কর্মসূচি ও 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 16ই জুন জলবায়ু দিবস এবং সারা বছর গুরুত্বপূর্ণ দিনে গাছ লাগানোর মাধ্যমে পৃথিবীর সবুজ অরণ্যকে তথা দেশের সবুজ প্রজন্মকে আরও সবুজ রাখার নিরবচ্ছিন্ন প্রয়াস। নমস্কার, আন্তে সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া।

0: আর এরই সাথে আমাদের লিখছি তোমায় পর্বের এখানেই এটি টানতে হচ্ছে। আপনারা কিন্তু আপনাদের অনুভবের কথা আমাদের জানাতে ভুলবেন না, অবশ্যই আমাদের ইমেল আইডিতে আপনাদের অনুভবের কথা অবশ্যই লিখে পাঠাবেন, আমরা অপেক্ষমান থাকব। এবার শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখছি কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জারি থাকবে। এই বিধিনিষেধ 20 জুন 2026 থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক BNSS এর 166 নং ধারায় এই বিধিনিষেধ আরোপ করেছে। জেলাশাসকের আদেশ অনুযায়ী কিছু জরুরি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 223 নং ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জানিয়ে দিলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য। আরও একটি মেধা পুরস্কারের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের জানিয়ে রাখছি। ডক্টর বিআর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন, যা ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়েছে, সব বিষয় অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বিআর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 তারিখের মধ্যে bms.tripura.gov.in পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই ওয়েবসাইটটি কিন্তু একবার দেখে নিতে হবে। তাহলে জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।
1: এবারে জানিয়ে দিচ্ছি একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তাঁরা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শুনলেন।
0: শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব ভিটিলিগোতে আমরা পালন করি ভিটিলিগো বা শরীরে ত্বকের উপর সাদা দাগ পড়ে যাওয়া। এটি হলো ত্বকের একটি দীর্ঘস্থায়ী অবস্থা, যেখানে ত্বকের কিছু অংশে রং

0: তৈরি করা কোষ বা মেলানোসাইট ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরের বিভিন্ন স্থানে সাদা দাগ দেখা যায়। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, কোনো সংক্রমণ নয়, এবং স্পর্শ একসঙ্গে খাওয়া দাওয়া বা বেলামেশার মাধ্যমে একজন থেকে অন্যজনের শরীরে ছড়ায় না। ভিটিলিগোটা কেন হয় তার সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি। তবে চিকিৎসকদের মতে এটি মূলত একটি অটোইমিউন সমস্যা, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের রং তৈরির কোষগুলিকেই আক্রমণ করে। এছাড়া বংশগত কারণ, মানসিক চাপ, কিছু পরিবেশগত প্রভাব এবং অন্যান্য রোগের সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। তাই ভিটিলিগো সম্পর্কে সচেতন থাকার জন্য কয়েকটি বিষয় মনে রাখা দরকার। তা হলো, ত্বকে অস্বাভাবিক সাদা দাগ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নিজে নিজে ওষুধ বা ঘরোয়া চিকিৎসা শুরু না করাই ভালো। ত্বককে অতিরিক্ত রোদ থেকে রক্ষা করার জন্য সানস্ক্রিন ব্যবহার করা এবং প্রয়োজনে ছাতা বা টুপি ব্যবহার করা প্রয়োজন, এবং সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম তো খুবই দরকার। সবচেয়ে বড় কথা, ভিটিলিগো কোনো মানুষের যোগ্যতা, সৌন্দর্য বা ব্যক্তিত্বকে নির্ধারণ করে না। তাই এই রোগ সম্পর্কে ভুল ধারণা ও কুসংস্কার দূর করা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা আমাদের সকলের দায়িত্ব। ভিটিলিগো কোনো ছোঁয়াচে রোগ নয়, এটি ত্বকের রঙের পরিবর্তন যা সচেতনতা দ্বারাই আমরা ঠিক করতে পারি। জানিয়ে দিলাম সুস্থ থাকার একটি ছোট্ট টিপস।
1: সময় বলছি, একটি কাজের খবর আপনাদেরকে জানিয়ে দেব। একেবারে শেষের দিকে অভিজ্ঞাপনে চলে এসেছি আমরা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস মোট শূন্য পদ 1484টি, গ্রুপ বি ও গ্রুপ সি পদ। প্রধান পদসমূহ ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট গ্রেড টু, টেকনিশিয়ান, স্টোর কিপার, জুনিয়র স্টোর অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার ও অন্যান্য পদ। শিক্ষাগত যোগ্যতা, ফার্মাসিস্ট পদের জন্য ডি ফার্মা, বি ফার্মা ও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন, টেকনিশিয়ান সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, বিএসসি, স্টোর কিপার স্নাতক ডিগ্রি ও স্টোর ইনভেন্টারি সংক্রান্ত জ্ঞান, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা ডিগ্রি, নির্বাচন পদ্ধতি কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি স্কিল, ট্রেড টেস্ট যেখানে প্রযোজ্য, বেতন পদের ভিত্তিতে পে লেভেল 1 থেকে পে লেভেল 7 পর্যন্ত প্রায় 18,000 থেকে 44,900 এবং অন্যান্য ভাতা। আর বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে http://www.aimsexams.ac.in। এই ছিল একটি কাজের খবর। এবারে সময় বলছে আবহাওয়ার খবর জানিয়ে দিচ্ছি আমরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, আর সতর্কতা হিসেবে বলা হয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 62%। আগামীকালে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 34.8°C এবং 26°C-এর আশেপাশে থাকতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। সেই সঙ্গে আমরা বিদায় নেব আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে। আমি চন্দ্রিমা গোটা অভিজ্ঞাপনের উপস্থাপনায় ছিলাম, আর আমার সঙ্গে ছিল
0: আমি অপরাজিতা। বর্তমানে এই

0: শান্তিনিকেতন বিএড কলেজে পড়িতাম।
1: ফুঙ্কা হামজতন আনি মুং খাপাং দেবরমা আনি কামিনী মুং বিশ্রামগঞ্জ।
2: ফুঙ্কা হামজতন আনি মুং রিমা দেবরমা আং গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুঙ্গ পরিযোগ আনি কামি অংখা গাবরটি আনি মুং নুখা রাগিনী জমাতিয়া আনি কামি হুঙ্কা শিলগাতি উদয়পুর তে আং খরকসা বিএসসি এগ্রিকালচার স্টুডেন্ট।
3: হেঙ্কি আং দাবুক চিনি স্কুলানো বিনিসির মুং সানান বাগে চড়াইয়া ফারনাই।
4: হামবা 21 মাস্টার ন আনি মুখে সুরভি দেবরমা
3: আও চিনে পাইলেখিয়া হাইকে আং তাবুক চিনি স্কুল ন জোড়া রাই তিনি সুমুং বাটাই মুং রায়দারং ন সাবি খনারনা বাকি
4: হামবাই হাইকে আং তিনি সুমুং বাটাই মুং রায়দারং ন সাবি খনারিনাই নরং ন তিনি সুমুং বেবাগৈ ওয়াই নই বেরাম খলাই ন সুজাংনাই বইলা বেরাম থাই বাতেই পাইথাক বেরাম থাই বা খলাই সুমুং সুজাংনাই থাইসা থাইসা সুমুংনি কিফেল মুং রিওই মানকে বন 10 পয়েন্ট সৃজাংনাই কাইসা সুমুংনি কিফেল মুং 10 সেকেন্ড নি বিশিং মা রিনাই তে কিফেল মুং রিওই মানজাকে বন মুংসা পয়েন্ট রিজাগালাক খরকসান সঙ্গই আ সুমুংনি কিফেল মুং রিওই মানজাকে বন তে আ সুমুংগ কে বন সঙ্গালাক অমো কুইজ মাস্টার ন সাকলাই রিনাই
3: হাইকে নরক তিনি রাইজর খানা বাকি না বলা ফাইজকে চিন্তাবো সুমানি বখাক থাকছে নাই গাং সুমুং চেংনাই চিনি তাকুক অডি নিয়াং দই হাইকে আংবন সঙ্গাই হাতি তুংফ্লামুং এবা গ্লোবাল ওয়ার্মিং অংমানি ইয়াফং তাম
5: গ্রিন হাউস গ্যাস
3: আনসার চাখা হিংকে আং তাবো স্কুল নক কনাই বইন পয়েন সৈনা বাকি হিংকে আং তাক বন্টা কেসে কুইশন সঙ্গায় কুইশন গ্লোবাল ওয়ার্মিং অংমানি উকলোগ ব গ্যাস নি বাকি অংমানি নুকজাক
5: কার্বন ডাই অক্সাইড
3: চাখা ফাইডিকেটে কেসে কুইশন সঙ্গাই বনো বুফাং ওয়াফাং রংনি চামুং তামো হই সাবিমান
5: সানলাইট এবার সালনি পোহর
3: অমব চাখা আজকে কেসে কুইশন সঙ্গলাইপিও ব মল এবার সিজন বেলাখে টুংকুক
5: টাংলা মল এবার সামার ভেকেশন
3: কারেক্ট আনসার স্কুল নো কয় বি আনসার সঙ্গে বাকি হাইন হাই বনটা কেসে পাইথাক কুইশন সঙ্গফিনাই বুফাং ওয়াফাং রক বাইথাংনি চামুং ন বাইথাং ন সুনামুই চামন তামহন
5: ফটোসিনথেসিস
3: চাখা ফাইজিকে চিং টাবক টাই খরকচানো সঙ্গলাইনাই দংখরনি কাইনৈ পাইপলাইয়া ফান এবা রিনিউয়েবল এনার্জিং মুংসারি
1: সাতুং তাই নবার
3: চাখা বমঠা এবা অর্গানাইজেশন ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে ন কটর খে পালাই
1: ইউনাইটেড নেশনস এনভাইরনমেন্ট প্রোগ্রাম এবাকে বন হন UNEP
3: চাখা হাইনহাই স্কুলনো কইফেনে বিন পয়েন্ট সিনা বাগি ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে এবা হায়ুং টংখর সালবুফুরু এবা ব সালো পালাই মানুকজাক
1: 5 জুন নি তালো
3: মব চাখা চুং এনভাইরনমেন্ট ও 3RS হুনৈ নুগু ও 3RS নি ফলগৈ মুং সাকে তামো উংনাই
1: রিডিউস রিইউজ রিসাইকেল
3: চাখা হায়ুং ন তুই কচাং এবা ফ্রেশ ওয়াটার বড় মানথকুক
1: গ্লেশিয়ার্স তাই আইস কেবো
3: চাকা হাইন হাই স্কুল কয়নি বিন পয়েন্ট সৈনা বাকি ফাইজকে চিন্তাবো হাইন হাই কুইশন সঙ্গ মানুষ থাকলাইনো হিংকে আং তাবো কুইশন সঙ্গাই চিনি বুকু গ্রি মানো নিং রেডি রা দং হিংকে নিনি পুলিয়ান কুইশন কা এসিড রেন তামনি বাকি ওং
4: সালফার ডাই অক্সাইড এন্ড নাইট্রোজেন অক্সাইড বাই
3: চাখা গাং চিনি স্কুল নো কয়নি বিনি পয়েন্ট সিনা বগে তাং নো হান হান তে কেসে কুইশন সিনফিনাই বায়োডাইভার্সিটি তামনো হিন
4: ডাল বিদাল লাংমা গনাং রক নে তংমা থাইনো হিনজাগ
3: চাখা তাং নো হান হান তে কেসে কুইশন সিনফিনাই নন রিনিউয়েবল নি কাশা ফুনুক মারি সাদি
4: কয়লা
3: চাখা

0: টাউনটা কেছে কুইশন সিং ফিনাই 1992 বিশুও ব হা কটর হা ইয়াফরমং এবা আর্থ সাবমিট উংখা
1: আবলে আং মালিয়া
0: ব আনসার মালিয়া অবনি কবি আনসার উংখা ব্রাজিল গেনন হাইন হাইতে কেছে কুইশন সিং ফিনাই ব মালমাতন বলংনি বুগ্রা এবা কিং অব দ্য জঙ্গল হই সিনিজাক
1: লায়ন
0: চাকা গে হাইনহাই স্কুলন কইফিনাই বিনি পয়েন্ট সিনাবাগে ফাইটকে চিন্তাব হাইনহাই তাই খরকচা বুকুংন সুমুং সুলাইফিনাই চিনি বুকুক রাগিনি ন নং রেডি রং গানি নি পুলিয়ানি কুইশন খা চিপকু মুমেন ব হাস্তেও চেংজাক মানি
1: উত্তরাখণ্ড
0: চাকা টাকনটা কিছু কুইশন সুফিনাই ত্রিপুরা হাস্তেনি যতনি সেলাই কলক তৈমানি মুংতাম
1: মনু তৈমা
0: চাকা স্কুলন হাইনহাই কইফিনে বিন পয়েন্ট সিনাবগৈ তাবনন হাইনহাই তেকেছে কুইশন সিংফিনাই ত্রিপুরা হাস্তেও তুংমা জরও মানথংনাই কাইথাম চামুং বুথাইনি মুংসাদি
1: থাইপুং থাইচুক তৈ আন্দ্রস
0: চাখা তাকনন হাইনহাই পাইথাক নি কুইশন সিংাই ডাব্লিউ ডাব্লিউ এফ নি ফলকজাক মুংতাম উনাই
1: আবং মালিয়া
0: গাই বম আনসার সাইমালিয়া অবনি কবি আনসার খা ওয়ার্ল্ড ওয়েল্ড ফান স্কুল আর কইনাই বনো পয়েন্টার আছে দে গানন হাইন হাইতে কেছে কুইশন সিংফিনাই সি এফ সি নি ফলকজাক মুংতাম
1: ক্লোরো ফ্লোরো কার্বন
0: গে চাকা চিন স্কুল আর কইনাই বনো পয়েন্ট না বগে কে চিনি পুইলা বেরেমনি সুমুং আসুক জরা সুংলাই পাই লেখিয়া তাবুক আং চিনি স্কুল আর কইনাই বাটাইনাই রকনি পয়েন্ট সাবুবসুক মানকা সাকলাই না বগে
2: অদিন থাইবা সুমুং সুজাক থানি থাইবা ন কিফিল মুং রিমা বাগৈ ব মানখা বাচি এবা ফিফটি খাপাং থাইবা সুমুং সুজাক থানি থাইবা ন কিফিল মুং রিমা বাগৈ ব মানখা বাচি এবা ফিফটি রিমা থাইবা সুমুং সুজাক থানি থাইব্রৈ সুমুং নি কিফিল মুং রিমা নৈ বরিচি মারকা এবা ফটি রাগিনী জমাতিয়া থাইবা সুমুং সুজাক থানি থাইব্রৈ সুমুংনি কিফিল মুং রিমা নৈ বরিচি মারকা এবা ফটি
0: হিঙ্গে চিনখানালাকে পুইলা বেড়ে সুমুং সাবুবসুক মানকা ফাইডিকে চিং তাবুক উলনৈ বেড়ে একে পাইথাক বেড়েমনি সুমুং সুলাইমা বখাক থাংলাইছে অনু আবার সিকাং আং স্কুলানো কইনাই পাইথাকনি বেরেম ববা হাইরাইদা টংনাই
2: তাবু খরগ থাইবা খলাই সুমুং টংনাই তে পয়েন্ট হনকে সুকাংনি আহাইন ছয় কিফিল মুংনি টেন পয়েন্ট টংনাই চায়াখে জিরো রোজাংনাই তে হনকে সুকাংনি আহাইন রাইদা টংনাই আসুন
0: ফাইদেহাইকে তাবুক চিনি উলনুই এবা তিনি ফাইনাল রাউন্ড সুমুং বাটাইমুংন চেংলাসিনাই গেনর রেডি টংমাই নাবলা হিঙ্কে আং তাবো হাইনহাই চিনি তাকু অদিন কুইশন সুফিনাই গিন কুইশন খা ভারত হাকতনি পুইলা ন্যাশনাল পার্ক নি মুংতাম
3: জিম কর্বেট ন্যাশনাল পার্ক
0: গে চাকা আং স্কুল আর কইনাই বনো স্কুল রেনা বাকি হাইনহাই নিন বাকি টেকেছে কুইশন সুফিনাই রেড ডাটা বুক ও ববহাই ককথুম টংমানি সাবি মানজাক
3: অবখে আং মানলিয়া
0: অব ব সাইমালিয়া অবনি কবি আনজানকা এন্ডেঞ্জার্ড স্পিসিস এবা জুদা জুদা লংমা গনাং রগনি ককথুম গা স্কুলানো কইনাই বনো পয়েন্ট দিয়া টংলা বাকি হাইনো হাইতে কেছেন নেক্সট কুইশন সিংফিনাই খনামুং গ দেরামানি আব ব দেরামুংনি বাকি উং
3: নয়েজ পলিউশন এবা খরাং দেরামু
0: গবিন মোচ আনজার সাকা স্কুলানো কইনাই বিনো পয়েন্ট না বাকি হাইনো হাইনিন বাকি টেকেছে কুইশন হায়ুং ওজন সাল বুফুরু পালাইজাক
3: সেপ্টেম্বর তালনি ষোলো তারিখ
0: আনসার চাকা নিন বাকি টেকেসা পাইথাক লাস্ট কুইশন ব সালো হাতি সাল এবা আর্থ ডে হই পালাইজাক
3: এপ্রিল তালনি বাইশ তারিখ
0: গে কারেক্ট আনসার হাইন হাই কয়নি স্কুল বনো স্কুল না বাকি ফাইজিকে চিন তাবুক টেকরসে তাকু খাপং দেবরমানো কুইশন সিংলাইনাই নিনি পুলিয়ান কুইশন খা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক আবো ভারতানি বট

0: हंड्रेड नि बिसिंग हंड्रेड मान खापां देब्रुमा आव हाके नो सोलोंलायनाय जों बादायलायनाय बोसगांबो हाके जों दिनैनि पान्डा अरन' बाथ्रालायसिनाय जतन खुलुमबाय क्या
1: আশিক জোড়া চেঙ্কনা লাইকা কুইজ প্রোগ্রাম এবার খে সুমুং বাতালে মুং পান্দা ওর ফাই মাঞ্জক ফাইকা কুইজ মাস্টার ইংগি তাকুক বহর দেব বর্মা ইংগে খাবংনি মারে দে গিজিং সং নরক ও কুইজ প্রোগ্রাম খানামানি বিশিং তে কবাং মা শিয়া তে সাইমান ইয়ারক ন সাইমান বাই খানা তে শিরং মুংমান খানা হিনি খা খালায় আও ইংগে চেং তাবুক কুইজ প্রোগ্রাম খানামানি ইয়াগুলো চেং তাবুক হাইন হাই থাংলাই ন রিচাপ মুংনি হাপার তাবুক চেং খানা লাইন হাইন হাই তাকুক তাপস দেব বর্মানি খরং বাই রিচাপ জাগ রিচাপ মুগো

আশিক জোড়া জং খা লাইখা রেচাপ গ্রং তাপস দেব বর্মানী খরং বাই রেচাপ জাগ রেচাপ মৌ আও রেচাপ মং গ্রং হিনমানী কিসানী ক গিয়া রেচাপ মং বাই নচি খাফাং খিলি উইত লাঙে থাঙ্গো আও খাওয়াই তংলাই শিখলা শিখলি রক নরক ও রেচাপ মং বেলা এখানো খাতক জগবাই খা হিনে খাখলায়ু আও হিঙ্গে চিনিয়া ফ জোড়া তংখবা চং তাবো খাইনে হয় রেচাপ মুনি হাফারও থাংলাই এনু তাবুক জং খালাই এনু বুকুক তাপসে দেব বর্মানী খরং বাই রেচাপ জাগ রেচাপ মৌ

এতক্ষণ শুনলেন গগপরক অনুষ্ঠান জায়নক আকাশবাণী আগরতলা। এখন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সবিতা প্রতদত্তের কণ্ঠে।

দেশাত্মবোধক গান শুনলেন সবিতাব্রত দত্তের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামে সেট ভেঙে পাঁচজনের মৃত্যু, গ্রেপ্তার দুই, সিট গঠন কলকাতা পুলিশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে প্রগতির 52তম বৈঠকে 30,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। দেশে যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও জোর দেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। উত্তরাখণ্ডের লিপুলেক পাশের মধ্য দিয়ে 6 বছর পর ভারত ও চীনের মধ্যে বাণিজ্য পুনরুজ্জীবিত হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করে বলেন, এর ফলে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে। ভেনিজুয়েলা ও জাপানে তীব্র ভূমিকম্প, কারাকাশে কয়েক হাজার মৃত্যুর আশঙ্কা, জারি হয়েছে জরুরি অবস্থা। বিশ্বকাপ ফুটবলে আজ সকালে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার ব্রেসব্রিজের কাছে গতকাল নির্বীয়মান একটি গুদামের সেট ভেঙে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

0: দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছে রোহিত চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী ও পাপ্পু রজক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে তিনি SSKM এ গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য তিনি সেনাবাহিনী, NDRF এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান।
1: আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন, UDMA মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন, আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, NDRF, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, JMC, ফায়ার ব্রিগেড, ওরা যেভাবে কাজ করেছে লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে।
0: তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকার বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারাতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুনার আগলওয়ার এর নেতৃত্বে কাজ করবে সিট। অন্যদিকে তারাতলা থানায় 5 জন ব্যক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করা হয়েছে এবং এখনও পর্যন্ত FIR-এ নাম থাকা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম কমল সামন্ত, যিনি ওই নির্মাণের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, এবং আরও এক ব্যক্তি হলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও 4 জনকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময় মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলোর নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি এই বৈঠকে প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতিও মূল্যায়ন করেন। সাইবার অপরাধ ও ডিজিটাল আইরিস জালিয়াতির অভিযোগও শোনেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর জোর দেন। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদের অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল, তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিত্রাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ পুনর্জীবিত হবে। দলটি আগামীকাল তিব্বতের তালাকোটের জন্য রওনা দেবে। পিত্রাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। এই দুই দেশের মধ্যে সুষ্ঠু বাণিজ্যের জন্য ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। লিপুলেকের কাছে একটি গুদামে ইতোমধ্যেই ব্যবসায়ীরা পণ্যদ্রব্য পরিবহন করেছে। উল্লেখ্য, 2020-তে কোভিড-19 সময়ে দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য স্থগিত রাখা হয়েছিল। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। পাঞ্জাবে আজ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে 24 জুলাই পর্যন্ত। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে

ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি ডিসিসি কার্যকর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন ইরান কখনোই কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করে তিনি দাবি করেন এর ফলে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি ইরানের কঠোর সমালোচনা করে বলেন মার্কিন বাহিনীর শক্তি ও দক্ষতার কারণে তেহরানের এখন আর কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, বিমান বিধ্বংসী ক্ষমতা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অবশিষ্ট নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামাসের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। আইডিএফ জানিয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনী একটি হামলা চালায়। এই হামলায় হামাসের সামরিক শাখার সদস্য আকরাম মোহাম্মদ মাহমুদ

দক্ষতার কারণে তেহরানের এখন আর কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, বিমান বিধ্বংসী ক্ষমতা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অবশিষ্ট নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামাসের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। আইডিএফ জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনী একটি হামলা চালায়। এই হামলায় হামাসের সামরিক শাখার সদস্য আকরাম মোহাম্মদ মাহমুদ আবু মাজি নিহত হয়েছেন। আইডিএফের দাবি, আবু মাজি হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং আইডিএফ সেনা ও ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কাজ করছিলেন। ভেনিজুয়েলার কারাকাস এবং আশেপাশের এলাকায় ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার পর সেদেশের উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ সকালে রিক্টার স্কেলে 7.2 এবং 7.5 মাত্রায় পরপর দুটি ভূমিকম্প হয় ওই অঞ্চলে, কয়েক হাজার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জেএমএ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূল থেকে দূরে, মাটির 50 কিলোমিটার গভীরে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কণ ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মাথাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, জম্মু, লাদাখ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে বজ্রপাত ও দমকা হাওয়া সহ বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, বিদর্ভ, তামিলনাড়ু, পুদুচেরি, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও এই রকম আবহাওয়া থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে 3-0 গোলে পরাজিত করে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিকে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামে সেট ভেঙে পড়ায় 5 জনের মৃত্যু, গ্রেপ্তার 2, সিট গঠন করল কলকাতা পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে প্রগতির 52তম বৈঠকে 30,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। দেশের যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও জোর দেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ ফুটবলে আজ সকালে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরের সংবাদ শুনুন সকাল 10:10।

আকাশবাণী আগরতলা সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি সেবাতীর্থে প্রগতির 52তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রগতি হল সক্রিয় শাসন ও সময়োচিত বাস্তবায়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সক্ষম একটি বহুমুখী প্ল্যাটফর্ম। ত্রিপুরা সরকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জল ব্যবহারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার সেজন্য মিশন মোডে করবে ত্রিপুরা ওয়াটার গ্রিড। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবছরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা সীমান্তের নবনিযুক্ত মহাপরিদর্শক প্রিন্সি রানী গতকাল দক্ষিণ জেলার বিলোনিয়ায় বিএসএফ 43 বাহিনীর পিলোনিয়া, আমজাদনগর, মুন্ডাপাড়া ও আইসিনগর সীমান্ত চৌকি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়গুলি পর্যালোচনা করে সীমান্ত নিরাপত্তা ও সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেন। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI দেশজুড়ে জাতীয় মহাসড়ক করিডোর বরাবর অনুমোদন ছাড়া পার্কিং এবং অবৈধ দখল রোধ করার প্রয়াস জোরদার করেছে। কেন্দ্রীয়

সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিপালন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি নিরাপদ, আরও কার্যকর এবং ব্যবহার বান্ধব জাতীয় মহাসড়ক পরিকাঠামো তৈরির লক্ষ্যে NHAI এর ধারাবাহিক প্রতিশ্রুতিরই অংশ। জম্পুই জেলায় TSR এর সপ্তম ব্যাটালিয়নের সদর দপ্তরে গতকাল মেগা রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, শিবিরে মোট 130 জন TSR জওয়ান রক্তদান করেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস অর্থাৎ IGNCA নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী গৃহস্থালির সরঞ্জামের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে এবং একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি 2 জুলাই পর্যন্ত খোলা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বি এবং গ্রুপ সি এর সবকটা ম্যাচই সম্পন্ন হল। গ্রুপ বিতে বসনিয়া হার্জেগোভিনা কাতারকে 3-1 গোলে হারিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড কানাডাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে এবং কানাডা শেষ ম্যাচে হেরেও পরবর্তী পর্যায়ে কোয়ালিফাই করল। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চখেরাং, বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা, 1:05 শুনবেন মহিলা মহল, দুপুর 1:40 লোকগীতি শুনবেন তাপসী রায়চৌধুরীর কণ্ঠে, দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী সবিতা চৌধুরী। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 লোকগীতি শিল্পী উৎপলেন্দু চৌধুরী, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসর, পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সমীক্ষা, রাত 8:10 ছায়াগীত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন পুরনো হিন্দি ছবির গান, রাত 8:30 ভক্তিমূলক গানের শিল্পী শচীন দেববর্মন, রাত 9:00 আধুনিক গান শুনবেন আশা ভোসলের কণ্ঠে, রাত 9:15 বিধানসভার পর্যালোচনা, রাত 9:30 শুনবেন কথায় কথায়, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 নতুন আলোর দিশারি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী।
1: প্রতি দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবারের মতো আজকেও আরো এক শ্রীমান শ্রীমতির গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আজকে শ্রীমান শ্রীমতী পর্বে যারা রয়েছেন, প্রথমেই চলুন আলাপ পর্বটা সেরে নিই। আজকে শ্রীমান হিসেবে আমাদের মধ্যে রয়েছেন
2: আমি অজয় ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক।
1: আর শ্রীমতী হিসেবে রয়েছেন
3: আমি মিঠু ঘোষ, একজন গৃহিণী।
1: গৃহিণী অজয়দা, যদি জিজ্ঞেস করি একদম ছোটবেলা কোথায় কেটেছে?
2: আমার জন্ম আগরতলাতেই, ছোটবেলা তো স্বাভাবিকভাবেই আগরতলাতেই কেটেছে, এখনো কাটছে, এত যে বয়স হয়েছে। তো ছোটবেলায় আমার স্কুল জীবনটা হলো এখন যেটা ধলেশ্বর আসাম আগরতলা রোডের পাশে যেটা রয়েছে কামিনী কুমার স্কুল, এটা তো ওই সময় এই নামে ছিল না।
1: আচ্ছা,
2: এটা ছিল ধলেশ্বর স্কুল নামে পরিচিত এবং এটা প্রাইমারি স্কুল ছিল। চারদিক খোলা, টিনের ছাউনি দেওয়া আর ওয়াল দেওয়া ছিল। তো আমরা

0: খোলা মাঠে খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম। আর 1 থেকে 5 এইটুকু ছিল স্কুলটা।
1: হুম হুম হুম সেটা কত সালে?
0: সেটা আমার বয়স তখন কত, 6+ থেকে শুরু, 1968 এরকম।
1: আচ্ছা,
0: কেমন
1: হুম
0: শুরুটা আর কি, ক্লাস ওয়ান
1: হুম
0: দিয়ে।
1: হুম
0: একটু একটু জিনিস মনে আছে, এই কারণে
1: হুম হুম
0: হেডমাস্টার মশাই ছিলেন
1: আচ্ছা,
0: বিভূতিভূষণ দেববর্মা,
1: হুম
0: পাজামা পরতেন, পাঞ্জাবি পরতেন, খুব সুপুরুষ দেখতে ছিলেন। এখনো আমার চেহারাটা পুরো মনে আছে।
1: হুম হুম হুম
0: তো 1 থেকে আমার যখন অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোলো,
1: হুম
0: তখন তো আমি তো বুঝি না অতটা,
1: হুম হুম হুম
0: ফার্স্ট কি জিনিস, সেকেন্ড কি জিনিস, অতটা তো ফিলিং নেই,
1: হুম
0: তৎকালীন সময় তো এগুলো ছিল না মনে হয়।
1: হুম
0: তো স্যার ক্লাসে এসে আমাকে কোলে নিয়ে প্রত্যেকটা ক্লাসে ঢুকলেন,
1: বাহ,
0: ঢুকে পরিচয় করাচ্ছেন যে দেখো প্রথম হয়েছে
1: হুম
0: এই
1: হুম
0: ছেলেটা।
1: হুম হুম হুম
0: ওই সময়ে তো অতটা বুঝতাম না,
1: হুম
0: কিন্তু এই স্মৃতিটা কিন্তু আমার মাথায় একদম গেঁথে আছে এখনো,
1: হুম হুম হুম
0: এটা আমরা মুছে যাচ্ছে না কিন্তু এখনো।
1: হুম
0: আর ওনার যে ওনার একজন ছেলে ছিল,
1: হুম
0: ও আমাদের ক্লাসে পড়তো স্যারের,
1: হুম
0: আর আরেকজন ম্যাডামের ছেলে, ও আমাদের ক্লাসে পড়তো। তো দেখা গেছে ক্লাস 5 অব্দি, এখনো রেকর্ড গুলো সম্ভবত পাওয়া যাবে,
1: বাহ,
0: 5 অব্দি
1: হ্যাঁ,
0: সব সময় আমি ফার্স্ট হতাম
1: হুম
0: আর ওই হেড স্যারের ছেলে
1: হুম
0: থার্ড হতো
1: আচ্ছা
0: আর ম্যাডামের ছেলে সেকেন্ড হতো, এরকম একটা পরিবেশ ছিল আর
1: ছিল।
0: কি। হ্যাঁ,
1: আবার আসবো আপনার কাছে, এবারে যাব আমাদের শ্রীমতির কাছে। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে?
2: আমার ছোটবেলাটা আগরতলাতেই কেটেছে। আমার মেইন বাড়ি হচ্ছে অভয়নগর, ওইখানে অনুবন বিহার একটা বৌদ্ধ মন্দির আছে না, ওই পাশেই আমাদের বাড়ি। তা আমরা ছোটবেলা ওইখানে বেনুবন বিহারই একটা প্রাইমারি স্কুল ছিল, 1 থেকে 5 পর্যন্ত, ব্যাস ওইখানে আমাদের প্রথম প্রাইমারি সেকশনটা কেটেছে আমার। তো ওখানে তো ভালোই ছিলাম, খুব ছোটবেলাটা খুব ছোট ছোট, সবাই সবার সাথে সুন্দর করে ঘোরাফেরা করে খেলাধুলা করেছি।
1: বাড়িতে ভাই বোন কজন ছিলেন?
2: আমার তো এক ভাই এক বোনই, আমার ছোট ভাই, ওই এখনো কোর্টে চাকরি করে।
1: বড় বোন হিসেবে কেমন দায়িত্ব ছিল?
2: আমার ভাই তো খুব দুষ্ট ছিল, ও পড়তো অভয়নগর স্কুলে, শিশু তীর্থ নামে একটা স্কুল আছে, ওখানে ও পড়াশোনা করেছিল, ওটাও প্রাইমারি স্কুল, ওখানে ও খুব দুষ্ট ছিল। ছোটকালে এত দুষ্ট ছিল যে ওকে মাও সামলাতে পারতো না, আমিও সামলাতে, খুব মানে কষ্ট করে ওকে মারধর করে খুব পড়াশোনা করাতে হয়েছে। এরপরে দেখা যাচ্ছে ও একটু যখন বড় হয়েছে, তখন আস্তে আস্তে একটু একটু করে শান্ত হচ্ছে। তো ও পড়াশোনা করেছে বয়েজ বোচং স্কুলে, ওখানেই পড়াশোনা করেছে, এখন তো চাকরি করছে।
1: আবার ফিরে যাব অযোধ্যার কাছে। অযোধ্যা শুরু করেছিলেন সেই বিদ্যালয় জীবন, বাড়িতে কেমন পরিবেশ ছিল?
0: বাড়িতে তো আমি কি বলবো, মানে ইয়াংগেস্ট অফ দ্য লট,
1: আচ্ছা,
0: আমরা 4 ভাই 2 বোন, আমি সবার ছোট
1: আদরের,
0: তা জানি না, তবে পিটুনিটা আমি বেশি খেতাম,
1: আচ্ছা,
0: হয়তো বেশি ছোট বেশি দুষ্টামি কতটুকু করেছি অত খেয়াল নেই এখন। আমার একদম বড় ভাই যারা আছেন তারা এখনো আছেন, আমার দিদিও আছেন, দিদি রাজ্যের বাইরে থাকেন, আর আমার ইমিডিয়েট বড় এক আরেক দিদি ছিল, দুর্ভাগ্যবশত অসুস্থতার কারণে উনি এখন আর নেই।
1: এখন নেই। তো এত ভাই বোনের মাঝখানে কেমন ছিল সেই ছোটবেলার দিনগুলো?
0: ছোটবেলাটা সত্যি মানে যেটা ছিল আনন্দে কাটিয়েছে এটা পুরোপুরি বলতে পারি, এবং খেলাধুলা থেকে শুরু করে ছোটাছুটি থেকে শুরু করে আমরা যতটা করেছি, এই সময়ের ছেলে মেয়েরা সেটা সম্ভবত
1: সেই
0: করতে পারে
1: স্বাদটুকুই
0: না,
1: পায় না।
0: না এই স্বাদটুকু পাচ্ছে বলে মনে হচ্ছে না,
1: হুম হুম হুম
0: আর সেই রকম পরিবেশও তো নেই,
1: পরিবেশ
0: খেলার
1: নেই।
0: মাঠ নেই
1: হুম
0: কত অনেক, তারপর স্কুলের চাপটা
1: হুম
0: বেড়ে
1: হুম
0: গেছে
1: হুম
0: অনেক, আর বেশিরভাগ বাড়িতেই তো একজন
1: সিঙ্গেল
0: দুজন,
1: চাইল্ড, হ্যাঁ,
0: হ্যাঁ, তো ফলে সবাই একটু অতিরিক্ত আদর যত্নে
1: হুম হুম হুম
0: করে থাকেন। তা আমাদের আদর যত্নটা যে ছিল না তা না, আমরা 6 ভাই বোন ছিলাম,
1: হুম
0: আমরা যেরকম খেলাধুলা করেছি, মাটিতে লুটোপুটি খেয়েছি,
1: হুম
0: কিন্তু বিকেলের পরে কিন্তু মা আবার আমাদের একদম আমার বাড়ির সামনে বিরাট পুকুর,
1: হুম
0: এই পুকুরের

0: নিয়ে
1: হুম
0: ঘাড় ধরে জলে নামিয়ে স্নান টান করিয়ে
1: হুম
0: একদম বাড়িতে এনে পরিষ্কার করে
1: পড়তে
0: পরে পড়তে
1: বসাতেন।
0: বসো,
1: হুম
0: খাবার সময় খাবার পেয়ে যাবে। মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, মা
1: হুম
0: সকাল থেকে সন্ধে অবধি মা শুধু কাজই করতেন। এখন নিজে সংসার করে বুঝতে পারছি যে মারা কি পরিশ্রম করেছেন,
1: হুম হুম হুম
0: বাবাও করেছেন নো ডাউট।
1: এই যে পড়াশুনোর প্রতি আগ্রহ জন্মেছে, বা ধরুন যখন একদম শুরু লেখাপড়া শুরু, নিশ্চয়ই বাড়িতে কেউ ছিলেন যে গাইড করতেন, বা কাউকে দেখে শিখেছেন, তেমন কেউ ছিলেন?
0: মূলত আমার গাইড আমার বাবা ছিলেন।
1: আচ্ছা। হুম
0: আমার বাবার আগরতলা ভিএম হাসপাতাল ছিল, এটা
1: হুম
0: এখন এটা আইজিএম হয়ে গেছে।
1: হুম হুম হুম
0: ওই ভিএম হাসপাতালে
1: হুম
0: বাবা কম্পাউন্ডার ছিলেন,
1: আচ্ছা।
0: ফার্মাসিস্ট লাইনের যত কাজ আছে সবগুলো করতেন। কিন্তু বাবার পড়াশোনার প্রতি এত মানে যত্ন আর কি,
1: হুম
0: শেষে বাবার রেকর্ড যা দেখলাম,
1: হুম
0: বাবা বাংলাদেশে থাকাকালীন
1: হুম হুম
0: গোল্ড মেডেলিস্ট মানে ম্যাট্রিকুলেট
1: বাহ, তখনকার সময়।
0: তখনকার সময়ে,
1: হুম
0: আর সত্যি বলতে কোনো দ্বিধা নেই,
1: হুম
0: অত্যন্ত দরিদ্র ঘর থেকে উঠে এসেছেন,
1: হুম হুম হুম
0: কোনো সহৃদয় মানুষ একজন
1: হুম
0: বাবাকে নিয়ে এলেন মানে তৎকালীন
1: হুম হুম
0: বাংলাদেশে
1: হুম হুম হুম
0: শহরে, বলে তুমি আমার বাড়িতে থেকে পড়াশোনা করো
1: হুম
0: আর আমার ছেলে মেয়েদের তুমি একটু পড়াবে,
1: হুম
0: আর
1: হুম
0: তোমার পড়ার খরচ থাকার সব আমার আছে
1: বাহ,
0: বলতে আমার কোনো
1: হুম
0: দ্বিধা নেই।
1: হুম হুম
0: বাবা
1: হুম
0: নিয়ে বাবাও বলতেন, তো এরকম ঘর থেকে বাবার শুরুটা।
1: হুম হুম
0: তো তারপর এখানে চলে এলেন বাবা
1: হুম
0: মাকে নিয়ে,
1: হুম
0: ঠাকুরদা ঠাকুরমাকে নিয়ে,
1: আচ্ছা।
0: কিন্তু তখন তো আমার জন্ম হয়নি,
1: হুম হুম হুম
0: আমাদের জন্ম তো এখানে, ফলে
1: হুম হুম
0: ঠাকুরমা ঠাকুরদার কি চেহারা আমরা বলতে পার আমি
1: মনে।
0: বলতে পারবো না,
1: হুম
0: আমার
1: হুম হুম
0: দাদারা বলতে পারবেন।
1: হুম হুম হুম
0: তো ঠাকুরদা ঠাকুরমা মা বাবা দুজনেই যথেষ্ট মানে পরিচর্যা করেছেন, তারপর তারা গত হলেন। এরপরে এইখানে বাবা একটা ছোট্ট জায়গা কিনলেন, এই সামান্য বেতনের ওপর নির্ভর করে,
1: হুম হুম
0: কিন্তু
1: হুম
0: এত গুছিয়ে কাজ করতেন,
1: হুম
0: এত মানে চিন্তা ভাবনা করে সংসারটা
1: হুম
0: চালাতেন, তখন বুঝিনি, এখন ফিল করি,
1: হুম হুম হুম
0: এখন ফিল করি যে এত অল্প,
1: সুপরিকল্পিত
0: ও
1: ভাবে।
0: বাবা সাংঘাতিক,
1: হুম
0: বাবার
1: হুম
0: হাতের
1: হুম
0: লেখা তো মুক্তার মতো, এখনো আমি আমার বাবার হাতের লেখা রেখে দিয়েছি।
1: আচ্ছা।
0: তো মূলত পড়াশোনার পুরো পর্বটা আমাদের বাড়ির সবার
1: হুম হুম হুম
0: একদম বাবার সুপারভিশনে
1: বাহ।
0: পুরোটা, বাবা লাস্ট আমাকে আমাকে না শুধু আমার যে একদম বড় দাদাদের মেয়েরা যারা আছে তাদেরকেও বাবা টাচ করে গেছেন
1: হুম
0: এই
1: হুম
0: সমস্ত
1: হুম
0: এই পড়াশোনার বিষয়ে, দাদু হিসেবে করেছেন
1: তো এটা একটা কিন্তু খুব বড় পাওয়া, বড় আশীর্বাদ বলা যায়।
0: একদম।
1: এবারে চলে আসবো দিদির কাছে, আমাদের আজকে শ্রীমতির কাছে। অজয়দা যেমন বলছিলেন যে বাবার পরিকল্পনা, বাবার আশীর্বাদে, বাবার পুরোটা সুপারভিশনে আজকের যতটুকুই উনি করতে পেরেছেন, আপনার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, তাহলে বাড়িতে কাকে দেখে অনুপ্রাণিত হতেন?
2: আমার বাবাই মা দুজনই, তো বাবা তো বাড়িতে থাকতেন না, মাই বলতে গেলে মাই আমাদের পড়াশোনার পেছনে মাই ছিল। মাই সময় মতো বলতেন যে পড়তে বসো বা পড়ো, সবাই দেখো এরকম ভাবে পড়াশোনা করে বড় হয়, তোমরাও পড়ো, এরকম মা একটু গাইড করতেন বলে এই জন্যই আমাদের পড়াশোনাটা হয়েছে। না হলে বাবা তো বাড়িতে থাকতেন না, সকালে চলে যেত, সেই রাতে আসতো, সারা দিন বাবা মাই স্কুলে পাঠানো, মেয়ে পড়াশোনা করা, পড়তে বসানো, ভাই বোন দুজন কি দুজনকে, ওদের মায়ের জন্যই ধরতে গেলে আমাদের পড়াশোনাটা হয়েছে এই আর কি।
1: তো বাড়িতে তো আর কেউই ছিলেন না, আপনি বলছিলেন একটু আগে, শুধুমাত্র ভাই বোন এবং মা বাবা। তো যে স্কুলে আপনি প্রথম শিক্ষা শুরু করেছিলেন, সেই স্কুলে কি পুরোটা কমপ্লিট করেছেন?
2: আমার ওটা তো প্রথম তো স্কুল ছিল, প্রাইমারি স্কুল, 1 থেকে 5 পর্যন্ত ছিল। ওই স্কুলের নাম ছিল মৈত্রী ভারতী বিদ্যায়তন, এটা হচ্ছে বেনুবন বিহারের আন্ডারে একটা প্রাইমারি স্কুল, ওইখানে 5 পর্যন্ত পড়েছি। তারপরে আমার 6 থেকে 12 পর্যন্ত চলে মহারানী তুলসীবতী স্কুলে। ওই স্কুলে গেলাম, ওই স্কুলে আমার এরপরে যা হয় হলো। তারপরে আমি এমবিবি কলেজ থেকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি। এই আমার
1: বিদ্যালয় জীবন এবং পড়াশুনোর জগৎ। অজয়দার কাছে জানবো, অজয়দা বলছিলেন একটু আগে বাবার কথা থেকে শুরু হয়েছিল, ধীরে ধীরে যখন স্কুল জীবন মানে এগোচ্ছিল, তখন এই যে পড়াশোনাটাকে ভালো লাগা, বা পড়াশোনাটাও জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এই শিক্ষাগুলি কিভাবে নিজের মধ্যে জন্মালো?
0: প্রাইমারি স্কুল

0: আমাদের এই তখনকার সময় ধলেশ্বর স্কুলের কথা বলছিলাম,
1: হুম হুম
0: তারপরে এত স্কুল তো কাছাকাছি ছিল না আমাদের,
1: হুম হুম
0: তখন সুযোগ সুবিধাও ছিল না।
1: হুম
0: সিক্স থেকে টেন অব্দি মহাত্মা গান্ধী স্কুল,
1: আচ্ছা
0: ওখানে গেলাম। ওখানে আবার 11-12 নেই,
1: হুম
0: তারপর ওই ওখান থেকে আর এক স্কুলে চলে আসতে হলো।
1: হুম
0: তো গান্ধী স্কুলটা
1: হুম
0: খুব একটা প্রেরণাদায়ক ছিল, এই কারণে বলবো
1: হুম হুম হুম
0: যে ওখানে যখন সিক্স থেকে আস্তে আস্তে আমরা ওপরের ক্লাসে উঠছিলাম,
1: হুম হুম
0: তখন এমন কিছু বন্ধু আমার জুটেছিল
1: হুম হুম
0: যারা সংস্কৃতি জগৎ থেকে শুরু করে শিক্ষা সব দিক থেকেই অত্যন্ত উঁচু মানের।
1: হুম হুম
0: তো আমি এটা একটা ইন্সপিরেশন হিসেবে নিয়েছি, আমার সহপাঠীরা
1: হুম হুম
0: এত ভালো। তো আমরা কি করছিলাম, গান্ধী স্কুলে কালচারটাকে পরিবর্তন করে দিয়েছিলাম।
1: আচ্ছা
0: যেরকম আমরা যখন 9-10-এ উঠলাম, তখন স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা নিজেরা হাত লাগাতাম।
1: আচ্ছা
0: তারপর মাঠের মধ্যে একটা বড় গাছ ছিল
1: হুম হুম
0: হেডমাস্টার মশাইয়ের রুমের সামনে, গাছটা একটা বেদির মতো ছিল আর কি।
1: আচ্ছা
0: তো ওখানে আমরা এই যে ব্ল্যাক বোর্ড তখন ছিল প্লাইউডের, তখন তার ওয়াল বোর্ড ছিল না
1: হুম
0: আমাদের, প্লাইউড ভেঙে যেত,
1: হুম
0: ফেলে দিত স্টোর রুমে, আমরা ওখান থেকে এটা নিয়ে এসে
1: হুম হুম
0: এই গাছের সামনে রোজ ফিট করতাম।
1: আচ্ছা
0: এটার মধ্যে প্রতিদিনের দিনলিপি লিখতাম আমরা।
1: বাহ
0: এখান থেকে কিন্তু আমার এই মানে ইন্সপিরেশনটা,
1: আচ্ছা
0: আমরা যে গ্রুপটা ছিল
1: হুম
0: বেশি না,
1: হুম
0: 5-6 জনের একটা গ্রুপ,
1: হুম
0: এখানে প্রতিদিনের নিউজ ইন
1: হুম
0: ব্রিফ এরকম করে আমরা লিখতাম।
1: হুম
0: তখন হেডমাস্টার থেকে শুরু করে সব স্যাররা দেখলো যে এইবার স্কুলে একটা কিছু মোড় ঘটছে, কারণ
1: বাহ
0: ওই সময়ে বেশিরভাগ সময় স্কুলে একটু
1: হুম
0: মারদাঙ্গাটা হতো,
1: হুম হুম হুম
0: একটু পরিস্থিতি একটু অন্যরকম ছিল,
1: হুম হুম হুম
0: পড়াশোনার পরিবেশটা একটু
1: হুম
0: বিঘ্নিত হতো মাঝে মধ্যে।
1: হুম
0: তো ওই জায়গা থেকে আমরা মোড় ঘুরিয়ে দিলাম,
1: আচ্ছা
0: গার্জিয়ানরা আসলেন, তারা
1: হুম
0: দেখলেন আমরা যে গ্রুপটা, আমার যে গ্রুপটা ছিল
1: হুম
0: একজনকে আমি মিস করেছি, ও কয়েক বছর আগে গত হয়েছে, স্টেট ব্যাংকের ছিল অফিসার
1: হুম হুম
0: অঞ্জন দেবরায়,
1: হুম
0: ওই আমাদের এই নেতৃত্বে থাকতো।
1: হুম
0: তো গান্ধী স্কুলটা আমরা কাটালাম, এবং আমরা যখন ছিলাম গান্ধী স্কুলে,
1: হুম
0: এই প্রথম ত্রিপুরা বোর্ডে স্ট্যান্ড করলো
1: আচ্ছা
0: ত্রিদীপ চক্রবর্তী, তিমির চক্রবর্তী, নামগুলো
1: হুম হুম
0: বলছি। তখন মানে গান্ধী স্কুলের মানে একটা ব্রাইট দিক
1: হুম
0: আমরা দেখেছি।
1: হুম হুম হুম
0: তারপর সেখান থেকে চলে এলাম বজ্জং বয়েজ স্কুলে,
1: আচ্ছা
0: 11-12। তখন
1: হুম
0: 11-12 থাকাকালীন
1: আপনার কি নিয়ে পড়াশোনা
0: আমার
1: করেছেন?
0: আর্টস নিয়ে পড়েছে।
1: আর্টস নিয়ে
0: 11-12 এখানে পড়লাম, তো মাত্র 2 বছর,
1: হুম হুম
0: সব স্যারদের দিদিমণিদের চিনতেও সময় লেগেছে, কারণ
1: হুম
0: অল্প
1: হুম
0: সময় ছিলাম এখানে।
1: হুম হুম
0: কিন্তু
1: হুম
0: এখানেও সংস্কৃতি জগৎটা অত্যন্ত উন্নত ছিল।
1: আচ্ছা
0: আমাদের একজন ম্যাডাম, আমি নামটা ভুলে গেছি, অত্যন্ত দুঃখিত আমি,
1: হুম
0: এই ম্যাডাম আমাকে বলছেন যে তুমি একটা কবিতা লিখবে, তোমার কবিতা ছাপানো হবে ম্যাগাজিনে।
1: আচ্ছা
0: ভয়ে ভয়ে 3-4 রাত্র কাটাচ্ছি বা কাটছি, লিখছি কাটছি,
1: হুম
0: তারপর লিখেছি, দেখে বন্যার উপরে লিখেছিলাম,
1: হুম
0: ফ্লাডে মানুষের যে কিরকম বিপন্ন হয় মানুষ।
1: হুম হুম হুম হুম
0: তো ম্যাডাম 2-4টা জায়গায় একটু কারেকশন করে বলছে যে তোমার খুব সুন্দর হয়েছে, এটা ছাপা হবে। এই প্রথম আমার কবিতা
1: কবিতা
0: ছাপানো হলো
1: ছাপা হয়
0: বজ্জং
1: হুম
0: স্কুলে,
1: হুম
0: আর
1: ক্লাস 11
0: হ্যাঁ 11-এ,
1: আচ্ছা
0: 11-এ। আর 12-টা তো পরীক্ষার প্রস্তুতি করতে
1: করতে
0: করতেই চলে
1: করতে
0: গেল।
1: কেটে গেছে
0: হ্যাঁ, তো বজ্জং স্কুলের স্মৃতিটা খুব কম।
1: হুম হুম হুম
0: এরপরে চলে গেলাম কলেজে,
1: হুম
0: এমবিবি কলেজ আমার
1: হুম
0: বাড়ির কাছে।
1: হুম হুম হুম
0: তো তখন তো এমবিবি কলেজে এটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে,
1: আচ্ছা
0: ক্যালকাটা ইউনিভার্সিটি, আমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির
1: আন্ডার
0: আন্ডারে।
1: হ্যাঁ
0: আচ্ছা, যখন গেলাম তখন তো নতুন মাত্র শুরু হয়েছে 2 বছরের গ্রাজুয়েশন কোর্স,
1: আচ্ছা
0: 10+2+2
1: হুম হুম
0: এডুকেশন
1: হুম
0: পলিসিতে ওটা ছিল,
1: হুম হুম
0: মানে মাধ্যমিকের পরে 2 বছর 11-12,
1: হুম
0: তারপরে 2 বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল।
1: হুম
0: তো ওই ওই সময়ে তো বইপত্র পাচ্ছিলাম না ভালো করে,
1: হুম হুম
0: যাদের কলকাতায় যাতায়াত ছিল, যোগাযোগ ছিল, তারা
1: হুম
0: ওখান থেকে ম্যানেজ করত,
1: হুম
0: আমাদের সেই সুযোগ সুবিধা ছিল না,
1: হুম
0: বড় হতে হবে, ওটা মাথায় ঠিকভাবে ঢোকেনি তখন।
1: আচ্ছা
0: মোটামুটি আনন্দ করে কাটিয়েছি।
1: হুম
0: এই হলো কলেজ পর্বের
1: হুম
0: ইতি।
1: হুম
0: আর রেজাল্ট আসার আগেই
1: হুম হুম
0: বিবেকানন্দ বিদ্যা মন্দির।

0: একটা স্কুল,
1: হুম
0: পিওরলি প্রাইভেট। এখন যেখানে রামকৃষ্ণ
1: হুম
0: মিশন
1: হুম
0: আছে
1: হুম হুম
0: ধলেশ্বর,
1: হুম
0: ওটা তো ছিল না,
1: হুম
0: এখানে বাঁশের আর টিনের তৈরি একটা স্কুল ছিল, বিবেকানন্দ বিদ্যা মন্দির। এটার ফাউন্ডার এবং স্থপতি বলতে গেলে
1: হুম
0: মাধবলাল চ্যাটার্জি,
1: হুম হুম হুম
0: বিখ্যাত মানুষ,
1: হুম
0: শিক্ষাবিদ।
1: এখনো এক নামেই স্কুলটার পরিচিতি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: তো উনি অ্যাকচুয়ালি এই স্কুলটার মানে স্থপতি বলা যায় আর
1: হুম
0: কি।
1: হুম হুম
0: ওনার ছাত্রদের জন্য ওনার বই লেখা হয়েছে,
1: হুম
0: স্টার রিডার,
1: হুম
0: বিখ্যাত বই,
1: হুম
0: প্রাইমারি ইংরেজি বই
1: হুম
0: আমরা পড়াতাম, মহান মানুষ তারা।
1: হুম
0: তো এই স্কুলে ইন্টারভিউর জন্য তারা বলল,
1: আচ্ছা,
0: ইন্টারভিউর
1: রেজাল্ট আসার আগে?
0: রেজাল্ট আসার আগেই
1: আচ্ছা,
0: ওরা প্রাইমারিতেও চেয়েছে, সেকেন্ডারিতেও চেয়েছে।
1: হুম
0: তখন সেকেন্ডারি বলতে ক্লাস 8 অব্দি ছিল।
1: আচ্ছা,
0: তো আমি বাবাকে বললাম, বাবা বললো তোমার তো এখনো রেজাল্ট যেহেতু আসেনি, ও তোমাকে তো দেবে না গ্রাজুয়েশন, তুমি সকালেই পরীক্ষাটা দিয়ে দাও
1: হুম
0: প্রাইমারির জন্য।
1: হুম হুম
0: দিলাম পরীক্ষা, রিটেন টেস্ট, ওই বাবা সাংঘাতিক ব্যাপার। ওই গাঙ্গাইল রোডে তাদের পরীক্ষার সেন্টার, মানে
1: হুম
0: ওইখানে একটা আশ্রমের মতো
1: হুম
0: ছিল,
1: হুম
0: তখন তো মিশন হয়নি,
1: হুম হুম হুম
0: ওখানে প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, আমিও দিয়েছি। যাই হোক, ওখান পরীক্ষায় আমি রিটেনে টিকে
1: পাশ
0: গেলাম।
1: করে
0: হ্যাঁ,
1: গেছেন? হুম
0: তারপর ইন্টারভিউর জন্য ডাকা হলো,
1: হুম
0: ইন্টারভিউ ওখানে কল করেছে ওরা,
1: হুম হুম হুম
0: বাড়িতে টাইপ করা চিঠি আসতো তখন, মানে
1: আচ্ছা,
0: এই যে টাইপ মেশিন যে
1: হুম
0: আগে
1: হুম
0: ছিল
1: হুম
0: ওগুলো। তারপর গেলাম ইন্টারভিউর জন্য,
1: হুম
0: তখন মনে হলো জীবনে বোধহয় কঠিন কোনো কিছুর সম্মুখীন হতে যাচ্ছি, এত
1: বাস্তব।
0: বাস্তব।
1: হুম
0: হ্যাঁ, বাড়ি থেকেও একটা প্রচ্ছন্ন একটা চাপ
1: হুম
0: যে দেখো একটা কিছু নিয়ে থাকো।
1: হুম হুম হুম মানে তখন কি অত মানে সিরিয়াসলি নিয়েছিলেন যে হ্যাঁ চাকরিটা করতে হবে, বা ঠিক আছে দেখি না কি হয়,
0: না, তখন একেবারে করতেই হবে এমন কোনো
1: বা
0: মানসিকতা ছিল
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, তবে একটা মনের জোর ছিল। আমি এমনিতে ম্যাগাজিন, জেনারেল নলেজ, পত্র পত্রিকা ভীষণ পড়তাম।
1: আচ্ছা,
0: আমি ভাবছিলাম যে এই ধরনের এখান থেকে যদি প্রশ্ন প্রশ্ন করে হয়তো উত্তরে যাব।
1: হুম হুম হুম
0: তারপর উত্তরে গেলাম আর কি,
1: হুম
0: ওই
1: হুম হুম
0: জীবনের আমার প্রথম পরীক্ষা দেওয়া,
1: পরীক্ষায়?
0: আর প্রথম পরীক্ষাটা পেয়ে এত আনন্দিত হয়েছে এই স্কুলে ঢোকার পরে,
1: হুম হুম
0: আমার মনে হয় আমার জীবনের মোড়টাই ঘুরে গেছে।
1: আচ্ছা,
0: রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে স্কুলটা প্রতিষ্ঠিত,
1: হুম হুম
0: বিবেকানন্দ বিদ্যা
1: হুম
0: মন্দির।
1: হুম হুম
0: পড়াশোনা, ছেলে মেয়ে, তখন প্রি প্রাইমারিও ছিল আমাদের,
1: সেটা কত সালে?
0: 83, 82 এরকম,
1: আচ্ছা
0: মানে
1: আচ্ছা
0: একদম কলেজের রেজাল্ট বেরোনোর আগেই,
1: আচ্ছা,
0: কারণ 1 বছর 10 মাস পরে আমাদের রেজাল্ট এসেছে
1: হুম হুম হুম হুম
0: পরীক্ষা
1: হুম
0: দেওয়ার পরে। তারপর এখান থেকে, তখন পিওরলি প্রাইভেট স্কুল, তো
1: হুম
0: 300-400 টাকা বেতন দিত,
1: হুম হুম হুম
0: কিন্তু এত ভালো লাগতো ছোট ছোট বাচ্চাদের পড়ানোর,
1: পড়াতে?
0: পড়াতে গিয়ে না আমি অনেক কিছু শিখছিলাম তখন
1: হুম হুম
0: যেগুলো আমি জানতামই না।
1: হুম
0: এই স্কুল থেকে আমি অনেক কিছু পেয়েছি,
1: হুম
0: অনেক কিছু,
1: হুম
0: বাচ্চাদের পড়ানো যে কত কঠিন
1: হুম
0: এবং বাচ্চাদের পড়ানোর যে কত আনন্দের,
1: হুম
0: এই অভিজ্ঞতাটা পুরোটা হয়েছে আমার।
1: হুম হুম একজন শিক্ষক হিসেবে?
0: বাবা, সাংঘাতিক! তখন নিজেকে মনে হলো
1: হুম
0: যে না, এই শিক্ষকতার পেশা আমি ছাড়বো না,
1: আচ্ছা,
0: আমার এত ভালো লেগেছে।
1: হুম
0: বাবাও
1: হুম
0: খুব ইন্সপায়ার করলেন যে
1: হুম
0: দেখো এই লাইনটাতে থাকো,
1: হুম
0: আর এটা একটা মস্ত সুবিধা ছিল,
1: হুম
0: ট্রান্সফার নেই। হ্যাঁ,
1: হ্যাঁ
0: প্রাইভেট স্কুল তো।
1: হুম
0: তারপরে 1990-এ
1: হুম
0: তৎকালীন সরকার, ত্রিপুরা সরকার,
1: হুম
0: আমরা অনেক রিকোয়েস্ট করেছি,
1: হুম
0: তারপর স্কুলটাকে সরকারিভাবে তারা অধিগ্রহণ
1: স্বীকৃতি
0: করলেন,
1: দিলেন?
0: স্বীকৃতি দিলেন।
1: হুম
0: তখন বললো যে ঠিক আছে, আগের যে স্টাফ ছিল
1: হুম
0: সবাইকে আমরা নিয়ে নিচ্ছি গ্রুপ ডি সহ।
1: হুম
0: ওই তখন সরকারি স্কুল হলো, রামকৃষ্ণ মিশন এখানে চলে এলো,
1: হুম হুম
0: আমরা পেছনের জায়গাটাতে চলে গেলাম।
1: আচ্ছা,
0: আমাদের পাশে গাঙ্গাইল রোডের একটা ছোট্ট স্কুল ছিল,
1: হুম
0: ওটার হেডমাস্টার ছিলেন পরেশ চক্রবর্তী।
1: হুম হুম
0: হুম,
1: বিখ্যাত ব্যক্তি।
0: হ্যাঁ, তো যখন আমাদের স্কুলটা সরকার নিল, তখন
1: হুম
0: হেডমাস্টার কাকে করা হবে এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে।
1: আচ্ছা,
0: তখন ওই পরেশবাবুকে বলা হলো যে আপনার টুকরো স্কুলটা বিবেকানন্দ বিদ্যা মন্দিরে ঢুকিয়ে দেবো আমরা,
1: হুম হুম
0: মার্চ করিয়ে দেব,
1: হুম
0: আপনি এটা হেডমাস্টার হয়ে যান।
1: হুম
0: উনি রাজি হলেন,
1: হুম
0: উনি প্রথম হেডমাস্টার হলেন সরকারি ভাবে।
1: হুম
0: তখন বছর খানেক পরে পরেশবাবু বললেন যে আচ্ছা, আমার স্কুল তো ছিল রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দির,
1: হুম
0: তাহলে বিবেকানন্দর আগে রামকৃষ্ণ কথাটা একটু ঢুকিয়ে দিলে ভালো হয়।
1: হুম
0: তখন তো মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনিও তো শিক্ষক ছিলেন,
1: হুম
0: তিনি আমাদের ভীষণ মানে উপকার করেছেন আর কি
1: হুম
0: স্কুলটা।

0: নেওয়ার পরে
1: হুম
0: ঠিক আছে করে দেবো, এই রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা বিবেকানন্দ বিদ্যা মন্দির
1: আচ্ছা,
0: বেসিক্যালি।
1: সেই রামকৃষ্ণ আগে চলে এলো।
0: হ্যাঁ, রামকৃষ্ণ আগে চলে এলো।
1: বাহ,
0: তারপর এই করতে করতে এই স্কুলেও আমি চেষ্টা করতাম যে শুধু পড়ানো তো আমার কাজ নয়,
1: হুম
0: কিছু তো দিতে হবে ওদের।
1: অবশ্যই, যাদের আদর্শে স্কুল
0: হ্যাঁ
1: প্রতিষ্ঠিত। হুম
0: তা আমি চেষ্টা করেছি, এমন কিছু জিনিস দিয়েছি,
1: হুম হুম
0: চেষ্টা করেছি আর কি, যেগুলো এখনো স্কুলে টাঙানো আছে স্মৃতি হিসেবে।
1: বাহ,
0: আমি যা যা
1: যদি
0: দিয়েছি,
1: জিজ্ঞেস করি একজন শিক্ষক হিসেবে কোনো স্মরণীয় ঘটনা বা এমন কোনো ছাত্র ছাত্রীর আপনি সংস্পর্শ পেয়েছিলেন যে মনে হয়েছে যে না, শিক্ষক হিসেবে আজকে আমার একটা বড় প্রাপ্তি।
0: বড় প্রাপ্তিটা এরকম অবশ্যই,
1: হুম
0: বাজারে যেতাম, ছাত্র দেখতো, ছাত্রী দেখতো,
1: হুম
0: প্রকাশ্যে একদম পা ধরে প্রণাম।
1: হুম হুম হুম
0: রাস্তায় যাচ্ছি,
1: হুম
0: কোনো জায়গায় যাচ্ছি, কোনো না কোনো স্টুডেন্ট
1: হুম
0: সাইকেল দিয়ে যাচ্ছে, তো দূর থেকে সাইকেল থেকে নেমে যায়,
1: হুম হুম হুম
0: নেমে প্রণামটা করে তারপর ওঠে। আশপাশের মানুষ দেখতো, তখন মনে হতো বাহ, তাহলে কি জীবনটা সার্থক আমার নাকি? কতটুকু দিতে পেরেছি জানি না।
1: অনেকক্ষণ শুনলাম দাদার কথা। আসলে এত সুন্দর অভিজ্ঞতা কর্মজীবনের, ইচ্ছে করছিল না মাঝখান দিয়ে থামাই, কারণ এই কথাগুলি আমাদের সবাই শুনতে চান। এবার শ্রীমতীর কাছে যেটা জানবো, এই কলেজ জীবন, আপনি MBB কলেজে পড়াশোনা করেছেন বলছিলেন একটু আগে, সেই কলেজ জীবনটা কেমন ছিল বা কোনো যদি অভিজ্ঞতা থাকে?
2: আমার কলেজ জীবনে তো আমি কলেজ জীবন তো করেছি কি, আমার বিয়ে হয়ে যায় রয়েল পাস করার পরে, তারপরে আমি প্রাইভেট ভাবে কলেজে পরীক্ষা দিয়েছি, দিয়ে পরীক্ষা পাস করেছি আর কি। এমনিতে কলেজে আমি যাইনি, এমনিতেই আমি কলেজে না গিয়েই বাড়িতে পড়াশোনা করেছি, করে প্রাইভেট
1: সময় পরীক্ষা দিই,
2: পরীক্ষা দিয়েছি।
1: এটা একটা ব্যতিক্রম অভিজ্ঞতা। অযোধ্যার কাছে এবারে যে বিষয়টা জানবো, সময়ের একদম শেষ প্রান্তে এসে গেছি, বলছিলেন রেডিও নিয়ে একটা অভিজ্ঞতা, এই রেডিও আপনার জীবনেও একটা বড় অধ্যায়, যদি একটু অল্প করে শুনি।
0: রেডিওতেই শুনতে পেলাম
1: হুম
0: ক্যাজুয়াল অ্যানাউন্সার নেওয়া হবে,
1: হুম হুম
0: তখন আমি বিবেকানন্দ বিদ্যা মন্দিরে
1: হুম
0: মাত্র ঢুকেছি,
1: আচ্ছা
0: সুযোগ পেয়েছি কাজ করার।
1: হুম
0: তো পরীক্ষা দিলাম,
1: হুম
0: পরীক্ষাটা হয়েছিল বজ্জং বয়েজ স্কুলে।
1: আচ্ছা
0: এটা 1989 ডিসেম্বর মাস, 1989-এর ডিসেম্বর,
1: হুম হুম
0: সকাল 10টা নাগাদ গেলাম, পরীক্ষা দিলাম। তারপর বললো যে রেজাল্ট দেওয়া হবে বিকেলে,
1: আচ্ছা
0: তো বিকেলে আবার গেলাম।
1: হুম
0: 13 জন নেওয়া হয়েছিল সম্ভবত, বা 15 জন এরকম।
1: হুম
0: আমার নাম চটে
1: রয়েছে। হুম হুম
0: নিচে লেখা হলো যে এবার ভয়েস টেস্ট।
1: হুম
0: তখন বাজে রাত্র প্রায় 7টা,
1: আচ্ছা
0: একই দিনে
1: হুম
0: ভয়েস টেস্টে
1: হুম
0: ঢুকলাম।
1: হুম
0: ঢোকার পরে বললো যে ঘন্টা খানেক অপেক্ষা করতে হবে, ঘন্টা দেড় দুয়ে,
1: হুম
0: তারপর রেজাল্ট দেওয়া হবে। প্রায় 2 ঘন্টার মতো বসে আছি,
1: হুম
0: তারপর রেজাল্ট এলো, বোধহয় 12 জন বা 13 জন ভয়েস টেস্টে টিকলো।
1: হুম
0: এবার বললো যে দোতলায় একজন একজন করে আমরা ডেকে নিয়ে যাব ইন্টারভিউ।
1: আচ্ছা
0: তখন তো এমন খিদে পেয়েছে, কারণ
1: হুম
0: সকালবেলা যে খেয়ে গিয়েছি, আর
1: হুম
0: তো
1: হুম
0: মাঝখানে খাওয়া
1: হুম
0: দাওয়া হয়নি। তো যাই হোক, মনে মনে একটা আশা যাচ্ছিল যে হয়তো বা
1: হুম
0: পেয়ে যাব, কারণ
1: হুম
0: দুটো স্তর তো হয়ে গেছে।
1: হুম
0: তো ঢুকলাম,
1: হুম
0: তখন আমাদের কলকাতা থেকে এসেছিলেন প্রোগ্রাম এক্সিকিউটিভ,
1: হুম
0: লার্নেড পার্সন,
1: হুম
0: উনি আরেকজন কলকাতারই অফিসার। বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা। তারপরে বলে যে ঠিক আছে, যাই হবে রেজাল্ট, আপনার বাড়িতে চিঠি যাবে।
1: আচ্ছা
0: এরপর 7 দিনের মধ্যে বাড়িতে চিঠি এলো
1: হুম
0: সিলেকশন। হ্যাঁ,
1: সিলেকশনের
0: 1990-এর জানুয়ারি থেকে আমাদের
1: পথ চলা শুরু।
0: পথ চলা শুরু। মানে তখন পেক্সকো ছিলেন
1: হুম
0: মৃণাল দেববর্মন,
1: আচ্ছা
0: দুর্ধর্ষ একজন অফিসার বলা যায়।
1: হুম হুম হুম
0: আকাশবাণীতে যত সৃষ্টিমূলক কাজ হয়েছে, যত সৃষ্টি হয়েছে
1: হুম
0: নতুন কিছু,
1: হুম
0: আমার মনে হয় উনিই করে
1: ওনার হাত
0: দিয়েছেন
1: ধরে।
0: হাত ধরে। এত জানতেন, আর সারাক্ষণ থাকতেন অফিসে,
1: হুম
0: বাড়ি বোধ হয় কাছাকাছি ছিল কোথাও একটা, কোনো
1: হুম
0: একটা জায়গাতে। এত বুঝতেন প্রোগ্রাম আর কি,
1: হুম
0: ওনার কাছ থেকে যে কি ধরনের শিখেছি আমরা। আকাশবাণীতে প্রথম অভিজ্ঞাপন যখন শুরু হয়,
1: হুম
0: তখন কিন্তু লাইভ ছিল না,
1: হুম হুম হুম
0: তখন এটা ছিল রেকর্ডেড।
1: হুম
0: উনি পরিশ্রম করে একটা সিগনেচার টিউন তৈরি করেছিলেন,

0: সাধারণ, এটা বেজে ছিল অনেকদিন,
1: হুম হুম
0: তারপরে আবার চেঞ্জ হয়ে গেছে,
1: হুম
0: এখন এখন চেঞ্জ হয়ে গেছে।
1: হুম
0: তো আমাদের, আমরা বিকেল এরকম সময় আমরা বিকেল বেলায় রেকর্ড
1: হুম
0: করে দিয়ে আসতাম,
1: হুম
0: পরের দিন রেকর্ডের অভিজ্ঞাপন বাঁচতো আর কি,
1: আচ্ছা
0: স্পুল টেপে
1: আচ্ছা
0: টেপে। তখন তো আর ওই রকম ফিতার মতো যে
1: হুম
0: টেপগুলো
1: হুম হুম
0: ছিল বড়, ওগুলোতে বাঁচত।
1: হুম যদি অযোধ্যাকে জিজ্ঞেস করি, এই যে দুভাগের কর্মের অভিজ্ঞতা, অনেকটা সময় কাটিয়েছেন জীবনের, অবসরের পরে এখন কিভাবে দিন কাটে?
0: হ্যাঁ, অবসরের পরে শুরুটা করি আমি ঠাকুরের নাম জপ করি,
1: শরণাপন্ন
0: নাম
1: হয়ে।
0: জপ তো করি,
1: হুম হুম হুম
0: যেহেতু এখন হাতে অনেকটা
1: হুম
0: ব্যস্ততা নেই।
1: হুম
0: তারপর আমার দুই কন্যা আছে,
1: হুম হুম হুম
0: ওদের একে একটু কর্মস্থলে একটু দিয়ে টিয়ে আসি,
1: হুম হুম হুম
0: তারপরে এসে সংসারের যে
1: যাবত
0: কাজগুলো আমি এত এতদিন বেশি করতে পারিনি,
1: হুম হুম হুম
0: মিসেসকে সামলাতে হয়েছে বেশি, আর আমার পত্র পত্রিকা মানে বইপত্র
1: পড়াশুনো।
0: এগুলো তো আছে।
1: এবার শেষ যে প্রশ্নটা দিয়ে আজকের শ্রীমান শ্রীমতী পর্বটি শেষ করব, এই যে আপনার এত কর্মব্যস্ত জীবন আর আমাদের শ্রীমতী একদমই গৃহিণী, এই দুজন মিলে এত সুন্দর, আপনি বলছিলেন দুজন কন্যা রয়েছে, এত সুন্দর ভাবে সংসারটাকে এতদিন পর্যন্ত চালিয়ে এসেছেন দুজনে মিলে, এই সুখী দাম্পত্যের যদি বলি যে এত সুন্দর ভাবে জীবনটাকে উপভোগ করার একসঙ্গে মিলে সবাইকে নিয়ে, এই চাবিকাঠিটা কি?
0: চাবিকাঠি বলতে আমার মনে হয়েছে, আমি একেবারে ব্যক্তিগত ভাবে কথাটা বলছি,
1: হুম হুম হুম
0: বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে যা শিখেছি, এটা যদি প্রতিদান না দিতে পারি তাহলে তো কৃতজ্ঞতা
1: হুম হুম
0: জিনিসটা
1: হুম
0: থাকে না। বাবা বলতেন, মা বলতেন, চাহিদাটা কম রাখবে, দিতে চেষ্টা করো কিছু,
1: বাহ
0: ফলে আমার এই লাগবে এই লাগবে সেই লাগবে অতটা চাহিদা আমাদের নেই।
1: হুম হুম
0: ইভেন আমার যিনি স্ত্রী আছেন ওনারও একই অবস্থা, ফলে আমার মনে হয়েছে এটাও আমার একটা সৌভাগ্য
1: দারুন
0: যে আমি এমন একজন আমার
1: পেয়েছেন সঙ্গীকে।
0: সঙ্গীকে পেয়েছি যিনি আমার মতোই অনেকটা মানসিকতা। আমরা অনেক, আমরা যেমন কষ্ট দেখেছি, কষ্ট করে বড় হয়েছি, কিন্তু এখনো আমাদের একেবারে সাংঘাতিক কিছু চাহিদা যে তা নেই। আমার মনে হয় চাহিদাটা যদি একটু লিমিট থাকে
1: জীবনটা অনেক সহজ হয়ে যায়।
0: তাহলে মনে হয় গুছিয়ে নিতে, ভালো হতে অনেক কিছু সাহায্য করবে বলে আমার মনে হয় আর কি।
1: বাহ, আর যদি জিজ্ঞেস করি আপনার কাছে, শ্রীমতির কাছে, যে আপনি গৃহিণী হয়ে দাদা বাইরেটা সামলেছেন, আপনি নিশ্চয়ই ভেতরটা সামলেছেন, না হলে এত সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন না, তো গৃহিণী হয়েও কিভাবে দাম্পত্যকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়?
2: সংসারে এসে দেখেছি যে অল্প যেটুকু রোজগার করা হতো তা দিয়ে বেশি তো আর করা সম্ভব ছিল না, যেটুকুই পেরেছি অল্প হলে অল্প, যখন যেরকম যে যেখানে যে যে যে পরিস্থিতি যা,
1: মায়ের বাণীর মতো, যখন যেমন তখন তেমন,
2: এইটুকু নিয়েই কোন রকমে সংসারটা চালিয়ে নিয়েছি। আর সবচেয়ে আমার একটাই ইচ্ছে ছিল যে আমার মেয়েরা যাতে বড় হতে পারে, মানে সমাজে যাতে একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমার আর কিচ্ছু চাহিদা ছিল না, এটাই চাহিদা ছিল আমার। এই জন্যই আমি এতটা পরিশ্রম করেছি অন্তত মেয়েদের জন্য, মেয়েদের মেয়েরা যেন ভালো থাকে, ভালোভাবে ভালোভাবে সমাজে দাঁড়াতে পারে, এটাই চেয়েছি, আমি আর কিচ্ছুই চাইনি।
1: অনেক অনেক ধন্যবাদ, আসলে কথা জীবনের অনেক অভিজ্ঞতার কথা এত অল্প সময়ে ধরাটা আমাদের জন্য সম্ভব নয়, তবুও আজকে শুনলাম আপনাদের গল্প, ভালো লাগলো খুব। শ্রীমান শ্রীমতী পর্বে আবারও কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, এভাবেই চলুক আপনাদের জীবন। অনেক
0: ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ তোমাদের।
2: ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী, আকাশবাণী আগরতলা।
4: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K-Series 1.0 liter dual jet, dual 50 engine and spacious interiors.
5: Get attractive offers up to ₹67,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
4: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features.

0: just like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to Rs 55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: The Maruti Suzuki Victoris is finally here. And has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound? Yes. Advanced Level 2 ADAS? Yes. Smart Power Tailgate with Gesture Control? Yes. 5-star safety rating? Yes. Yes, it's got it all. Introductory price starts at just Rs 10.49 lakh.
1: And benefits up to Rs 80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
3: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন
4: ডিজিটাল পেমেন্ট নিন বেছে সমাধান পান নিমেষে
3: কতদিন পুরনো পদ্ধতি চালাবেন
4: ডিজিটাল পেমেন্ট
3: খুব সহজেই দেখুন
4: এমএসএ পেমেন্ট করুন
3: মানে ব্যাক খুঁজছেন ডিজিটাল পেমেন্ট বেছে নিন যেখানে সেখানে যখন তখন
4: আর নিরাপদ আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি আপনি আরবিআই এ কথা বলে যে
5: ডিজিটাল পেমেন্ট বেছে নিন
6: অন্যদেরও শিখিয়ে দিন
7: আকাশবাণী আগরতলা।

এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথমেই শুনবেন সালাম এই ছবির গান। প্রথম গানটি শুনবেন আশা ভোসলে এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে।

সালামি ছবির গান শুনছেন, গানটি শুনলেন কুমার শানুর কণ্ঠে। পরের গানটি শুনবেন কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

পঙ্কাজুদাস এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন সালামি ছবি থেকে। হিন্দি ছবির গান শুনছেন। এবারে গানটি শুনবেন সাজন ছবি থেকে, কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গান শুনলেন আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

0: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন।

গানখানি শুনছিলেন অহংকার ছায়াছবি থেকে অমিত কুমারের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে লড়াই ছবি থেকে।

গানখানি শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে শেষ আঘাত ছবি থেকে। এবারের গানখানি শুনবেন চৌরঙ্গী ছবি থেকে মান্না দের কণ্ঠে।

0: Audeman, Texak Borokno, Sirdukti, West Rimani Bishinti, HIV Manjaka Nikati Rimano, the Kahamkurin Tongimano,
1: Chini Hastevo Juda Juda Hankurni, Kumbachi Shashak Hamnogo, Rangnangyawe, West Rinani Sheptongo,
0: Aboni Bagino, West Rimanino Yasakdi, Kahamkurin Tongdi, Kahamke Simonabagi, toll free number 1097 Kurundi.
1: Tripura AIDS Control Society Shak Hamte Nukum Hamkrenaikum, Tripura Hapang by Luko Hamkreni Bagi, Awajak.
0: Nung Sideman, Sagderia Bumani HIV, Bina Oxing Nibusan is Hagobo Shaloimano.
1: Oxing a Tongpuru, Cereazepuru, Eba Bumani Abuk the Germany Bishinti, HIV Shaloimano.
0: Aboni Bagi Joto Sagderia Bumarokno, HIV the Tong, Amzogiman Ajago.
1: তুমুং এইচআইভি শাকমানজাক ফানো ওয়ানানা মুংশা করে শয়্যা প্রিরমকে জরা তংশানি এআরটি রাইদাতই ডাক্তার বাইনাই যাককে অক্সিং নিচে রাইনো এইচআইভি নিয়াক নি ফিওগই মানু
0: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকুং হামক্রে নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকো হামক্রানি বাগই আওয়াই যাক
2: সক্রম পান্দাব তাবক নাবাদির চাপমং অরুণ দেব বর্মানি খরাঙ্গু বিনির চাপমনি কক থাইংখা সালকাবানি নখাবো বিনি অর চাপন খাতা জয়ী কব খনে রংখা পীরজাক দেব বর্মা তাই নুকমারি দেব বর্মা সুইহরকা বুরাখা এলিসি কলোনি মান্দই সালথাং তিপ্রাণী

0: 아숙들아 싸크랑 반다고 어른데 벌만이 과랑으로 잡은 그날의 적하.
1: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকা সব বেমার আবু বুকু খিলাম শীতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
2: অব ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিনিয় বেমানি ইয়াকনি কাতিবি তংনা বাগে হিক সাইনক আরে কেবাই থুই আছে এমা তংনাই কন্দম থু বেউইতা চাশমা লাইদি খরকশানি সাই গবাং বরক বাই থুই আছে একে তংখে এইচ এবা এইচ আই ভি বেমানজিকে তংগিমান নাই
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াইজা
2: নং সাইদেমান সাকদেরিয়া বুমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বসানি সাগব সলোই মানো
1: অক্সিং ও তংফুরু চেরাই আজাই ফুরু এবা বুমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলোই মানো
2: আবনি বাকি যত সাকদেরিয়া বুমা রকন এইচ আই ভি দে তং আমজগি মানাই যাগো
1: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানানা মুংসা করেই সয়া প্রিরমকে জরা তংসানি এআরটি রায়দা তুই ডাক্তার বাই নাই যাকে অক্সিং নিচেরাইন এইচ আই ভি নিয়াক নি ফিওগৈ মানো
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যাক
3: আপ সব ইয়ে বক্স দেখ রে হো ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায় আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো
4: मैम मेरे वाले में तो एच आई वी से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
5: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से एच आई वी हो सकता है
6: मेरे वाले में निडल या इंजेक्शन शेयर करने से एच आई वी फैलने की बात लिखी है
7: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से एच आई वी हो सकता है
8: मल्टीपल पार्टनर्स मतलब एच आई वी का ज्यादा रिस्क
3: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे
9: एच आई वी एड्स से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के ICTC में संपर्क करें या नेशनल टोल फ्री एड्स हेल्पलाइन 1097 पर कॉल करें नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी
0: নিরা থামচি দক পয়েন্ট ব্রী মিটার এবার সাসাই নিরা দকচিসুকু কিলি হারস চক্রাং পান্ডাব তাবক বিনিয়াগুলো খুনাবাদী সাবিত্রী জমা দিন খরাং চাপুং বিনিয়ার চাপুন কক থাইংখা আইসুক নি তক কুঙ্কিলা বিনি অর চাপুং খাতা জয় কবখনে রঙা সারা জমা দিয়া বিথিকা জমা দিয়ে তাই সুয়ারি জমা দিয়া শিহরকা খুম্পুলুং কিলাবাজার উদয়পুরনি

0: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
1: আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় 51টি হাসপাতালে বিনামূল্যে ওএসটি পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তাই ওএসটি পরিষেবা গ্রহণ করুন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। STI মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, পায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
0: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডোম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই এইচআইভি এইডস মুক্ত থাকার সঠিক পথ।
2: তাকে বকম নরা পান্ডা খাই তং আকাশ পানা গুতল কক সাকরিং পান্ডব নিরা থামচিত পয়েন্ট ব্রি মিটার এবার সাসাই নিরা দক্ষিচুকু গিলি হারসু সাকরিং পান্ডব তাব খাবাদি ননী গোপাল দেব বর্মানি খরাং রেচাপুং বিনি রেচাপুনি কক থাইংখা নিনি মনে সুরু সুরু বিনি অরেচাপুন খাতাব জয় কব খরং নেরংখা ঋষ দেব বর্মা তে খুমতিয়া দেব বর্মা সুইহরকা মারে হাদুক খোয়াইনি

আশোক জোড়া সাক্ষাৎ পান দেব ননীগোপাল দেবরমানি খরাঙ্গর চাপং খনার চাখা তাবখনাবাদী পারমি তারিয়ানি খরাঙ্গর চাপং বিনি রচামণি কক থাইলিংখা আনিদি গারিঙ্গ ফাইদি বিনি অরচাপন খ্রাতব জয় কবখনে রংখা সঞ্জনা রিয়াং তাই রিতা রিয়াং শিহরকা গৈশিরাম কামি নর্থ ত্রিপুরানী

0: आसक जरा सक्रंग पांदे बो एम्पोलियन काई पिनिंग खरंग रे चाप मुंग खाने जाखा बिने अर चाप मुंग खाना तो जोगी कब खने रंखा मनीराम काई पिंग ताई शादन काई पिंग सिहर के लक्षिदन कामिनी
1: আপনি জানেন কি এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
2: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আসক জরা চাকরং পানি পাইতেব বিশু দেবকলানি খরাঙর চাপ মুং খনার জাখা আকাশ পানি আগরতলা তাবুক জরাতে দ্বীপর জরানি কক বরক পান্দা অরণ পাকিয়া যতন হাম্বায়।

চাষের কথা আজকের প্রসঙ্গ বাঁশ চাষ। বাঁশ শুধুমাত্র ঘরবাড়ি বানানো আর বিভিন্ন পাত্র বানানোর জন্যই ব্যবহৃত হয় না, কাগজ, প্লাইবোর্ড, পার্টিকেল বোর্ড ইত্যাদি তৈরিতেও কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। পৃথিবীতে প্রায় 300 প্রজাতির বাঁশ রয়েছে। এর মধ্যে প্রায় 15 থেকে 20 প্রজাতির বাঁশ আমাদের দেশে দেখা যায়, যেমন মুলি বাঁশ, বরাক বাঁশ, রফাই, বাজালি, মৃতিঙ্গা ইত্যাদি। বাঁশ ভেদে কাজের ব্যবহারও ভিন্ন ভিন্ন হয়। সাধারণত ডোবা, নালা, খাল, পুকুর ইত্যাদি বসত বাড়ির আশেপাশে প্রান্তিক জমিতে বাঁশ চাষ করা হয়। দোঁয়াশ এবং এঁটেল দোঁয়াশ মাটিতে বাঁশ চাষ ভালো হয়। বাঁশ চাষের জমিটি একটু উঁচু হতে হবে, যেখানে বন্যার জল জমে না। বাঁশের চারা লাগানোর প্রথম 2 বছর খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই জল না জমে। বাঁশ বাগান উত্তর পশ্চিম কোণে হলে ভালো হয়। 1 একর জায়গায় আধুনিক পদ্ধতিতে বাঁশ চাষ শুরু করলে 5 থেকে 6 বছর পর মোটা অঙ্কের পরিবর্তন আসতে, অর্থাৎ মুনাফা বৃদ্ধি হতে শুরু করবে। বাঁশ চাষ করতে চারা তৈরির ক্ষেত্রে 1 থেকে 2 বছর বয়সী বাঁশকে দাবা কলমের মতো মাটিতে শুইয়ে দিতে হবে। বাঁশের গোড়া মাটির ভেতরে থাকবে, এরপর ওই বাঁশের ওপর ভেজা মাটি চাপা দিতে হবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাঁশ চাষ ভালো হয়। খরা হলে নিয়মিত সেচ দিতে হবে। চারার গোড়ায় মাটি তুলে দিয়ে আলগা করে দিতে হবে। কচুরি পানা দিয়ে চারার গোড়ার দিক ঢেকে দিলে মাটি ভেজা থাকে। বাঁশ ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে। কোনো বাঁশ রোগে আক্রান্ত হলে তা মোথাসহ তুলে পুড়িয়ে ফেলতে হবে। অতিরিক্ত কঞ্চি হলে ডিসেম্বর জানুয়ারি মাসে ছাঁটাই করতে হবে। 3 বছর পরপর বর্ষার পরে ইউরিয়া, টিএসপি, এমপি ইত্যাদি সার দিতে হবে। কোনো বাঁশ ঝড়ে ভাঙলে তাকে কেটে সরাতে হবে। বাঁশে পোকা আক্রমণ করলে কীটনাশক দিতে হবে। বাঁশের কিছু কিছু গিট থেকে নতুন শিকড় ও মোথার জন্ম হয়। সেখান থেকেই নতুন বাঁশ বের হয়। বাঁশের চারা গিট সহ কেটে উপযুক্ত স্থানে রোপণ করতে হয়। কঞ্চি থেকেও বাঁশের চারা তৈরি করা যায়। বাঁশে সারা জীবনে একবার মাত্র ফুল ফোটে। প্রজাতি ভেদে 20 থেকে 100 বছর পর বাঁশের ফুল ধরে। ফুল ধরলে বাঁশঝাড় মরে যায়, তখন বীজ সংগ্রহ করতে হয়। বীজ সংগ্রহ করে পলি ব্যাগেও রোপণ করা যায়। চারা রোপণের 15 থেকে 20 দিন আগে নির্বাচিত স্থানে মাটি গর্ত করে রাখতে হবে। প্রতি গর্তে পচা গোবর 2 কেজি, টিএসপি 10 গ্রাম, এমপি 5 গ্রাম মাটির সাথে মিশিয়ে 15 থেকে 20 দিন ধরে একসঙ্গে করে রাখতে হবে। 30 সেন্টিমিটার গভীর এবং 20 সেন্টিমিটার চওড়া গর্ত করে চারা রোপণ করতে হয়। 1 বছর বয়সের চারা ওই গর্তে রোপণ করতে হবে। চারা থেকে চারার দূরত্ব হতে হবে 5 থেকে 6 মিটার। সার মিশ্রিত মাটি সরিয়ে সোজা করে গিট সহ চারা রোপণ করতে হবে। মোথা থেকে মোথার দূরত্ব রাখতে হয় 5 থেকে 6 মিটার। চারা লাগানোর পর গোড়ার মাটি ভালো করে চেপে দিতে হবে। বাঁশ কাটার সময় সাধারণত 2 বছর বা তার বেশি সময়ের বাঁশ কাটা উচিত। বনাঞ্চলে সরকারিভাবে সাধারণত 3 বছর অন্তর অন্তর বাঁশ কাটা হয়। বাঁশ পরিপক্ক হলে বাঁশের কাণ্ডের সবুজ বর্ণ ধূসর হয়ে যাবে। কাণ্ডে টোকা দিলে ধাতব শব্দ উৎপন্ন হবে। কাটার পর বাঁশ শুকিয়ে গেলেও কুচকে যাবে না। শুনলেন চাষের কথা। আজকের প্রসঙ্গ ছিল বাঁশ।

0: द्वीप में आयोजित सम्मेलन को संबोधित करते हुए डॉक्टर जयशंकर ने कहा कि अपनी विशिष्टताओं को मुखर करने की प्रवृत्ति अधिक है और क्षमताओं का उपयोग भी कम संकोच के साथ किया जा रहा है। घरेलू शेयर बाजार के संवेदी सूचकांक में आज दोपहर कारोबार में लगभग 0.7% की वृद्धि देखने को मिली। ताजा समाचार मिलने तक सेंसेक्स 570 अंक की उछाल के साथ 77,561 पर, जबकि निफ्टी 170 अंक की वृद्धि के साथ 24,191 पर चल रहा था। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলা মহল। আজকের প্রসঙ্গ, বৃষ্টির দিনে মোবাইল নয় বাচ্চাকে ব্যস্ত রাখার উপায়।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহলের আসর। আষাঢ় মাস, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, স্কুল ছুটি, পার্ক বন্ধ, মাঠে কাদা, আর ঘরের ভিতর একটা আওয়াজ, মা ফোন দাও, গেম খেলবো। এটা আমাদের প্রায় প্রত্যেকেরই একটা পরিচিত একটা ছবি। কি করি বলুন তো, বৃষ্টিতে বেরোতে দিতে ভয় হয়, আবার সারাদিন মোবাইল হাতে দিলেও চোখ খারাপ, মেজাজ খিটখিটে, ঘুম কম। আমরা মায়েরা তখন পড়ি মহা বিপদে। কিন্তু আমাদের ছোটবেলায় তো মোবাইল ছিল না, তাও বর্ষার দুপুরগুলো কি সুন্দর কাটত। কাগজের নৌকো, লুডো, গল্পের বই, মায়ের সাথে পেঁয়াজি ভাজা। শ্রোতা বন্ধুরা, আজকের মহিলা মহল তাই সেই হারিয়ে যাওয়া দিন আমরা ফিরিয়ে আনবো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজকের বিষয়, বর্ষায় বন্দি নয় আনন্দে বন্দি, মোবাইল ছাড়া শিশুকে ব্যস্ত রাখার টিপ। আর এই বিষয়ে আলাপচারিতায় আমার সঙ্গে আজকে যিনি স্টুডিওতে রয়েছেন, একজন বাচিক শিল্পী তথা শিশু শিক্ষিকা, সুদীপা দত্ত। নমস্কার সুদীপা।
3: নমস্কার।
2: অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যে কথাটা শুরুতেই বলছিলাম যে আমরা যে ছোটবেলায় যে বৃষ্টির দিনগুলো কিন্তু আমরা উপভোগ করতাম, তখন তো আমাদের কাছে মোবাইল ফোন ছিল না,
3: ছিল না,
2: কিন্তু তারপরেও কিন্তু একটা সুন্দর সময় আমরা কিন্তু কাটাতাম, এই বৃষ্টিকে আমরা উপভোগ করতাম। এই বিষয়ে কিন্তু যুগের পরিবর্তন হয়েছে, আমরাও বাবা মায়েরা এখন ব্যস্ত হয়ে পড়েছি। তো সেইটাই কি কারণ নাকি অন্য কিছু, এ নিয়ে কিন্তু আপনার কাছে বিস্তারিত শুনবো। প্রথম যে বিষয়টা বলবো, বৃষ্টি পড়লেই ঘরে বসে বাচ্চারা ফোন চায়। আমরা এটা দেখি, এটা আমাদের পরিচিত একটা ছবি। অভিভাবকরা কি তাদের ফোনে আসক্ত করে তুলছে, এর জন্য কি অভিভাবকরা অর্থাৎ আমরাই দায়ী?
3: হ্যাঁ, অনেক অনেক সময় এটা আমরাই দায়ী, কারণ বাচ্চা যখন কাঁদে, যখন জেদ করে, তখন আমরা কি করি, ওদের মানে নিজেদের কাজের চাপেই আমরা চট করে ওদেরকে মোবাইল ফোনটা ধরিয়ে দিই, আর বাচ্চাও বুঝে যায় যে কাঁদলেই আমরা ফোন পাবো। হ্যাঁ, এটা কিন্তু ওর দোষ নয়, দিনের পর দিন করতে করতে এটা ওর
2: একটা
3: অভ্যেসে পরিণত হয়ে গেছে। আমরা যেমন ভাবি যে বৃষ্টি পড়লেই খিচুড়ি হবে আজকে ঘরে, বাচ্চারাও বুঝে যায় যে বৃষ্টি পড়লে আজকে কোথাও আর যাওয়া যাবে না, ঘরে বসে বসে ফোনই দেখবো।
2: এটা কিন্তু তাদের একটা অভ্যেস হয়ে গেছে।
3: কিন্তু আমি বলবো, ওদেরকে এটা থেকে সরাতে গেলে আমাদের অভিভাবকদের অনেকটাই সচেতন হওয়া দরকার, ওদের সামনে ফোনটা আমাদেরও একটু কম দেখা উচিত।
2: ঠিক ঠিক ঠিক, একদম। এটা কিন্তু একেবারে একটা সুন্দর কথা বলেছেন। এদের অভ্যেসটা যদি কমাতে হয়, ফোনের অভ্যেসটা যে ওদের যদি আমরা না করি, সেই জন্য কিন্তু আমাদেরকেও কিন্তু সেই ফোন ঘাটাঘাটির অভ্যেসটা
3: কমাতে হবে।
2: তাতে করে কিন্তু তারা দেখছে, আর ছোটরা তো দেখে দেখেই
3: অনুকরণ করে।
2: একদম একদম, এই অভ্যেসটা কিন্তু আমাদেরকেই কিন্তু সেটা প্রথমে আয়ত্ত করতে হবে। ফোনটা কিন্তু একেবারে হাতের নাগাল থেকে একটু দূরেই রাখতে হবে, একেবারে প্রয়োজন
3: ছাড়া।
2: সারাদিন মোবাইল দেখলে, যদি এবার বলি যে অনেক সমূহ ক্ষতির সম্ভাবনা আমরা বলে থাকি, ফোন দেখা ভালো নয়, কি কি ক্ষতি হতে পারে? শুধুই কি চোখ খারাপ হবে, না এছাড়া অন্য কিছু হতে পারে?
3: না, নিশ্চয়ই সারাদিন মোবাইল দেখলে তো অনেক রকম ক্ষতি হতে পারে, যেমন বিভিন্ন রকম শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, কিছু কিছু সামাজিক সমস্যাও দেখা দেয়। যেমন চিকিৎসকরা বলে থাকেন, অতিরিক্ত ফোন দেখলে চোখের সমস্যা হয়, চোখ শুকিয়ে যায়, ঘুম কমে যায়,
2: পাওয়ার আসতে পারে।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নীল আলোয় মেলাটোনিন নষ্ট হয়ে যায়, মাথা ব্যথা হয়, তারপরে এক জায়গা বসে বসে ক্রমাগত ফোন দেখতে দেখতে ছোটাছুটি বন্ধ হয়ে যায়।
2: ঠিক ঠিক ঠিক,
3: এই কারণে ওদের মধ্যে একটু
2: মনে হয় ব্রেনের মানে কার্যকরী ক্ষমতাটাও বোধহয়
3: অনেকটাই কমে গেছে। হ্যাঁ, এটা হয়। আর কিছু কিছু মানসিক সমস্যা দেখা দেয়, যেমন দেখা যায় ওদের মধ্যে অতিরিক্ত জেদ বেড়ে যায়, রাগ বেড়ে যায়, ওদের ধৈর্য কমে যায়।
2: ঠিক,
3: একাকিত্ব।

0: দেখা দেয় ওদের মধ্যে, তারপর পড়াশোনার মনোযোগটাও অনেকাংশে কমে
1: যায়। ঠিক, মানে পড়তে বসলেই হয়তো মানে মোবাইলের দিকে মন চলে যায়, স্ক্রল করছে, রিলস দেখছে, একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায়। অবশ্যই, যেটা
0: আগে যেমন বন্ধুরা মানে বন্ধুদের সঙ্গে বাচ্চারা মাঠে খেলতো, গল্প করতো, কথা বলতো, এখন কিন্তু এটা করে না, এখন তারা ভার্চুয়াল জগতে বেশি সময় করে কাটাচ্ছে, এতে করে বাস্তব জীবনে সামাজিক দক্ষতাটা ওদের কমে যাচ্ছে।
1: একদম একদম, অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আমাদের অভিভাবকদের কিন্তু মানে খুবই খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার, না হলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে আমাদের। অবশ্যই ছেলে মেয়েদেরকে, একেবারে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের কিন্তু এই বিষয়টা বারবার অনুধাবন করতে হবে, বারবার মনে রাখতে হবে, শিশুকে কিন্তু মোবাইল নয়, একটা সুন্দর একটা জগৎ, যেমন আমাদের রূপকথার যে জগৎ ছিল, গল্প বলা, গল্প শোনা, মাঠে ছুটোছুটি করা, যদিও বৃষ্টির দিনে বলছি কথাটা, ঘরবন্দি, একটু বেরোবার কোনো জো নেই, বা পার্কে যাওয়া বা ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার নেই, তো সেই ক্ষেত্রে কিন্তু ঘরে বসেই তাদেরকে কী কী করা যায়, অনেক ক্রিয়েটিভিটি রয়েছে,
0: অনেক ক্রিয়েটিভিটি আছে ঘরে বসে।
1: অবশ্যই, এবার বলবো যে ঘরের ভেতর মোবাইল ছাড়া কী খেলবে, পুরোনো দিনের যেমন লুডো, ক্যারাম, এগুলো কি এখন বাচ্চারা কতটা পছন্দ করে?
0: বাচ্চারা এখন যতটা পছন্দ করুক আর না করুক, কিন্তু বাবা মা এদের আমাদের মানে ওদেরকে ওদের সঙ্গে সময় দিতে হবে, বলতে হবে চলো আমরা লুডো খেলি, ক্যারাম খেলি, তারপর ওদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব, যেমন চলো আজকে বাবা ছেলে দুজনে মিলে খেলো, দেখি কে জেতে, জিতলে পরে তোমাকে একটা চকলেট দেব, হারলে পরে তোমাকে একটা গল্প বলতে হবে, ওই রকমভাবে ওদেরকে একটা উৎসাহ দিতে হবে আর কি। তারপর বিভিন্ন ধরনের ইনডোর গেম আছে, যেমন গল্পের বই, তারপর ছবি আঁকা, কবিতা আবৃত্তি করা, নাচ করা, গান করা, এগুলো সবগুলি এগুলো
1: ঠিক মানে ঘরে করা যায়, ঘরের ভেতরেই, মানে আমাদের ড্রয়িং রুমকেই আমরা একটা অনুষ্ঠানের মঞ্চ বানিয়ে নিতে পারি, ঘরে যদি মানে আরো এক দুটো
0: খেলা যায়, হ্যাঁ বিভিন্ন রকমের
1: থাকে, বা মা বাবা বাচ্চা মিলেই কিন্তু একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারা
0: যায়। কিছু কিছু মেমোরি গেম আছে যেগুলো বাচ্চাদের সঙ্গে খেলা যায়, যেমন একটা ট্রেতে করে কিছু কিছু জিনিস রেখে ওকে একবার দেখিয়ে বললাম যে দেখো এখানে কি আছে, তারপর এটাকে ঢেকে রেখে দিলাম, কিছুক্ষণ পর বাচ্চাকে জিজ্ঞেস করলাম দেখো বলো তো এখানে কি কি ছিল, হ্যাঁ এতে করে কিন্তু ওর
1: মেমোরিটা অনেকটাই শার্প হয়ে যায়, মজাও পাবে সত্যি, যেমন আমরা
0: দিনে এগুলো দারুণ জমে যায় আর কি।
1: ঠিক, অবশ্যই, কিন্তু এইগুলো কিন্তু ভীষণ মজার খেলা, আর এর জন্যে মানে মোবাইল না দিয়ে তাদেরকে যদি এইসব বিষয়ে যদি অভ্যস্ত করা যায়, ওদের মধ্যে কিন্তু অনেক বেশি আনন্দও পাবে, তেমনি কিন্তু মেমোরি গেম, যেমন মেমোরি শার্প হবে, এরা কিন্তু মানে খুবই খুবই উৎসাহিত হবে এই খেলাগুলোর প্রতি, আর এর জন্য কিন্তু আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। একদম একদম, এগুলো কিন্তু আমরা করতেই পারি। এছাড়াও আরেকটি বিষয়, যেমন অন্তাক্ষরী ছিল, আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, বা বেশ কিছুদিন আগেও কিন্তু অন্তাক্ষরীর একটা প্রচলন ছিল ঘরে বসে, এর মধ্যে দিয়ে কিন্তু সুন্দর, মানে এখন তো ছেলে মেয়েরা অবশ্যই সাংস্কৃতিক অঙ্গনে ছোটবেলা থেকেই বিচরণ করছে, এগুলো কিন্তু করাই যেতে পারে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: অবশ্যই মানে অভিভাবকদের সঙ্গে তাদেরও একটা দারুণ সময় কাটবে, এবং বন্ডিংটাও কিন্তু খুব ভালো হয় তাদের, এটা কিন্তু একেবারেই দারুণ। যেমন বিভিন্ন দেশের নাম বা ফুল ফলের নাম, আমরা নিজেরাই এখন কবিরা লিখে থাকেন, মার চিনি না, ঘাট চিনি না, চিংড়ি পুটি কই, তো সেটা আর হবে না।
0: বাবা মায়েরা নিজেরাই ওদের মধ্যে একটা প্রতিযোগিতা করতে পারে, তুমি কতটা নাম লিখতে পারো, দেখো আমি কতটা নাম লিখতে পারি, এগুলি করে সময়টা সুন্দরভাবে সময়টা কাটানো যেতে পারে ওদের সঙ্গে।
1: একেবারেই একেবারে বৃষ্টির দিনে ঘরবন্দি সময়টা কিন্তু একেবারে আনন্দে বন্দি, আমরা যেটা মানে শিরোনাম রেখেছি, একেবারে বৃষ্টিতে বন্দি নয়, আনন্দে বন্দি, কিন্তু আমরা এইভাবেই কিন্তু উদযাপন করতে পারি, একেবারে বর্ষা যাপন যেটাকে বলি আমরা কিন্তু সেইভাবে করতেই পারি। খুবই দারুণ বলেছেন। এবার যদি বলি যে হাতের কাছে কাগজ রং দিয়ে কিন্তু মানে অনেক কিছু বানানো সম্ভব, খুব তাড়াতাড়ি কি কি খেলা বা কি কি বানানো যেতে পারে হাতের কাজ যদি বলি?
0: হাতের কাজ যদি বলি তাহলে আমরা প্রথমেই মনে পড়ে আমাদের ছোটবেলার কথা, যেমন আমরা ছোটবেলা কাগজ দিয়ে নৌকা বানাতাম, তারপর একটা গামলায় জল ভর্তি করে এটাতে নৌকা ভাসাতাম, এগুলি
1: নৌকা ভাসানোর যে একটা
0: ভীষণ আনন্দের
1: ব্যাপার ছিল,
0: কার নৌকাটা কতক্ষণ ভাসে দেখো, নৌকো ফুটু হয়ে গেলে নৌকার ভিতরে জল ঢুকে যায়,
1: মানে এই অভিজ্ঞতাটাও কিন্তু মানে খুব দরকার,
0: শেয়ার করা ভীষণই দরকার,
1: বাস্তব জীবনের সাথে কিন্তু এর একদম মিল রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: নৌকো ফুটু হয়ে গেলে জল জমে যাবে, তাতে করে নৌকা ডুবির আশঙ্কা থাকতে পারে, এই এর মধ্যে থেকে

0: কিন্তু এই গল্পটাও তাদের মাথায় গেঁথে যাবে।
1: হ্যাঁ, তারপর বিভিন্ন রকমের বৃষ্টির ছবি আঁকতে বলা যেতে পারে, যেমন তুমি নীল রং দিয়ে আকাশ বানাও, তুলো দিয়ে মেঘ বানাও,
0: ঠিক,
1: তারপর আঙুলের ছাপ দিয়ে বৃষ্টির ফোঁটা
0: ফোঁটা
1: তৈরি করো,
0: বানানো যেতে পারে। হ্যাঁ,
1: আর নিচে তুমি আঁকো, তুমি আর আমি বৃষ্টির নিচে ছাতা নিয়ে
0: ছাতা
1: দাঁড়িয়ে
0: নিয়ে
1: আছি,
0: দাঁড়িয়ে আছি,
1: হ্যাঁ, এটা শেখানো যেতে পারে।
0: ঠিক।
1: আর আরেকটা খেলা আমরা ছোটবেলায় খেলতাম,
0: হুম,
1: পুতুলের ঘর, যেমন
0: হ্যাঁ,
1: ফেলে দেওয়া বাক্স, জুতোর বাক্স,
0: হুম
1: এগুলো
0: হুম
1: এগুলো ওদেরকে শেখানো যেতে পারে, দিয়ে ওদেরকে যে আজকে এটার মধ্যে পুতুল থাকবে, পুতুলের বিয়ে হবে, দরজা
0: হুম
1: বানাও, এটার মধ্যে দরজাটাকে রং
0: হুম হুম
1: করতে
0: হুম
1: হবে, এগুলি দিয়ে ওটা নিয়ে ওদের ওরা সারাদিন কেটে যাবে,
0: এবং একটা
1: ওদেরকে
0: সৃষ্টিশীল একটা মনোভাব কিন্তু এদের মধ্যে
1: তৈরি হয়ে
0: গড়ে
1: যাবে।
0: উঠবে।
1: হুম হুম হুম
0: সত্যি, অবশ্যই কিন্তু মানে আমাদের এই বিষয়গুলো আবার নতুন করে ভাববার
1: ভাববার
0: সময় এসেছে।
1: নিশ্চয়ই, নিশ্চয়ই,
0: যদিও দিন বদলেছে,
1: হ্যাঁ,
0: ব্যস্ততা বেড়েছে, কিন্তু আমরা কিন্তু তাদের হাতে মোবাইলটা দিয়ে অনেকটাই নিজেদের দায়িত্ব খালাস করার চেষ্টা করি, কিন্তু সেটা যে কতটা হিতে বিপরীত
1: হ্যাঁ হ্যাঁ
0: হচ্ছে
1: হ্যাঁ
0: সেটা কিন্তু আর বলে বোঝানো যাবে না, সেটা কিন্তু অনুধাবন করতেই হবে, সময়
1: করতেই হবে।
0: এসেছে। যেমন বর্ষার সময় স্কুল বন্ধ, স্কুল হয়তো
1: হুম
0: যাওয়া যাচ্ছে না, টানা
1: হুম
0: বর্ষা চলছে, এই সময় কিন্তু মানে বাচ্চারা পড়াশোনা করতে চায় না, অনেক
1: না
0: ক্ষেত্রেই দেখা
1: হুম
0: যায়। পড়াশোনা কিভাবে মজার করব, ছুটি মানেই তো পড়া বন্ধ করে দেওয়া সেটা নয়,
1: না
0: সেক্ষেত্রে পড়াশোনায় আর একটু বেশি করে উৎসাহ বা মনোযোগ বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে?
1: পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য বর্ষায় বিভিন্ন রকমের গল্পের বই দেওয়া যেতে পারে ওদেরকে, যেমন পড়াশোনার ফাঁকে ফাঁকে
0: হুম হুম
1: ঠাকুমার ঝুলি, তারপর টুনটুনির বই,
0: হুম হুম
1: এগুলি পড়া যেতে পারে, রবীন্দ্রনাথের বৃষ্টি পড়ে টাপড় পড়ে ছড়াগুলো ওদের সামনে বলা যেতে
0: যেতে
1: পারে।
0: পারে। যেমন এখন একটা বিষয়ে লক্ষ্য করা যায় যে ছেলেমেয়েরা কিন্তু প্রচণ্ড সেন্টিমেন্টাল,
1: হ্যাঁ,
0: মানে চট করে কিছু তাদেরকে বলা যায় না, যেমন একটা সময় ছিল আমাদের খুব বকুনি খেতে হতো,
1: হ্যাঁ
0: মারা
1: হ্যাঁ হ্যাঁ
0: বকতো, বা শিক্ষক শিক্ষিকারা শাস্তি দিত, ব্রেঞ্চের ওপর দাঁড় করাতো, কান ধরাতো, সেটা তো প্রশ্নই আসে না,
1: হ্যাঁ
0: কিন্তু
1: হ্যাঁ
0: আমরা মা বাবারাও কিন্তু তাদের বলতে পারি না, অর্ডার করতে পারি না যে পড়তে বস পড়তে বস, সেটা কিন্তু হিতে বিপরীত হচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে হয়তো পড়তে বসো আমরা,
1: এই জন্যই খেলার ছলে
0: হ্যাঁ
1: ওদেরকে পড়াতে
0: একদম
1: হয়,
0: একদম, সেক্ষেত্রে হয়তো,
1: যেমন আমরা বাচ্চাদের শেখাই ক
0: হ্যাঁ,
1: দিয়ে কি হয়, খ দিয়ে কি হয়,
0: হুম
1: এটাকেই খেলার ছলে পড়ানো যায়।
0: হুম হুম হুম
1: যেমন যখন বৃষ্টি হচ্ছে, জানলার ধারে দাঁড়িয়ে
0: হুম হুম হুম
1: বাচ্চাকে বললাম দেখো বাইরে কি দেখা যাচ্ছে,
0: হুম হুম হুম
1: কি দেখা যাচ্ছে দেখো, তাহলে ক দিয়ে বলো তুমি কি কি দেখতে পাচ্ছ,
0: হুম হুম
1: ও
0: হুম
1: বললো কাক দেখতে পাচ্ছি, কলা
0: হুম
1: গাছ দেখতে পাচ্ছি, কাদামাটি
0: বাহ,
1: দেখতে পাচ্ছি, ওই রকম ওই রকম, মানে
0: সত্যি মানে
1: খেলার
0: সেটা
1: ছলে
0: কিন্তু
1: সব
0: তাদের জন্য একটা
1: শব্দটা
0: খেল,
1: শেখা হয়ে গেল অনেকটা আর কি,
0: আর সেটা কিন্তু অনেক দিন তার
1: মনে
0: মনে
1: থাকবে তার,
0: গেঁথে
1: হ্যাঁ,
0: থাকবে,
1: কিভাবে
0: আজীবন
1: শিখেছে
0: তার
1: ওটা
0: মনে
1: মনে
0: গেঁথে
1: থাকবে,
0: থাকবে।
1: হ্যাঁ হ্যাঁ।
0: ঠিক,
1: আর ঠিক সেই রকম মানে ঘরে, রান্নাঘরে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, যেমন আমরা অনেক
0: যেমন
1: সময়
0: আপনি যেটা একটু আগেই বললেন যে ঠাকুমার ঝুলি, ঠাকুমার
1: হ্যাঁ
0: ঝুলি
1: হ্যাঁ
0: বা টুনটুনির বই, রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টির
1: বৃষ্টির
0: কবিতা
1: কবিতা,
0: হোক, সেটা কিন্তু অবশ্যই আমরা খেলার চলে
1: খেলার ছলে,
0: যে
1: হ্যাঁ,
0: চল আমরা এখন একটা গল্প বলি,
1: বলবি, হ্যাঁ,
0: হ্যাঁ, যে এই বইটা, এই যে যে বইটা, ওকেই বলা হলো যে ওই
1: হুম
0: যে
1: হুম
0: ওইখানে রাখা আছে
1: হুম
0: বইটা নিয়ে আয় তো দেখি, এর
1: হ্যাঁ,
0: মধ্যে কিন্তু মজার গল্প
1: মজার
0: আছে,
1: মজার গল্প
0: একটু
1: আছে,
0: পড়ে শোনাচ্ছি, একটা দুটো গল্প পড়ে
1: হ্যাঁ
0: শোনালেই হয়তো তাদের মধ্যেও একটা আগ্রহ জাগবে যে আমি পড়ে দেখি তো এর মধ্যে কি আছে,
1: হ্যাঁ
0: তাই
1: হ্যাঁ
0: তো,
1: হ্যাঁ
0: এটাকে কিন্তু অনেকটাই আকর্ষণীয় করে
1: করে
0: তোলা
1: তোলা
0: যাবে
1: যায়,
0: তাদের
1: হ্যাঁ
0: কাছে।
1: হুম।
0: হুম বলুন।
1: তারপর রান্নাঘরে কিন্তু আমাদের বাচ্চাদেরকে অনেক কিছু শেখানোর আছে,
0: আচ্ছা,
1: যেমন আমরা রান্নাঘরে যেমন খিচুড়ি রান্না করি,
0: হুম
1: ওকে বলবো যে আমরা আজকে খিচুড়ি রান্না করব, 1 কাপ চাল, 1/2 কাপ ডাল দিয়ে খিচুড়ি
0: হুম
1: রান্না করব, তো ওকে আমাদের মানে বলতে হবে আর কি, তাহলে বলো তো 2 জন খেলে কতটা লাগবে,
0: ঠিক,
1: 3 জন খেলে কতটা লাগবে, ও
0: মানে
1: হিসেব করে করে
0: একজনের জন্য এই
1: একজন
0: পরিমাণ
1: যেহেতু
0: লাগছে,
1: পরিমাণ,
0: দুজনের জন্য
1: দুজনের
0: কতটা,
1: কতটা লাগবে,
0: হ্যাঁ
1: চারজনের কতটা লাগবে, তাহলে ওর নামতা শেখাটাও হয়ে যাচ্ছে,
0: ঠিক
1: খেলার ছলে নামতা শেখাটাও
0: ঠিক,
1: হয়ে যাচ্ছে,
0: কিন্তু এমনিতেই যদি তাদেরকে বলি বল টু আনসার টু,
1: হ্যাঁ হ্যাঁ,
0: সেটা আরে
1: সেটা
0: বাবা এটা তো
1: বলবে না,
0: কঠিন,
1: হ্যাঁ
0: বলবে না
1: হ্যাঁ হ্যাঁ
0: যে কেন পড়বো, আজকে তো ছুটি, আমরা তো ছুটি কাটাবো, তো
1: হ্যাঁ
0: সেই ক্ষেত্রে কিন্তু সেটা পড়াও হলো, আর তার মধ্যে কিন্তু একটা নতুন উৎসাহ,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: বলুন,
1: এটাই এটাই, হুম
0: এটা কিন্তু আমরা করতেই পারি, এর মধ্যে দিয়ে কিন্তু অঙ্ক শেখা বা নামতা শেখার একটা ব্যাপারও চলে আসছে, আর একেবারে আনন্দের সঙ্গে, আর আজীবন কিন্তু সেটা তাদের মধ্যে গেঁথে যাবে, এবং
1: তাদের মনে থাকবে সারা জীবন,
0: অবশ্যই
1: হুম হুম
0: সেই শৈশবটা কিন্তু তারা আবার ফিরে
1: ফিরে
0: পাবে এর
1: পাবে,
0: মধ্যে
1: হুম।
0: দিয়ে, একদম দারুণ বলেছেন। এবার যদি বলি যে মানে একটা সময় দেওয়ার যে ব্যাপারটা, এখন এটাই প্রশ্ন আসে যে এগুলো তো করব বাচ্চাদের সাথে, আমরাও কিন্তু আমাদের শৈশবটা এইভাবে ফিরিয়ে আনতে পারি, আমাদের প্রত্যেকেই কিন্তু ছোটবেলাটা আমরা এইভাবেই কাটিয়েছি, কিন্তু আমরা ভুলে যাই সেটা। আমরা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে অনেকটা পরিবর্তন, আমরা হয়তো নিজেদের কাজে ব্যস্ত, আমরা অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় আসক্ত, আমরা বড়রাও তো সেই

0: ক্ষেত্রে হয়তো আমাদের নিজেদেরকে সময় দিতে গিয়ে ছেলে মেয়েদের প্রতি সময় দেওয়াটা কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু এটা আমাদের সবচেয়ে একটা সন্তান জন্মের পর একটা মা বাবার দায়িত্ব কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দিনে কতক্ষণ সময় দিলে বাচ্চা আর মোবাইলের প্রতি আসক্ত হবে না বলে আপনি মনে করেন?
1: মানে সারাদিনে অন্তত সকালে কিছুটা সময়, দুপুরে কিছুটা সময়, রাতে কিছুটা সময় বাচ্চাদের সঙ্গে অবশ্যই অবশ্যই কাটানো উচিত। আমাদের কর্মব্যস্ততার মধ্যেও বাচ্চাকে সকালে ঘুম থেকে উঠে একটু বাচ্চাকে জড়িয়ে ধরে ওর সঙ্গে একটা দুটো কথা, তুমি রাতে কি কি স্বপ্ন দেখলে, ও তার সাথে শেয়ার করা।
0: আপনি বলতে চাইছেন মানে কোয়ালিটি টাইম দিতে হবে, কোয়ান্টিটি নয়, মানে কতটা সময় সেটা বললে ভুল হবে, কিন্তু সেটা মানে কতটা
1: আমি যতক্ষণ কাটালাম ওর সঙ্গে কি করে কাটালাম, ঠিক সেরকম দুপুরে বিশ্রামের পর একসাথে ওর সঙ্গে একটু লুডো খেলতে বসলাম বা একটু ছবি আঁকতে বসলাম ওর সঙ্গে, রাতেও সেই ঠিক সেইরকম ভাবেই শোবার আগে কিছুটা ওর সঙ্গে একটু গল্প বললাম, সারাদিন কি হলো, আমি আজকে কি করেছি, তুমি স্কুলে কি করেছো, টিচার তোমাকে কি বলেছে, এগুলো ওর কাছ থেকে শোনা,
0: একেবারে
1: গুরুত্বের সঙ্গে শোনা। এই সময়টা দিলেই বাচ্চাদের আমি মনে করি অনেকটাই মানসিক পরিবর্তন হয়,
0: মানে একেবারে যে সারাদিন ওকে দিতে হবে সেটা কিন্তু নয়,
1: কিছুটা করে সময় বের করতে,
0: মানে এই সময়টা কিন্তু একেবারে ওকেই দিতে হবে। সেই সময় আমি অন্য মানুষকে, আমি ওর কথা ওকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম দিয়ে আমি আমি হয়তো ফোন ঘাঁটছি, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে।
1: মানে পুরোটাই যতক্ষণ থাকি ওর সঙ্গেই কাটাতে হবে, সময়টা কম হলেও কোনো ব্যাপার,
0: একেবারে গুরুত্ব দিয়ে শুনতে হবে যে তুমি স্কুলে কি করেছো, তারপর হয়তো বা প্রসঙ্গক্রমে হয়তো বা যে কাজটা ওর ঠিক হয়নি, ভুল করেছে, সেটা হয়তো গল্পের ছলে বুঝিয়ে দিতে হবে, জানিস তো মা এরকম এটা করলে না, এরকম আমি এমন করেছিলাম তখন আমার সাথে এটা কিন্তু ঠিক হয়নি হয়নি, তারপর থেকে কিন্তু আমি আর ওরকম করি না, বন্ধুদের সাথে আর ঝগড়া করি না, ওদের বুঝিয়ে বলি, তো এটা আমার মা বলতেন, আমরা এরকম ভাবে বলতে পারি, তাহলে পরে কিন্তু সেটা একেবারে আগ্রহের সঙ্গে সে শুনবে এবং মন থেকে কিন্তু সেটা গ্রহণ করবে। অবশ্যই আমাদের এই বিষয়গুলো কিন্তু ভেবে দেখতেই হবে আরেকটু,
1: একদম
0: ঠিক। এবার যদি বলি যে মানে বৃষ্টির দিন বাইরে ঝরঝরিয়ে বৃষ্টি পড়ছে, আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু বৃষ্টিতে ভিজতাম, অনেক সময় ইচ্ছে করেই আমরা বৃষ্টি ভিজে হয়তো স্কুলে চলে যেতাম, খেলার মাঠেও ছোটাছুটি করতাম বা বাড়িতে শিল কুড়োতাম, তো কিন্তু এখনের যে ছেলে মেয়েদের কিন্তু আমরাই সেটা বলি যে বৃষ্টি একদমই বৃষ্টিতে ভিজবে না, বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, একদমই কি বৃষ্টিতে ভিজতে দেবো না, সেক্ষেত্রে ডাক্তাররাই বা কি বলেন?
1: না নিশ্চয়ই দেব, বৃষ্টিতে ভেজা দরকার আছে, কিন্তু মানে সিজনের যখন প্রথম বৃষ্টিটা হয় এটাতে কখনোই ভিজতে দেওয়া ঠিক নয়, এটাতে অনেক ধুলোবালি থাকে, অ্যাসিড থাকে, মানে
0: বিশেষজ্ঞরা
1: সেটাই বলে, টানা দু তিন দিন বৃষ্টি হয়ে যাওয়ার পর যে বৃষ্টিটা আসে এই জলটা একদম পরিষ্কার থাকে, এটাতে অন্তত 15-20 মিনিট
0: ভিজতেই পারে, কিন্তু একটু সতর্ক থাকতে হবে, তারপর
1: হ্যাঁ বৃষ্টি ভিজে এলে ওদেরকে গা হাত মুছিয়ে সুন্দর করে, তারপর কিছু একটা গরম কিছু খেতে দিলাম বা একটা স্যুপ খেতে দিলাম, এতে বাচ্চাদের কিন্তু মনটা ভালো থাকে,
0: ইমিউনিটিও বাড়ে,
1: পাওয়ারটা অনেকটাই বাড়ে। আর ভিজবো না, ভিজতে দেবো না বলে তো ওদের শৈশবটাই মাটি হয়ে যাবে,
0: সেই যে বৃষ্টির যে আনন্দ বা বর্ষাকালকে উপভোগ করা সেটা কিন্তু তাদের আর হচ্ছে না, তারা প্রকৃতির সাথে যে জড়িয়ে থাকার অভিজ্ঞতাটা সেটা কিন্তু সে নিতে পারছে না, তাই তো।
1: কিন্তু অবশ্যই জ্বর সর্দি ওষুধ যদি থাকে তাহলে দেওয়াটা ঠিক নয়,
0: সেটা তখন বুঝিয়ে বলতে হবে যে তোমার তো শরীরটা ভালো নয়, ঠিক তোমার যখন জ্বর সেরে যাবে বা কাশি থাকবে না তখন অবশ্যই ভিজবে, আর না কথাটা মনে হয় বাচ্চারা এখন কিন্তু
1: গ্রহণ করতে
0: পারেই না, যেটা না বলা হয় তার প্রতি কিন্তু তার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়, তো সেক্ষেত্রে হ্যাঁ দিয়েই তাকে
1: বোঝাতে হবে,
0: পজিটিভ কথাবার্তাই কিন্তু বেশিরভাগ সময় তাকে বলতে হবে যে হ্যাঁ ভিজতে পারো, কিন্তু এক্ষুনি যেহেতু তোমার জ্বর, তোমার জ্বরটা আরো বেড়ে যাবার সম্ভাবনা থাকতে পারে, বৃষ্টিতে ভেজা ভালো অবশ্যই ভিজবে, কিন্তু সেইভাবেই কিন্তু তাদের সাথে গুছিয়ে কথা বলতে হবে, বুঝিয়ে কথা বলতে হবে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতেই হবে। আমাদের স্বল্প পরিসরে বাড়ি, ছোট বাড়ি, সেই মাঠ নেই, খোলা বাড়িতে বড় উঠোনও নেই, আমরা হয়তো বেশিরভাগ মানুষই ফ্ল্যাটে বাস করি, কিন্তু তারপরেও বারান্দায় কি চাষ করা যায়, বাচ্চা নিজে কি করতে পারবে, তাদেরকে কি ছোট চাষি বানানোর
1: খেলার ছলে যদি সেটা করা যায়, ওই ওদেরকে থালার মধ্যে একটু তুলু ভিজি রেখে বললাম ওদেরকে এর মধ্যে একটু মেথি দাও, সর্ষে দাও বা ধনে দাও, দেওয়ার পর ওকে বললাম যে তুমি জল দেবে, প্রত্যেকদিন জল দাও, দেখা যাবে

0: 4-5 দিনের মধ্যে ওদের মধ্যে ছোট ছোট চারা বের হয়ে যায়।
1: ঠিক।
0: আর তারপর বাজার থেকে যে আমরা পুদিনা কিনে আনি, এগুলোকে জলে ভিজিয়ে রাখলেই শেকড় গজিয়ে যায়।
1: ঠিক।
0: এটা তারপরে ওরা
1: এবার ছোট ছোট পাত্র,
0: হ্যাঁ, টবে,
1: যদি ওদেরকে বলি যে এখানে বসিয়ে দাও, বা ছোট ছোট রঙিন পাত্র তাকে সাজিয়ে দিলাম যে এর মধ্যে বসাও, দেখো কি সুন্দর করে গাছ বেড়ে উঠছে, এবং এগুলি কিন্তু খুবই উপকারী।
0: খুশি হবে, আমি নিজে লাগিয়েছি, এটা গাছ হয়েছে।
1: প্লাস এর উপকারিতাটাও যদি একটু একটু বুঝিয়ে বলি, জানিস তো তুই যে গাছটা লাগিয়েছিস এর কত গুণ।
0: হ্যাঁ, এটা খেলে এটা হয়, এটা খেলে এটা হয়,
1: বাজে দাদু।

0: আমি নিজে লাগিয়েছি, একটা গাছ হয়েছে।
1: প্লাস এর উপকারিতাটাও যদি একটু একটু বুঝিয়ে বলি, জানিস তো তুই যে গাছটা লাগিয়েছিস এর কত গুণ।
0: হ্যাঁ, এটা খেলে এটা হয়, এটা খেলে এটা হয়,
1: বা যে দাদু ঠাকুমাকে দেয়, ওনার হয়তো ওই সর্দি কাশির সমস্যা হচ্ছে, তুই যে লাগিয়েছিস এর থেকে কটা পাতা তুলে দে, যে এটা খেয়ে কিন্তু খুব ভালো হয়ে গেছে, আমার খুব ভালো হয়েছে, রোগ সেরে গেছে, তাতে করে কিন্তু তাদের মধ্যে উৎসাহটা বাড়বে।
0: এইভাবে ছোট ছোট কাজগুলি করালে ওদের মধ্যে অনেকটাই ক্রিয়েটিভিটি বেড়ে যাবে।
1: একদম একদম, এগুলো কিন্তু করতে হবে। আর এই বর্ষাকালেই কিন্তু যেহেতু জুন মাস বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করেছি কটা দিন আগেই, তো এই ইয়েটা, এই আবহে কিন্তু তাদেরকে অবশ্যই গাছ লাগানোর একটা বার্তাও কিন্তু এর মধ্যে জুড়ে দিলে পরে তাদের মধ্যে আরো আরো বেশি কিন্তু পজিটিভিটি বাড়বে, যে গাছ আমাদের কত উপকারে লাগে, এই যে বর্ষা হচ্ছে, প্রকৃতি এত সুন্দর করে সেজে উঠছে, তার জন্য গাছগুলো আছে বলেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে। এই বার্তাটাও কিন্তু তাকে দিতে হবে। ঠিক একদম, এইভাবেই কিন্তু আমরা বাচ্চাদেরকে অনেক অনেক সুন্দর একটা সময় আমরা কিন্তু উপহার দিতে পারি। বৃষ্টিতে বন্দি নয়, আনন্দে বন্দি, বারবারই বলছি, এই ফিলিংসটা কিন্তু তাদের মধ্যে এইভাবেই চলে আসবে। অনেক সময় বাচ্চা জেদ করে, ফোন দাও বলে মাটিতে গড়াগড়ি খায়। হ্যাঁ, সেক্ষেত্রে কী করব, তাদেরকে কি মারধর না করে কীভাবে সামলাবো? এই ক্ষেত্রে আমাদের সময় প্রায় শেষের পথে, সংক্ষেপে দু চারটে টোটকা যদি
0: বলি। মারধর নয়, মারধর করলে বাচ্চাদের আরও জেদ বেড়ে যায়। হ্যাঁ, বিরক্ত না হয়ে ওদেরকে প্রথমে ওদেরকে ডাইভার্ট করতে হবে, ওর মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। যেমন জানলা দিয়ে দেখো পাখিটা বৃষ্টিতে ভিজছে, চলো ওকে একটা বিস্কিট দেই, এভাবে বলে ওর মনটাকে ঘুরিয়ে দিতে হবে। তারপর অপশান দিতে হবে, তুমি কি করবে বলো, তুমি কি রং করবে না কাগজ দিয়ে কিছু বানাবে, ওইগুলি অপশান দিতে হবে। তারপরে যদি না মানে, তারপর কিছুটা সময় তো দিতে হয়, ওই টাইমারে অ্যালার্ম দিয়ে দিতে হবে।
1: মানে অবশ্যই কিন্তু মানে না বলবো না যে ফোন না, তোকে ফোন দেবো না, দেবো না, তোকে মানে পিটিয়ে টিটিয়ে শান্ত করার চেষ্টা করবো, তাতে কিন্তু আরো বেশি বিপরীত কিছু হবে, ও আরো বেশি এগ্রেসিভ হয়ে যাবে, লুকিয়ে হয়তো ফোনটা নেওয়ার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে না করে তাকে ডাইভার্ট করবো। দারুণ বলেছেন, আমরা কিন্তু অন্যদিকে তাকে কিন্তু ঘুরিয়ে দেবো, তার
0: ঘুরিয়ে মনটা ঘুরিয়ে
1: মনটাকে ঘুরিয়ে দেবো, যে দেখ বৃষ্টিতে একটা পাখি ভিজছে, বা দারুণ বলেছেন। আমরা কিন্তু এভাবে কিন্তু তাকে অন্য মানুষ করে দিতে পারি, তাহলে কিন্তু সে কিছুক্ষণের মধ্যে সেটা ভুলে
0: যাবে কিছুক্ষণের মধ্যে।
1: তো এইভাবে কিন্তু তাকে আমরা অন্য মানুষ করে অন্যদিকে আকৃষ্ট করতে পারি, তাতে করে কিন্তু তার মধ্যে কিন্তু রাগটাও হবে না, আর সে অনেক পজিটিভ থিঙ্কিং তার মধ্যে বেড়ে যাবে। যেমন বৃষ্টিতে দেখ জল পড়েছে, ছাদে জল জমে আছে, ছাদের টবে জল জমে আছে, তার মধ্যে কিন্তু পাখিগুলো কি সুন্দর করে চান করছে, হ্যাঁ, এটা দিয়ে আমরা কিন্তু একটা ছবি বানাবো আজ সন্ধ্যেবেলায়। তো এরকম ভাবে কিন্তু অনেকভাবে, শুধু আমাদের দরকার সুস্থ চিন্তা, সুস্থ চেতনা। অনেকেরই ছোট পরিবার হয়ে গেছে, একেবারেই মা বাবা এবং একটি সন্তান, এটাই কিন্তু একেবারে পরিচিত একটি ছবি, কিন্তু তারপরেও ঠাকুমা দাদুকে কিভাবে কাজে লাগাবো, ওনারাই তো মোবাইলের বেস্ট বিকল্প যদি বলি না।
0: ঠাকুমা দাদুর সঙ্গে অবশ্যই প্রতিদিন বাচ্চাদের 1 ঘন্টা 30 মিনিট সময় কাটানো উচিত। ঠাকুমা দাদুর কাছে তো ঠাকুমার ঝুলি থাকে, ওরা কত কত গল্প বলে শিশুদেরকে, ভূতের গল্প, রাজা রানীর গল্প, রূপকথার গল্প, নিজের ছোটবেলার গল্প, এতে করে বাচ্চাদের কল্পনা শক্তিটা অনেকটাই বেড়ে যায়, মোবাইলের চেয়ে প্রায় 10 গুণ বেড়ে যায়। তারপর দাদুকে বলা যেতে পারে, দাদু তুমি আজকে পড়াশোনা করবে, তোমাকে স্লেট দেই, তুমি লেখো, নামতা লেখো, ও আ ক খ লেখো।
1: ঠিক একদম একদম, এইভাবে কিন্তু আমরা একেবারে বৃষ্টিতে মোবাইল নয়, একেবারে সুন্দর একটা সময় কাটানোর বিষয় কিন্তু আমরা ভাবতেই পারি, নিজেরাই ভাবতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো বিদায় নিতে হবে। সবশেষে বলবো যে মোবাইল কিন্তু শত্রু নয়, বেশি ব্যবহার করলে সেটা শত্রুতে পরিণত হয়। বর্ষার দিনে বাচ্চার হাতে মোবাইল মানে ওর শৈশবটাকে ফ্লাইট মোডে পাঠিয়ে দেওয়া আমরা বলতেই পারি। তাহলে আজ থেকে আর ফোন নয়, মন দিতে হবে খেলায়, আর কি করতে হবে, সুন্দর সুন্দর বিষয়গুলো তাকে কিন্তু তুলে ধরতে হবে। এতক্ষণ আপনি যেভাবে সুন্দর করে গুছিয়ে বললেন, আশা করি আমার শ্রোতা বন্ধুরা মন দিয়ে শুনেছেন, খেলনা নয় সময় দিন। কারণ 10 বছর পরও গুগল সার্চ করে মাকে পাবে না, পাবে বৃষ্টির দিনে আপনার সাথে কাটানো বিকেলগুলো। সত্যি অসাধারণ,
0: বাচ্চাদেরকে মানে ভালোবাসতে হবে, ওদের সঙ্গে কথা বলতে হবে, একসঙ্গে সময় কাটাতে হবে, এগুলোই তাদের সুস্থভাবে আস্তে আস্তে বড় হতে সাহায্য করবে।
1: ঠিক, বড় হয়েও কিন্তু এই কথাগুলো তাদের মনে গেঁথে থাকবে।
0: এই যে বাচ্চাদের ইনডোর গেম, সৃজনশীলতা, এগুলি গতানুগতিক চিন্তার বাইরে ভাবা এবং বিভিন্ন কার্যকলাপে তাদের যুক্ত করার মাধ্যমে এই ঝড়ো দিনগুলি অনেক অনেক শিক্ষা এবং বন্ধনে পরিপূর্ণতা দিতে পারে।
1: অবশ্যই, আপনাকে আবারও অনেক

0: শুভেচ্ছা অভিনন্দন। শ্রোতা বন্ধুরা, এই বর্ষায় মোবাইল নয়, ছেলে মেয়েদের ব্যস্ত রাখার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়েই কিন্তু আজকের আসরে আমরা আলোচনা শুনছিলাম। স্টুডিওতে আমার সঙ্গে এতক্ষণ যিনি ছিলেন সুদীপা দত্ত, একজন বাচিক শিল্পী তথা একজন শিশু শিক্ষিকা, তাকে আবারও আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের মতো মহিলা মহলের আসর। নমস্কার।
1: আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্রের সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700 বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ উত্তরপ্রদেশে বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠক। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 7.5 মাত্রার পরপর দুটি কম্পনে কারাকাস ও তার আশপাশে সকালে বহু বাড়ি ভেঙে পড়ে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি নয় সেরকম পরিষেবা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভয়াবহ এই ভূমিকম্পে বহু বড় কাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি রড্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী পরপর দুটি ভূকম্পনে এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে, আহত 700 বেশি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আপৎকালীন ভিত্তিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। ভারত সবরকমভাবে ভেনেজুয়েলার পাশে আছে বলেও আশ্বাস দেন মোদী। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জেএমএ জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়া প্রিফেকচারের উপকূল থেকে দূরে, মাটির 50 কিলোমিটার গভীরে। আওমরি প্রিফেকচার হাসিকামি শহরের এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানে 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল, তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 1975 সালে জরুরি অবস্থার সময় যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করে সে সময় যারা এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় অসংখ্য নাগরিক এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সংবিধানের মর্যাদা রক্ষায় একত্রে লড়াই করেছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থা চলাকালীন যারা তার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে 1975-এর 25 জুন একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এবং কংগ্রেস দলের সংবিধান, সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ইতিহাস রূপে এই সময় চিহ্নিত হয়ে থাকবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে

0: মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে।
1: अगले छह हफ्ते में हम छह नए डेस्टिनेशन को मॉडल में ही कन्वर्ट करके वो सारे एयरपोर्ट्स को भी यही इसी तरह वो ताकत भी हम देने वाले हैं और यही विश्वास हमारे प्रधानमंत्री मोदी जी की इस सेक्टर पे रखते हैं कि एक सिविल एविएशन सेक्टर में एक रिफॉर्म एक कार्यक्रम अगर करते हैं तो इसका प्रभाव पे पड़ता है।
0: হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের একাদশতম বৈঠকের সূচনা করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল। তিনি বলেন, ভারত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক্সের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। জ্বালানি ক্ষেত্রে ভ্যালু চেনে ভারতের বিনিয়োগের কথা তুলে ধরে তিনি জানান, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল চালিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছে।
2: Excellencies, recognizing that future energy systems must balance sustainability with reliability, India is making significant investments across the entire energy value chain. As part of this effort, India is laying the foundation for one of the world's largest digitally enabled electricity systems. More than 60 million smart meters have already been deployed and this transformation will continue at scale in the coming years, empowering consumers while strengthening utility.
0: আগামীকালও এই বৈঠক চলবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আর্থিক অনিয়মের আদালত নিরীক্ষণে তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আদালত আবেদনকারীকে আশ্বস্ত করেছে যে বিষয়টি যথাসময় শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এখনও 20 জন হাসপাতালে চিকিৎসাধীন।
3: এখন অবধি 20 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস, বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH10 এর বাগপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বের খেলায় আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর 2টি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে আগামীকাল ভোর 4:30 টিউনেশিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং জাপান সুইডেনের মুখোমুখি হবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:00। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও এক। কেরালার ভয়াবহ ভূমিকম্পের পরে জরুরি অবস্থা, এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700-এরও বেশি। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয়

0: এতক্ষণ শুনছিলেন তাপসী রায় চৌধুরীর কণ্ঠে লোকগীতি, আকাশবাণী আগরতলা।
1: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
2: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান শিল্পী সবিতা চৌধুরী।

সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 78%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 লোকগীতির শিল্পী উৎপলেন্দু চৌধুরী। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধে 6:05। সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসর, পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, ককবরক সংবাদ সন্ধে 7:45। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সমীক্ষা। রাত 8:10 ছায়াগীত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গান। ভক্তিমূলক গানের শিল্পী সচিন দেববর্মন রাত 8:30। রাত 9:00 আধুনিক গান শুনবেন আশা ভোসলের কণ্ঠে। বিধানসভার পর্যালোচনা রাত 9:15। রাত 9:30 শুনবেন কথায় কথায়। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 নতুন আলোর দিশারি। জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:35।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ও নিউজ অন ইআইআরে। তাছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের সরাসরি অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ।

0: 5-star safety rating. Yes, yes, it's got it all. Introductory price starts at just rupees 10.49 lakh.
1: And benefits up to rupees 80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
2: আকাশবাণী আগরতলা চিত্রগীতির আসরে আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গান। প্রথম গানখানি শুনুন সুরাগ ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানখানি শুনছিলেন ফকিরা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। চিত্রগীতির আসরে আজ শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। পরবর্তী গানখানি শুনুন স্বীকার কিয়া মানে, এই ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন মাসুম ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন থোড়ি সি বেওয়াফা, এই ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে।

গানখানি শুনছিলেন পরবরিশ ছবি থেকে আশা ভোঁসলে, আরতি মুখার্জি, অমিত কুমার এবং শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে। এতক্ষণ চিত্রগীতির আসরে শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে শুনবেন লোকগীতি শিল্পী উৎপলেন্দ্র চৌধুরী।

এতক্ষণ লোকগীতি শুনছিলেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

0: Similis.
1: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences. June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
2: Hello everyone, I am Dr. Eskedar, gynec at Agartala. A voice for fertility, a voice for complete families. Every couple dream of having a family. For many, infertility creates a silent delay. Clinically, infertility means not achieving pregnancy after a years of trying, affecting one in a six couples. Remember, it's never just a woman's issue. Both partners are equally here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let us come together to be a voice for fertility, a voice for hope, and a voice for complete families.
1: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences. June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
3: Hello, I am Dr. Orijit Bhumik, gynec from Agartala. A voice for fertility, a voice for complete families. Every couple dreams of a family. For many, infertility creates a silent delay. Clinically, infertility means not achieving pregnancy after a year of trying, affecting one in six couple. Remember, it's never just a woman issue. Both partners are equal here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are like available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let us come together to be a voice for fertility, a voice for hope, and a voice for complete families.
1: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
4: আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ নবম শ্রেণীর সমাজবিদ্যা থেকে জল নিকাশি ব্যবস্থা সম্পর্কে পাঠ দিচ্ছেন গজারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মহাশ্বেতা চৌধুরী।
5: সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায়, যা নাকি জল নিকাশি ব্যবস্থা বা নদ নদী বা ড্রেনেজ সিস্টেমও বলা হয় যেটাকে। তো চলো আমরা শুরু করি। জল নিকাশি বা জল নির্গমন বলতে কোনো এলাকার নদ নদীর প্রবাহকে বোঝায়। ভারতের প্রাকৃতিক মানচিত্র দেখলে দেখবে ছোট বড় বিভিন্ন জলপ্রবাহ বিভিন্ন দিক দিয়ে প্রবাহিত হয়ে একসাথে মিলিত হয়। এই নদী শাখা ও উপনদীর সাথে মিশে মূল নদীরূপে প্রবাহিত হয়ে হ্রদ, সাগর বা মহাসাগরে পতিত হয়েছে। তাহলে ওরা কি বলল, নিকাশি ব্যবস্থা বা নির্গমন মানে কোনো জিনিস বেরিয়ে যাওয়া। সেটা বললে যখন আমাদের মনে কোনো প্রবাহ আসে তখন আমাদের মাথায় প্রথম যেটা আসে সেটা হলো নদ নদী। আর এটা আসে প্রাকৃতিক যে মানচিত্রটা আছে ভারতবর্ষে সেটা দেখলেও তোমরা দেখতে পারবে যে এখানে কত নদ নদী আছে। এবং আমরা সবাই জানি যে ভারতবর্ষের যে ভূমিরূপ আছে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেই অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের নদী সৃষ্টি হয়েছে। এবং অবশেষে এদের মধ্যে অধিকাংশই গিয়ে কোনো না কোনো হ্রদ অথবা সাগর বা মহাসাগরে পতিত হয়েছে। ভূপৃষ্ঠের যে অঞ্চল দিয়ে কোনো একটি নদীর জল প্রবাহিত হয় তাকে ওই নদীর অববাহিকা বলে, যেমন গঙ্গা নদীর অববাহিকা। তাহলে এখানে আমরা আরেকটা প্রশ্ন পেলাম যে নদী অববাহিকা কাকে বলে। সেটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে যে অববাহিকা কাকে বলে। তাহলে কি হলো, ভূপৃষ্ঠে নদীটা যে জায়গা দিয়ে বয়ে গেছে তার পাশের যে মাটিটা থাকে, যে জায়গাটা নদীর তীর বলি আমরা সাধারণ কথায়, সেটাকে বলা হয় সেই নদীর অববাহিকা। যেমন গঙ্গা নদীর অববাহিকা মানে গঙ্গা নদীর পাশ দিয়ে যেখান দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে সে জায়গাটার পাশের যে জমিটা থাকে সেটাকে বলে গঙ্গা নদীর অববাহিকা। সূক্ষ্মভাবে মানচিত্রের দিকে তাকাও, দেখবে যে অসমতল পৃষ্ঠ যেমন পাহাড় বা উচ্চভূমি দ্বারা দুটো নদীর উপত্যকা পৃথক হয়ে যায়, ওই পাহাড় বা উচ্চভূমিকে জল বিভাজিকা বলে। সাধারণত জল শব্দটা শুনলে আমরা বুঝতে পারি, এবং বিভাজিকা মানে কি, যেটা কোনো জায়গাকে ভাগ

করে দেয়। তো এমন একটা ভূমির একটা রূপ যেটা পাহাড় বা ছোট একটা ছোট টিলা বা ছোট উচ্চ ভূমি একটা হতে পারে, যেটা একটা জলকে ভাগ করে দেয় এবং জলের এ পাশটায় থাকে একটা নদী, ও পাশটায় থাকে আরেকটা নদী, ওরকম স্তরকে বলা হয় জল বিভাজিকা। যেমন অ্যামাজন নদের অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর সবচেয়ে বড় নদী অববাহিকা কোনটা, তখন আমাদের লিখতে হবে যে অ্যামাজন অববাহিকা। আচ্ছা, তাহলে চলো আস্তে আস্তে আমরা মেন বিষয়ে ঢুকি। এখন ভারতের জল নির্গমন প্রণালী সমূহ, ভারতীয় উপমহাদেশের ভূপ্রকৃতি এই দেশের নদনদীর প্রধান নিয়ন্ত্রক, এই কারণে ভারতের নদনদীগুলোকে প্রধানত দুভাগে বিভক্ত করা যায়। তাহলে কি হলো, ভারতের যে ভূপ্রকৃতি আমি একটু আগেও তোমাদেরকে বলেছি যে কাশ্মীর থেকে কন্যাকুমারী মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তোমরা যখন ভারতের মানচিত্রটার দিকে ভালো করে তাকাবে, দেখো এই বইই আগামী পেজে তোমাদের জন্য ভারতের মানচিত্রের এবং নদী সংক্রান্ত যে মানচিত্র হয় সেটার ছবি দেওয়া আছে, তোমরা পড়তে পড়তে ওটার দিকে ভালো করে তাকাবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে বিষয়টা তোমাদের মনেও থাকবে খুব ভালো। তো এই যে ভারতের যে ভূপ্রকৃতি আছে সেটাই, কোথাও আছে নদ নদী, কোথাও আছে মরুভূমি, কোথায় আছে হিমালয়ের মতো পর্বতমালা, তো বিভিন্ন জায়গা থেকে যে নদীগুলো সৃষ্টি হয়েছে সেগুলো ভূপ্রকৃতির যে তারতম্য সেটা অনুযায়ী নদীগুলোর সৃষ্টি হয়েছে এবং নদীগুলো বয়ে গেছে। তো সে অনুযায়ী ভারতের যে বিভিন্ন নদ নদীগুলো আছে সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে হিমালয় থেকে উৎপন্ন নদ নদী সমূহ, আরেকটা হচ্ছে দক্ষিণাত্যের মালভূমি থেকে উৎপন্ন নদ নদী সমূহ। এছাড়া এই দুই প্রধান প্রাকৃতিক অঞ্চল সেগুলো কি কি, হিমালয় থেকে উৎপন্ন নদনদী এবং উপদ্বীপীয় মালভূমি থেকে উৎপন্ন নদনদী, এরূপ দুভাগে বিভক্ত এবং নদনদীগুলো বিভিন্নভাবে প্রবাহিত হচ্ছে। হিমালয় থেকে উৎপন্ন বেশিরভাগ নদীতে সারা বছর জল প্রবাহিত হয়, এই নদীগুলো উঁচু পর্বতের বরফগলা জল এবং বৃষ্টির জল দ্বারা পরিপুষ্ট থাকে। তাহলে হিমালয় আমাদের কোথায় আছে, ম্যাপের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে ভারতের যে সবচেয়ে উপরের দিক বা উত্তর দিক যেটা, সেখানে আছে আমাদের হিমালয় পর্বতমালা দাঁড়িয়ে আছে। তো হিমালয় পর্বতমালা তোমরা সবাই জানো ঠান্ডার জায়গা এবং ওখানে বরফ, তো ওই বরফেরও কোনো শেষ নেই, সেখান থেকে বরফ জলা গলেরও জলেরও কোনো শেষ নেই, তো ওইখান থেকে যে জল আসছে ওই নদী থেকে সেগুলো তো শেষ হচ্ছে না, তার জন্য সেখান থেকে যে নদীগুলো সৃষ্টি হচ্ছে সেখানেও জল কখনো শেষ হয় না, প্রতিনিয়ত জল প্রবাহমান থাকে। হিমালয় থেকে উৎপন্ন দুটি প্রধান নদী হল সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদ, যা উত্তরের পর্বতমালা থেকে উৎপন্ন, যেটা বললাম উত্তর মানে উপর দিকটা ম্যাপের, তো উপর দিক থেকে যে দুটো প্রধান নদী আছে সেটা কি, একটা হলো সিন্ধু নদ আর একটা হলো ব্রহ্মপুত্র নদ, এগুলি পর্বতকে বিভাজিত করে সংকীর্ণ গিরিখাত সৃষ্টি করেছে। হিমালয় থেকে উৎপন্ন নদীগুলি অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়ে সমুদ্রে মিলিত হয়েছে, যেগুলো যেহেতু এগুলো বরফগলা জল দিয়ে সৃষ্ট এবং এই জন্য এখানে কখনো জলের অভাব হয় না, তাই এই নদীগুলি অনেক বড় আকারে অনেক বড় এবং অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয় সেই উপর থেকে নিচের দিকে এসে এগুলো সমুদ্রে মিলিত হয়েছে। উচ্চ গতিতে ব্যাপক ক্ষয় কার্য দ্বারা এই নদীগুলো প্রচুর বালি ও পলি বহন করে আনে এবং এই নদীগুলোর সাথে অনেক বালি আসে জলের সাথে বয়ে নিয়ে আসে এবং অনেক পলিও বয়ে নিয়ে আসে যখন উচ্চ গতি, তোমরা জানো নদীর তিনটে গতি থাকে, উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি, তোমরা অষ্টম শ্রেণীতে এগুলো পেয়েছো। উচ্চ গতিতে নদী কি হয়, খুব খরস্রোতা থাকে, মধ্য গতিতে তার চেয়ে একটু কম হয় এবং নিম্ন গতিতে এসে এটা ঢালে অনেকটা জলের যে মানে নদীর যে পাশটা আছে সেটা বেড়ে যায় কিন্তু নদীর গভীরতাটা কমে যায় কারণ নিচে নদীর নিচে তখন সেই যে সঞ্চিত পলিগুলো আছে সেগুলি জমে থাকে। যাই হোক, তো কি বলছিলাম আমরা, উচ্চ গতিতে ব্যাপক ক্ষয়কার্য দ্বারা প্রচুর বালি ও পলি বহন করে আনে, মধ্যগতি ও নিম্ন গতিতে নদী আঁকাবাঁকা পথে চলার ফলে মিয়েন্ডার অর্শখুরাকৃতি হ্রদ সৃষ্টি করে এবং পলি সঞ্চয়ের ফলে সমতলে বন্যা সৃষ্টি করে, এছাড়া মোহনা এগুলি বদ্বীপও গঠন করে। নদী যখন একে বেঁকে চলে তখন তার পাশে যে আকৃতি বিভিন্ন কোথাও ঘোড়ার যে পায়ের খোর থাকে সেরকম একটা ভূমিরূপ সৃষ্টি করে, যেটাকে যেখানে হ্রদ মাঝখানের জায়গাটাতে হ্রদ থাকে বা জলের দ্বারা পুরোটা বেষ্টিত থাকে তাকে বলে অশ্বঘোড়াকৃতি হ্রদ, এবং কোথাও ব আকৃতির হয় যেটাকে বদ্বীপও বলা হয়, এরকম বিভিন্ন ধরনের আকৃতি।

এরা সৃষ্টি করে। তোমরা আগামী পেজে দেখো একটা ছবি দেওয়া আছে নদীর বাঁকা বাঁকা পথে কীরকমভাবে নিম্ন প্রবাহ বা মধ্য প্রবাহ কীভাবে উচ্চ প্রবাহ সবগুলো দেওয়া আছে এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা বদ্বীপ কীভাবে সৃষ্টি করছে। এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে ব আকৃতির যে জায়গাটা ওটা, সাথে পয়েন্ট করেও লেখা আছে, তোমরা দেখে নাও। উপদ্বীপীয় নদীর বেশিরভাগই ঋতুকালীন। তাহলে আমরা যে দ্বিতীয় পার্ট বলেছিলাম সেটা ছিল উপদ্বীপীয় নদীগুলো, তো ওইগুলি কী হয় বেশিরভাগই ঋতুকালীন, বৃষ্টিপাতের ফলে পরিপুষ্ট থাকে। শুষ্ক ঋতুতে বেশিরভাগ নদীর জল শুকিয়ে যায়। হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোর তুলনায় উপদ্বীপীয় নদীগুলি ছোট ও সংকীর্ণ হয়। তাহলে কি হলো, এই নদীগুলি আগেরগুলো যেমন বরফজলা গোল থেকে জল থেকে ছিল, যার জন্য এগুলি প্রতিনিয়ত প্রবাহমান ছিল, কিন্তু উপদ্বীপী নদীগুলো কিন্তু আকৃতিতে অনেকটাই ছোট হয়, এবং যখন বর্ষা ঋতু হয় বৃষ্টি হয় তখন বৃষ্টির জল এগুলো পরিপুষ্ট থাকে এবং নদীগুলো ভরে থাকে, এবং এগুলো নদীর যে সাইডগুলো থাকে না এগুলি অনেক ছোট থাকে, তার জন্য এগুলোতে বন্যাটাও খুব সহজেই হয়ে যায়। আবার শুষ্ক ঋতু মানে যখন শীতকাল আসে তখন এগুলো অনেকটা শুকিয়ে যায়। নদীগুলো মধ্যভাগে উঁচু অংশ থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এই যে নদীগুলো এর মধ্যে এগুলো অধিকাংশই পশ্চিম দিকে গিয়ে প্রবাহিত হয়। তোমরা এরূপ দুটি নদীর নাম খুঁজে বের করো। দক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ নদী পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো, তোমরা ম্যাপে সবাই ম্যাপ দেখেছো এবং আগের চ্যাপ্টারগুলোতে তোমার ভূপ্রকৃতি যেখানে আছে সেখানে দেওয়াই আছে, তাহলে তোমরা জানো যে দক্ষিণাত্যের মালভূমিটা কোন দিকে এবং বঙ্গোপসাগরটা কোন দিকে আছে, তাহলে বুঝতে পারছো নদীটা কিভাবে বয়ে যাচ্ছে, এবং পাশে তোমরা ম্যাপটাও দেখতে পারো, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। এরপর কি আছে, হিমালয় থেকে উৎপন্ন নদনদী বা যেগুলোকে উত্তরের নদনদীও বলা হয়, কারণ হিমালয় আমাদের উত্তর দিকে আছে, তাই ওখান থেকে যে নদীগুলো আছে সেগুলিকে উত্তরের নদীও বলা হয় এবং হিমালয় থেকে উৎপন্ন নদীও বলা হয়। হিমালয়ের প্রধান নদনদীগুলো হলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। এই নদীগুলো দীর্ঘ এবং এগুলোর সাথে অনেক বড় ও গুরুত্বপূর্ণ উপনদী মিলিত হয়েছে। নদী প্রবাহ বলতে একটি নদী ও তার উপনদী সমূহের প্রবাহকে বোঝায়। দেখো নদী প্রবাহ বলতে কিন্তু শুধু যে একটা নদী সেটা নয়, একটা নদীর সাথে এসে অনেকগুলো নদী মিশেছে, সে সবগুলোকে নিয়েই একটি নদী প্রবাহ হয়। আর হিমালয়, আমরা আগে জেনেছি যে হিমালয়ের নদীগুলোতে সারা বছর জল থাকে, এগুলো আকৃতিতে অনেক বড় হয়, তো ওইখানের যে নদীগুলো যেগুলো হিমালয় থেকে আসে সেগুলো প্রধানত হলো সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র, এবং অনেক বড় বড় উপনদী এসে এগুলোর সাথে মিলিত হয়েছে এবং অবশেষে গিয়ে সমুদ্র বা বড় নদী বা এরকম কোথাও গিয়ে এরা মিশেছে। তাহলে এখন আমরা একটা একটা করে এগুলো সম্বন্ধে জানবো। তো প্রথম আছে সিন্ধু নদীর প্রবাহ। তাহলে আমরা এখন সিন্ধু নদ নিয়ে জানবো। তিব্বতের মানস সরোবরের কাছ থেকে সিন্ধু নদের উৎপত্তি। এটি প্রথমে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে জম্মু কাশ্মীরের লাদাখ জেলার উপর দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাহলে এই যে সিন্ধু নদ, সিন্ধু নদটা কিন্তু তিব্বত থেকে এসছে, এসে তিব্বতের যে মানস সরোবর সেখান থেকেই এটার উৎপত্তি, এবং সেটি প্রথমে পশ্চিম দিকে বয়ে গিয়ে ভারতের জম্মু কাশ্মীরের যে লাদাখ আছে সে লাদাখের উপর দিয়ে সেটি প্রবাহিত হয়ে গেছে। এই অংশে চিত্তাকর্ষক গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি করেছে, এবং ওই জায়গাটাতে দেখতে ভীষণ সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি করেছে। গিরিখাত কি তোমরা জানো, আগের অধ্যায়ে তোমরা পেয়েছ। বিভিন্ন উপনদী যেমন জসকর, নুব্রা, শায়ক, হুনজা ইত্যাদি কাশ্মীরে সিন্ধু নদীর সাথে মিশেছে। তাহলে এটা যখন ভারতের মধ্যে কাশ্মীর ছিল, এটা ভারতের শুধু কাশ্মীরের যে লাদাখ ওই জায়গাটা দিয়ে এটা বয়ে গেছে, তখন বিভিন্ন উপনদী এটার সাথে মিলেছে, সেগুলো কী কী আমরা যেগুলো পেলাম, জসকর, নুব্রা, শায়ক বা হুনজা। এই নদ বালুচিস্তান এবং গিলগিটের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটক পর্বতে এসে দৃষ্টিগোচর হয়েছে, এবং এই নদীটাকে কিন্তু অনেকটা জায়গা অবধি চোখে দেখা যায় না, পাহাড়ের মোড়ে মোড়ে এটা থাকে, এবং পরবর্তীকালে এসে এটক যে আছে এটক জায়গাতে এসে এটা চোখে পড়ে, এটা দৃষ্টিগোচর হয়। পাকিস্তানের মিথানকোটের নিকট সতলুজ, বিপাশা, রবি, চেনাব, ঝিলাম প্রভৃতি উপনদী সিন্ধু নদের সাথে মিলিত হয়েছে। পাঁচটা উপনদী, এগুলো খুবই প্রসিদ্ধ নদ, যেগুলো ভারত থেকে বেরিয়ে যখন এটা আবার পাকিস্তান দিয়ে গেছে তখন এই পাঁচটা নদী কি কি, সতলুজ বা শতদ্রুয় বলা হয়, বিপাশা, রবি যেটাকে ইরাবতী বলা হয়, চেনাব যেটাকে চন্দ্রভাগাও বলা হয় এগুলো, এবং ঝিলাম যেটাকে বিতস্তা বলা হয়, এই নদীগুলির সাথে

সিন্ধু নদ মিলিত হয়েছে। মিলিত হয়ে এরা সিন্ধু নদ দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে করাচির পূর্ব দিক দিয়ে আরব সাগরে মিশেছে, এবং এখান থেকে তাহলে এটা প্রথম কি হলো, তিব্বত থেকে এসেছে, এসে এটা ভারতে ঢুকেছে, ভারতের লাদাখ কাশ্মীর দিয়ে বয়ে গেছে, গিয়ে এটা পাকিস্তানে ঢুকেছে, পাকিস্তানে গিয়ে এখানে আবার পাঁচটা মত প্রধান নদীর সাথে এটা মিলেছে, মিলে এটা আরও এগিয়ে গেছে, গিয়ে এটা করাচির সাইড দিয়ে গিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে করাচি গেল, সেখান থেকে গিয়ে আরব সাগরে মিশেছে। দেখো ম্যাপে একদম পরিষ্কার করে দেওয়া আছে, তোমরা আঙুল দিয়ে মিলিয়ে নাও, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে এবং মনেও থাকবে। সিন্ধু সমভূমি মৃদু ঢাল বিশিষ্ট, এখানে এই নদ ধীরে প্রবাহিত হয়েছে, কারণ এটা নিম্নগতি চলে এসছে, তো স্বাভাবিকভাবেই নিম্নগতিতে নদী ধীরে প্রবাহিত হয়, সেটা তোমরা জানো। তাহলে এই নদীর দৈর্ঘ্য 2900 কিলোমিটার, পৃথিবীর দীর্ঘতম নদীগুলির মধ্যে সিন্ধু নদ একটি। তাহলে যে কয়েকটি প্রধান নদ ছিল যেগুলো আমাদের হিমালয় থেকে সৃষ্টি হচ্ছে, তার মধ্যে সিন্ধু একটি, এবং ভারত পৃথিবীতে যে বৃহত্তম নদ আছে সেগুলির মধ্যে সিন্ধু নদ একটি, তার এবং এর দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, অনেক বড়, তোমরা ভাবতেই পারো। সিন্ধু নদের অববাহিকা 1/3 ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাবে অবস্থিত, বাকি অংশ পাকিস্তানে। তাহলে এই যে 2900 কিলোমিটারের পুরো সিন্ধু নদ, সেটাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, তাহলে তার একটি ভাগই শুধুমাত্র ভারতে আছে, বাকিটা আছে পাকিস্তানে, এবং ওই একটি ভাগের মধ্যে আছে সেটা ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের উপর দিয়ে বয়ে গেছে। এবং এই যে একটি ভাগ, তার যে জলটা আছে সেই জলটা দিয়ে ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে জলসেচের খুবই কাজে আসে, এবং সেটা দিয়ে ওইসব জায়গার জলসেচটা হয়ে কৃষিকাজটাকে খুবই উন্নত করেছে, ঠিক আছে। এরপর আমরা যে নদীতে আসব সেটা হচ্ছে গঙ্গা নদীর প্রবাহ। সিন্ধু গেল, এখন আসছি আমরা গঙ্গা নদীতে। গঙ্গা নদীর মূল জলধারা হলো ভাগীরথী। উত্তরাখণ্ডে উৎসের কাছে গঙ্গার নাম ভাগীরথী, তাহলে গঙ্গা নদীটা যখন উৎসের কাছ থেকে এসছে তখন সেটার নাম ছিল ভাগীরথী। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু হয়ে উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে অলকানন্দার সাথে মিশেছে। ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ গঙ্গা নামে হরিদ্বারের কাছে সমভূমিতে পতিত হয়েছে। উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার যে গতি প্রবাহ সেটা হচ্ছে গঙ্গার উচ্চ গতি। তাহলে আমরা কী জানলাম, গঙ্গা নদীর প্রথম নাম ছিল ভাগীরথী, এটা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু হয়েছে, হয়ে উত্তরাখণ্ডের যে দেবপ্রয়াগ আছে সেখানে এসে এটা অলকানন্দার সাথে মিলেছে, এবং সেখান থেকে ভাগীরথী অলকানন্দার যে মিলিত প্রবাহ যেটা এসে হরিদ্বারে পড়েছে, হরিদ্বারের সমভূমিতে যখন এটা পতিত হয়েছে তখন তার নাম হয়েছে গঙ্গা। তাহলে দেখো একটা নদীর কতটা ইতিহাস থাকে, সে কোথা থেকে এসে এসে তারপরের নাম হয়েছে গঙ্গা, এবং হরিদ্বারের পর্যন্ত নদীর যে গতিটা আছে সেটাকে বলা হয় নদীর উচ্চ গতি। হিমালয় থেকে উৎপন্ন অনেক উপনদী গঙ্গার সাথে মিলিত হয়েছে, এদের মধ্যে কতগুলো প্রধান উপনদী যমুনা, ঘরঘর, গণ্ডক, হিমালয়ের যমুনেত্রী হিমবাহ থেকে যমুনার উৎপত্তি। এই নদী গঙ্গার ডান তীরে অবস্থিত এবং গঙ্গার সাথে সমান্তরালে কোশি হয়ে এলাহাবাদে গঙ্গার সাথে মিলিত হয়েছে। তাহলে কি হলো, হিমালয় থেকে যে নদীগুলো তার মধ্যে গঙ্গা একটা প্রধান তোমরা জানো, তাহলে গঙ্গার সাথে এসে যে মিশেছে উপনদীগুলো সেগুলো কী কী, যমুনা, ঘরঘর, গণ্ডক প্রভৃতি, এবং এগুলি গিয়ে যমুনাত্রী হিমবাহ থেকে যমুনা নদীর সৃষ্টি হয়েছে, এবং যমুনা নদী কিন্তু কখনো গঙ্গার সাথে মিশেনি, সেটা সমান্তরালভাবে গঙ্গার পাশ দিয়ে বয়ে গেছে। সমান্তরালের মানেই হচ্ছে কি, যেখানে দুটো নদী পাশাপাশি বয়, যেখানে যে কোনো দুটো জিনিস যখন সমান্তরাল বলা হয় তখন কি হয়, এটি সমান সমানভাবে বয়ে যায়, কিন্তু দুটো তীর কখনো একসাথে মিশতে পারে না। তাহলে কোশি হয়ে এগুলো এলাহাবাদে গিয়ে সেটা গঙ্গার সাথে যমুনা মিশেছে। নেপাল হিমালয় থেকে ঘরঘর, গণ্ডক এবং কোশি নদীর উৎপত্তি, এবং হিমালয়ের যে পার্টটা নেপালে আছে, এই যে গঙ্গার উপনদীগুলো আছে গণ্ডক, ঘরঘর এবং কোশি, সেগুলো কিন্তু নেপাল হিমালয় থেকে সৃষ্ট। এই উপনদীগুলির দ্বারা প্রতি বছর উত্তর ভারতের সমভূমি অঞ্চলে বন্যা কবলিত হয়, ফলে প্রচুর জীবন এবং ধন সম্পত্তির ক্ষতি হলেও বিস্তীর্ণ কৃষিভূমির উর্বরতা বৃদ্ধি করে। তাহলে এই নদীগুলোর দ্বারা, কারণ আমরা আগেই দেখেছি যে উপনদীগুলো থাকে সেগুলোর ঢালটা ছোট থাকে, যে কারণে এগুলো

খুবই বন্যা হয় এবং বৃষ্টির যখন হয় মানে বর্ষার মরশুমে বৃষ্টি হয় এবং বন্যা হয়। এই বন্যার ফলে মানুষের অনেক ক্ষতি হয়, ধন সম্পদের ক্ষতি হয়, কিন্তু পাশাপাশি এই নদীগুলোতে যখন জল আসে তখন কৃষি জমিরও উন্নতি হয়, জমির উর্বরতা বাড়ে। কারণ তোমরা সবাই জানো জমিতে যদি কৃষিকাজ করতে হয় জল খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। উপদ্বীপীয় উচ্চভূমি থেকে আগত প্রধান উপনদীগুলি হল চম্বল, বেতোয়া এবং সোন। এই নদীগুলো অনুর্বর শুষ্ক অঞ্চল থেকে আগত এবং আকৃতিতে ছোট বলে জল

0: নদীটা আকৃতিতে অনেক ছোট এবং উর্বরতা অনেকটাই কম, এবং এদের জল বহনের ক্ষমতাটাও বেশি নেই, মানে এরা বেশি জল বয়ে নিয়ে যেতে পারে না। গঙ্গার ডান ও বাম তীরের উপনদীগুলো প্রচুর জলসহ পশ্চিমবঙ্গের ফারাক্কা পর্যন্ত পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তাহলে এই যে নদীগুলো, যে গঙ্গার ছোট ছোট উপনদীগুলো আছে বা অনেকগুলো অনেক বড় বড় উপনদী আছে, সেগুলো গঙ্গার সাথে গিয়ে পশ্চিমবঙ্গের ফারাক্কা পর্যন্ত গেছে। ফারাক্কা বাঁধ তোমরা সবাই জানো, সেখানে গেছে এবং অনেক জলসহ সেটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এটিই গঙ্গা বদ্বীপের সর্বোত্তরের অংশ। গঙ্গার যে বদ্বীপটা আছে, সেই বদ্বীপের সবচাইতে উত্তর দিকের যে অংশ, সেটা হলো এই জায়গাটা যেখানে ফারাক্কাটা আছে। এখানেই গঙ্গা বিভাজিত হয়েছে, মানে গঙ্গা ভাগ হয়েছে। ভাগীরথী এবং হুগলি দুটো গঙ্গার শাখা নদী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বদ্বীপের উপর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে এটা কোন দিকে গেল? গিয়ে শেষ পর্যন্ত প্রবাহিত হতে হতে এটা গিয়ে পশ্চিমবঙ্গের ফারাক্কার উপর দিয়ে গিয়ে ভাগীরথী এবং হুগলি এর দুটো শাখা নদী, মানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, হয়ে এটা বদ্বীপের উপর দিয়ে বয়ে গেছে এবং শেষ পর্যন্ত গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গার প্রধান অংশটি বাংলাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে, এবং ভাগীরথী ও হুগলি তো এটার দুটো শাখা নদী ছিল। এছাড়া যে মেইন যে গঙ্গা নদীটা প্রবাহিত হয়েছে, সেটা দক্ষিণ দিকে গিয়ে বাংলাদেশের কাছে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিশেছে এবং একসাথে ব্রহ্মপুত্রের সাথে এটা প্রবাহিত হয়ে গেছে। পরবর্তীতে নিম্ন প্রবাহে এটি মেঘনা নামে প্রবাহিত হয়েছে। গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ মেঘনা রূপে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নদীর পলি দ্বারা গঠিত এই বদ্বীপটির নাম সুন্দরবন বদ্বীপ। তোমরা সবাই সুন্দরবনের নাম শুনেছ, তাহলে এটা ওখান থেকে প্রবাহিত হয়ে আরাম সুন্দর করে সুন্দরবন বদ্বীপের সাথে মিশেছে এবং মেঘনা হয়ে বঙ্গোপসাগরে গেছে, গিয়ে সুন্দরবনে চলে গেছে। গঙ্গার দৈর্ঘ্য 2500 কিলোমিটার। তোমরা চিত্র 3.4-এ এটা দেখতে পাবে, ভালো করে তাকাও। তোমরা এটা জল গঙ্গার যে জল নির্গমন প্রণালীটা, সেটা খুঁজে বের করো এবং দেখো। অম্বালা পর্বত হলো সিন্ধু ও গঙ্গার জল বিভাজিকা। অম্বালা থেকে সুন্দরবন পর্যন্ত গঙ্গার বিস্তৃতি প্রায় 1800 কিলোমিটার হলেও এই অঞ্চলে গঙ্গা প্রবাহের ঢাল 300 মিটারের বেশি নয়, কারণ এটা নিম্নগতি। এবং আগেই জেনেছো তোমরা যে নিম্নগতিতে নদীর ঢাল অনেক কমে যায়। অন্যভাবে বলা যায় যে প্রায় প্রতি 6 কিমিতে প্রবাহের ঢাল 1 মিটার করে বেড়েছে, ফলে নদীর গতিপথে অনেক বড় বড় বাঁকও সৃষ্টি হয়েছে। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা জানলাম, আমরা গঙ্গা নদী পর্যন্ত জানলাম। আগামী বিষয়গুলো যে ব্রহ্মপুত্র, আমরা আগামী দিনে পড়ব। তাহলে যতটা তোমরা পড়লে কতটা বুঝলে বলো, এবং তোমরা যাই বুঝলে তোমরা ম্যাপটার দিকে ভালো করে তাকাবে এবং এগুলি ভালো করে পড়বে, এবং এই যে ম্যাপটা আছে সেগুলো এঁকে তোমরা বাড়িতে সুন্দর করে নদীগুলোর যে যেদিক থেকে যেদিকে প্রবাহিত হয়েছে সেগুলো ম্যাপে পয়েন্ট করবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষাতেও তোমাদের ম্যাপ পয়েন্টিং আসবে। তাহলে তোমরা সুন্দর করে ম্যাপ পয়েন্ট করবে এবং ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য ক্লাসে।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ নবম শ্রেণীর সমাজবিজ্ঞান থেকে জলনিকাশী ব্যবস্থা সম্পর্কে পাঠ দিলেন গজারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মহাশ্বেতা চৌধুরী, আকাশবাণী আগরতলা।
2: দিদি, চাকরি পেয়ে গেছি।
3: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
2: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
3: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ।
2: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
3: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
2: কিন্তু দিদি,
3: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
2: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আচ্ছা,
4: আরবিআই এই কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
6: June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
7: Hello everyone, I am Dr. Eskedar, gynec at Agartala. A voice for fertility, a voice for complete families. Every couple dream of having a family. For many, infertility creates a silent delay. Clinically, infertility means not achieving pregnancy after a years of trying. Affecting 1 in 6 couples. Remember, it's never just a woman's issue. Both partners are equally here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stick.

0: stigma, start the conversation, and seek timely medical advice. Let us come together to be a voice for fertility, a voice for hope, and a voice for complete families.
1: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences. June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
2: Hello, I am Dr. Orijit Bhumik, gynec from Agartala. A voice for fertility, a voice for complete families. Every couple dreams of a family. For many, infertility creates a silent delay. Clinically, infertility means not achieving pregnancy after a year of trying. Affecting one in sixth couple, remember, it's never just a woman issue. Both partners are equal here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are like available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let us come together to be a voice for fertility, a voice for hope, and a voice for complete families.
1: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
3: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডসের প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়:
4: খুশখুশে কাশি, জ্বর,
3: টানা সময় ধরে পেটের গণ্ডগোল,
4: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
3: মুখে ও গলায় ঘা,
4: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
3: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
4: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
3: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
4: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।
5: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:35 শুনবেন ঘর গৃহস্থের আসর, পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সমীক্ষা, রাত 8:10 ছায়াঙ্কিত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন পুরনো হিন্দি ছবির গান, রাত 8:30 ভক্তিমূলক গানের শিল্পী শচীন দীপ বর্মন, রাত 9:00 আধুনিক গান শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে, রাত 9:15 বিধানসভার পর্যালোচনা, রাত 9:30 শুনবেন কথায় কথায়, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 নতুন আলোর দিশারি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 71%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জায়গায়। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর।

শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আয়ুর্বেদ ও পঞ্চকর্ম। তবে মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের বলি, আকাশবাণী তার 90 বছরের যাত্রায় কেবল বিনোদন বা তথ্যই নয়, দেশের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিচর্যার বার্তা পৌঁছে দিতে রেডিওর একটি কার্যকর ভূমিকা রয়েছে এবং এটি একটি কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়ন, টিকাকরণ, পুষ্টি, স্যানিটাইজেশন এবং রোগ প্রতিরোধ সম্পর্কে আকাশবাণীর অনুষ্ঠানগুলো মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন এনেছে। কোভিড মহামারীর সময়েও স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য ছড়িয়ে দিয়ে আকাশবাণী এক নির্ভরযোগ্য সঙ্গীর ভূমিকায় ছিল। আজ 90 বছরের পদার্পণে

0: এই প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। এবারে আজকের মূল বিষয়ে চলে আসি, সেটা হচ্ছে আয়ুর্বেদ ও পঞ্চকর্ম। এ নিয়ে আজকে কথা বলার জন্যে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর রতন ভৌমিক। নমস্কার ডক্টর ভৌমিক, আপনাকে
1: নমস্কার।
0: প্রথমে যেটা জানতে চাইব যে আমরা যে বিষয়টা রেখেছি আজকে আয়ুর্বেদ ও পঞ্চকর্ম, আয়ুর্বেদ ব্যাপারটা নিয়ে যদি প্রথমে একটু বলেন, তারপর আমরা পঞ্চকর্ম কি সেটা যাচ্ছি।
1: অ্যাকচুয়ালি আয়ুর্বেদ এখন একটা সুপ্রচলিত শব্দ। আমরা জানি যে আজ থেকে যদি 10 বছর বা 15 বছর আগের কথা চিন্তা করি আর এখন যদি চিন্তা করি, এখন কিন্তু আয়ুর্বেদ শব্দটার সঙ্গে শহর থেকে গ্রাম প্রত্যন্ত এলাকায়ও এখন আয়ুর্বেদের যে কী, আয়ুর্বেদ কী বা আয়ুর্বেদের বিষয়টা কী, এগুলো নিয়ে কিন্তু সচেতন আছে। তো সেই জায়গাতে আয়ুর্বেদ মানে হলো, এখানে কথা দুটোর মধ্যে দুটো শব্দ আছে, আয়ু এবং বেদ। আয়ু মানে হলো তার যে লংজীবী মানে লাইফ, আমরা যেটা বলি লাইফ বা জীবন, এবং বেদ মানে হলো জ্ঞান, অর্থাৎ
0: জীবনের জ্ঞান,
1: জীবন সম্বন্ধে যে জ্ঞান, জীবনে বেঁচে থাকার জন্য যে জ্ঞান, সেটাকে আমরা একসঙ্গে আয়ুর্বেদ বলা হয়ে থাকে।
0: আচ্ছা,
1: এবং এই যে আয়ুর্বেদ, আয়ুর্বেদটা কিন্তু আজকের শব্দ নয়, এটা আজ থেকে 5000 বছর আগে থেকেই এই আয়ুর্বেদ কথাটা আমাদের, এবং মোটামুটি শাস্ত্র, যে আমাদের যে স্বাস্থ্যের যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা আসলে আয়ুর্বেদের থ্রুতেই আমি মনে করি যে বিশ্বে আজকে যে সমস্ত চিকিৎসা পদ্ধতি, তার কিন্তু মূল উৎস যদি আমরা বলতে পারি, তাহলে কিন্তু বলতে পারি যে এটা আয়ুর্বেদ। কারণ আয়ুর্বেদ শুধু একটা চিকিৎসা পদ্ধতি নয়, আয়ুর্বেদ হলো একটা জীবনশৈলী। আপনি জন্ম থেকে মৃত্যু অবধি, সকালে থেকে রাত্রে অবধি আপনি কীভাবে জীবনটা কাটাবেন সুস্থভাবে, এখন যা জীবন এসছে, ফাস্টেটেড লাইফ বা আমাদের যে দ্রুত একটা জীবন আমরা চলে আছি, আয়ুর্বেদ সেখানে আপনাকে কিন্তু একটা বিশাল ভূমিকা নিয়ে আপনাকে সুস্থ, সবল, সুন্দর একটা জীবন দিতে পারে।
0: আপনি এক্ষুনি বললেন প্রায় 5000 বছর পুরনো এই আয়ুর্বেদ। আসলেই আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে ধরুন 30-35 বছর আগের কথা, তখন এই আয়ুর্বেদ কথাটা ততটা প্রচলিত ছিল না। ছিল যেটা, সেটা হচ্ছে কবিরাজি। হ্যাঁ, কবিরাজি পদ্ধতি বা কবিরাজ দেখানো, কবিরাজ থেকে ওষুধ আনা, এই ব্যাপারটা ছিল। কিন্তু সরকারের তৎপরতায় বা সরকারি উদ্যোগে এই আয়ুর্বেদ ব্যাপারটা কিন্তু এখন প্রতি জনের কাছে বা প্রতি ঘরে ঘরে কিন্তু পৌঁছে গেছে, এবং মানুষ কিন্তু এই আয়ুর্বেদ নিয়ে ভীষণ রকম কি বলবো উৎসাহী বা ভীষণ
1: সচেতন,
0: বিশ্বাসী,
1: এটার প্রতি মানুষ এখন আকৃষ্ট হচ্ছে,
0: ভীষণ রকম মানুষ বিশ্বাস করছে কিন্তু আয়ুর্বেদ।
1: অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে যে আমাদের যে বাংলা, যদি আমরা যদি ভাগ করি চিকিৎসাকে, আমাদের যে বাংলা অর্থাৎ আমাদের যে বঙ্গ, তখনই যে বঙ্গ, সেখানে যে আয়ুর্বেদটা প্রচলিত ছিল, আপনি জানেন যে চিকিৎসা ব্যবস্থাটা যে রাজ্য টু রাজ্য, দেশ টু দেশ, টু দেশ থেকে তাদের যে বিশেষ করে যে নিজস্ব চিকিৎসা পদ্ধতিটার নাম আলাদা হয়ে যায়, সেখানে আমাদের কিন্তু বাংলা এটাকে এক সময় বলা হতো যে কবিরাজ, অর্থাৎ এটার মিনিং করলে দাঁড়ায় যে রাজসভায় যারা বিশিষ্ট লোক ছিল, এর মধ্যে বৌদ্ধকে একটা নাম দেওয়া হয়েছিল, ডেজিগনেশন দেওয়া হয়েছিল। এটা যেমন এখানে এরকম কবিরাজ নামে পরিচিত, আমাদের অন্য জায়গায় কিন্তু সেটাকে বৈদ্য বা আরও অন্য নামে পরিচিত। তো সমস্ত এব্রিভিয়েশনগুলো বা সমস্ত মিথগুলোকে একসঙ্গে কম্পাইল করে আমাদের যে কেন্দ্রীয় সরকার, আমাদের সমস্ত জায়গাতে এখন এটাকে মূল, মানে মূল বিষয়টা হলো এখানে আয়ুর্বেদ, অর্থাৎ যেই মূল শব্দটা যেখান থেকে এসছে সেটাকে আবার ফিরে গিয়ে এখন বলা হয় যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, যেমন অ্যালোপ্যাথ চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা, সেরকম আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। তা সেখানে আমাদের যে আয়ুর্বেদের মূল উদ্দেশ্য হলো যে একটা সংস্কৃত, যে এখানে একটা কথা আছে, স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রসন মনম, অর্থাৎ সুস্থ ব্যক্তিকে কী করে সুস্থ রাখা যায়, তিনি যাতে অসুস্থ না হন, এবং অসুস্থ যিনি, তাকে কীভাবে সুস্থ করা যায়, সেই দুটো বিষয়ের উপর কিন্তু আমরা এখানে চিকিৎসা দিয়ে থাকি। সেই সুস্থ এবং অসুস্থ, অর্থাৎ যিনি সুস্থ আছেন তাকে সুস্থ রাখার জন্য, অনেকে বলেন যে আমি সুস্থ আছি আমি কেন চিকিৎসা নেব না, তার সুস্থ থাকার জন্য যে সাধারণ কতগুলো যে নিয়ম কালন পালন করা, ধরুন আপনার কাছে একটা নতুন কাপড় আছে, আপনি যদি দীর্ঘদিন ব্যবহার না করেন, সেই কাপড়টাকে যদি যত্ন না করেন, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে,
0: নষ্ট হয়ে যাচ্ছে।
1: তাহলে সেই কাপড়টাকেও কিন্তু যত্ন করতে হবে, মাঝে মাঝে খুলে দিতে হবে, রোদ্দুরে দিতে হবে, দেখতে হবে ভাঁজ খুলে তার কোথাও পোকা লাগলো কিনা, তাহলে সেটাকে যেমন যত্ন করতে হয়, আমাদের শরীরটাও কিন্তু সেরকম। শরীর হলো রোগের মন্দির, আপনি একটু শরীরকে যদি

0: যত্ন করেন বা শরীরের যা নিয়ম কানুন যদি আপনি পালন না করেন, যা করা উচিত, তাহলে কিন্তু শরীর রোগে আক্রান্ত হয়ে যাবে।
1: একদমই
0: তো সেখানে আমরা এই জন্য আমাদের আয়ুর্বেদে একদম, যেটা সত্যি কথা বলতে, যেটা আমাদের আয়ুর্বেদে এমন কিছু সুন্দর পদ্ধতি বা বিষয়ের কথা বলা আছে যেগুলো যদি আপনি বিনা, এমন না যে এরকম বিরাট কোনো খরচ করতে হবে, আপনি ঘরে বসেই যদি জীবনকে আপনি সুন্দরভাবে আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী যদি আপনি চর্চা করতে পারেন, সুস্থ হিসাবে, যেমন আপনি অসুস্থ হবেন না সহসা, অসুস্থ হলে কিন্তু আপনার রোগটা তাড়াতাড়ি আপনার কমে যাবে, আর যদি অসুস্থ হন তাহলেও যদি তার মূল থেকে তাকে চিকিৎসা করার জন্য কিন্তু আয়ুর্বেদে বহু আমাদের ব্যবস্থার কথা বলা হয়েছে।
1: আর দেখুন, সুযোগ সন্ধানী মানুষের কিন্তু অভাব থাকে না।
0: হুম,
1: আয়ুর্বেদে মানুষের যে একটা কি বলবো, একটা পজিটিভ দিক,
0: হুম হুম
1: মানুষের যে
0: হুম
1: বিশ্বাস, সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে কিন্তু কিছু অসাধু লোক কিন্তু
0: হুম
1: এই
0: হুম
1: আয়ুর্বেদের নাম নিয়ে কিন্তু
0: হুম
1: অসাধু
0: হুম
1: ব্যবসাও চালিয়ে যাচ্ছে।
0: আপনি এটা একদম সত্যি বলেছেন, যে আপনি দেখবেন যে হঠাৎ করে কিছু একটা ইয়ে হলো, মনে করুন যে একটা কোথাও একটা বলে স্পা করা হয়, আমরা জানি না স্পায়ের মধ্যে মধ্যে ম্যাক্সিমাম ধরে এখানে আয়ুর্বেদ ম্যাটার আছে, কিন্তু আয়ুর্বেদের যে চিকিৎসা পদ্ধতি, আয়ুর্বেদ সম্বন্ধে যদি তার কোনো ভালো যদি নলেজ না থাকে, জ্ঞান না থাকে আয়ুর্বেদের সঠিক, যে তাহলে তো এটা আজ থেকে 5,000 বছর আগে যেটা চলছিল সেটা এখনই নষ্ট হয়ে যেত, দেশে বা সমাজে থাকবে এরকম লোকের সংখ্যা। কিন্তু তার মধ্যেও আয়ুর্বেদ তার স্বকীয়তা বজায় রেখে নিশ্চয়ই এটা তার যে এটার মধ্যে যে এসেন্স সেটাকে থাকবে, কারণ এটা বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা
1: না,
0: পদ্ধতি।
1: আমি ওই দিকটা নিয়ে বলছিলাম যে আয়ুর্বেদ নাম দিয়ে
0: হুম
1: অনেক
0: হুম
1: ধরনের
0: হুম
1: ওষুধ বিক্রি হচ্ছে
0: হুম হুম
1: যেগুলো আদতেও আয়ুর্বেদ কি না
0: নয়
1: সন্দেহ
0: নয়
1: রয়েছে।
0: এটা,
1: হ্যাঁ, এ ধরনের অনেক কিছু কিন্তু মানুষের সঙ্গে যেটাকে ধোকা বলা হয়
0: হুম
1: ওই
0: হুম হুম
1: জাতীয়
0: হুম
1: জিনিস
0: হুম
1: দেওয়া হচ্ছে।
0: আমরা প্রতিনিয়ত, আমাদের রাজ্য সরকার সচেতন আছেন আমাদের এই জন্য, বিশেষভাবে এই নিয়ে আমাদের সবসময় রাজ্য সরকার এবং আমাদের যে সমস্ত চিকিৎসকরা আছেন সচেতন আছেন, আমরা প্রতিনিয়তই সেটা মানুষকে যেমন আমাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা বুঝাচ্ছি, এবং আমি এই মিডিয়ার মাধ্যমে আমাদের যে এই বেতারের মাধ্যমে আমি বলবো যে আমাদের এখানে একদম সুচিকিৎসক আছেন, আমাদের এখানে সরকারি তরফ থেকে চিকিৎসার সমস্ত ব্যবস্থাগুলো করা আছে, সেখানে আপনারা যাবেন যদি কোনো রকমের কোনো অসুবিধা হয়, এখন সমস্ত গ্রাম
1: টিভির
0: থেকে,
1: বিজ্ঞাপন বা
0: হ্যাঁ,
1: পত্রিকার বিজ্ঞাপন দেখে
0: এখানে
1: না,
0: আকর্ষিত
1: আপনি
0: হবেন না,
1: অবশ্যই কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ
0: পরামর্শ
1: করে
0: করবেন,
1: তবেই আয়ুর্বেদ ঔষধ
0: গ্রহণ
1: প্রয়োগ
0: করবেন।
1: করবেন বা গ্রহণ
0: হুম
1: করবেন। আচ্ছা, এবারে যদি আমরা পঞ্চকর্মের দিকে
0: হুম
1: আসি,
0: হুম হুম
1: তাহলে পঞ্চকর্ম ব্যাপারটা কি,
0: হ্যাঁ,
1: এটাই প্রথমে জানতে
0: এবার
1: চাইবো
0: আমি
1: আপনার
0: বলবো
1: কাছে।
0: যে আয়ুর্বেদকে কিন্তু আমরা প্রথমেই যে একটা, সবাই জানেন যে আয়ুর্বেদে একটা কথা বলা হয় বাতজ পিত্তজ কফ, অর্থাৎ বায়ু পিত্ত কফ, আসলে আমাদের রোগের যে তিনটে অবস্থাকে প্রাচীনকালে খুব সুন্দরভাবে এই তিনটে কথার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এখন এগুলো সবসময় ব্যালেন্স এগুলো থাকে না, থাকে না মিনস আমাদের যে সবসময়, এই জন্য এগুলোকে ত্রিদোষ বলা হয়, যেমন লোকটা বাতিক দোষ কি, পৈত্রিক দোষ কি, তার কফজ দোষ, অর্থাৎ এই তিনটাকে কখনোই ব্যালেন্স হিসেবে পাওয়া যায় না বলেই আমরা সেগুলোকে দোষ হিসেবে আমরা বলে থাকি, সেই জন্য বলা হয় ত্রিদোষ। হ্যাঁ
1: ত্রিদোষ বা প্রকৃতি বিশ্লেষণ।
0: হ্যাঁ, এগুলা কমতে পারে বাড়তে পারে, আমাদের কাজ হলো এগুলোকে ঠিক ব্যালেন্স রেখে দেওয়া, আমাদের কমিয়েও দেওয়া না বাড়িয়ে দেওয়া না, ব্যালেন্স আমরা এটাকে করব সমতা বজায় রাখা। সেই জন্য আমাদের প্রথমে আমরা কি করি, দু ধরনের পদ্ধতি নিই, একটা হলো বৃঙ্ঘন, বৃঙ্ঘন মানে হলো তাকে নারিশমেন্ট দিই, মনে করি যে তার যদি এটা কমের দিকে থাকে তাকে ব্যালেন্সে উপরের দিকে তোলার, যে ব্যালেন্স যে মেইন জায়গাটাতে আনার জন্য তাকে আমরা বৃঙ্ঘন অর্থাৎ নারিশমেন্ট জাতীয় আমাদের ট্রিটমেন্ট আছে কতগুলো, আর কতগুলো হচ্ছে লঙ্ঘন, অর্থাৎ তাকে আমরা কিছু অ্যাডভাইস করবো আপনি এটা করবেন না ওটা করবেন না, যদি করা হয় তাহলে দেখা যাবে যে সেই দোষটা তার অনেকটাই কমে ব্যালেন্স হয়ে গেছে, তার রোগ কমে যাবে। তো সেই যে আমরা বলে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষকে আমাদের কি করতে হয় না, তাকে লঙ্ঘন অর্থাৎ রিডাকশান বা রিডিউসিং পদ্ধতিতে আমাদেরকে চিকিৎসা করতে হয়, এবং সেটাকেও আমরা আবার দুটো ভাগে ভাগ করি, সমন, একটা হলো সমন মানে সমতা আনা, এটা আমরা কি করতে পারি, ধরুন একটা রোগী আমাদের আউটডোরে এলো, তাকে তো আমি ফুল একদম রুট থেকে সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে পারবো না, তাকে বলা হয় আপাতত আমি তাকে একটা ট্রিটমেন্ট দিয়ে বললাম ঠিক আছে আপনি এটা গ্রহণ করুন, আমরা দেখছি, দেখে আপনাকে পরবর্তী স্টেপটার জন্য আমাকে আপনার রিকোয়েস্ট করব, সেটাকে বলা হয় সমন চিকিৎসা, অথবা
1: আচ্ছা,
0: সে একটা প্রাইমারি ট্রিটমেন্টেই চলে যাবে, প্রাইমারি ট্রিটমেন্টে দিয়ে দিলাম। আরেকটা হতে পারে আমাদের যেটাকে আমরা সবসময় বলে থাকি যে শোধন, শোধন অর্থাৎ পিউরিফিকেশন, এবার আমাদের দরকার হলো ক্রিটিক্যাল রোগ, ক্রনিক রোগ বা আপনার

0: ডিজিজটা অনেক দিন ধরে হয়ে গেছে, সেই জায়গায় আমাকে শুধুমাত্র সাধারণ চিকিৎসা দিলে হবে না, সেখানে আপনাকে বডিটাকে পিউরিফাই করতে হবে। আপনি জানেন যদি একটা নোংরা কাপড় থাকে, সাবান দিয়ে না ধুয়ে তাকে যদি আমি কী করি না নীল দিই, আমরা যেটাকে বলি নীল দিই, তাহলে কী হবে, কাপড়টা নোংরা কাপড়ে নীল লেগে সেই নীলটা কিন্তু তার আনছে না অথবা নোংরাই থেকে যাচ্ছে, তখন তাকে কি করতে হয়, সাবান দিয়ে আগে ধুতে হয়, ভালো করে ধুয়ে তারপরে নীল দিলে কাপড়টা কিন্তু চকচকে থাকবে।
1: এই যে পিউরিফিকেশনের কথা আপনি বললেন, এই পিউরিফিকেশনের কথাটা কিন্তু অন্য কোনো প্যাথিতে নেই,
0: না
1: একমাত্র আয়ুর্বেদে
0: আয়ুর্বেদে বলা আছে। এবং আপনি সেই সময় আপনাকে তাকে কি করতে হবে, শোধন অর্থাৎ পিউরিফিকেশনে আপনাকে আনতে হবে। অর্থাৎ প্রথমে আমি তার কাপড়টা মানে তার বডিটাকে আমি পিউরিফাই করবো। এবার পিউরিফাইটা এক্সটার্নাল পিউরিফিকেশানও আছে, ইন্টারনাল পিউরিফিকেশানও আছে। সেই জায়গাটাকে আয়ুর্বেদে পঞ্চকর্ম হিসাবে আমরা ট্রিট করে থাকি, অর্থাৎ পঞ্চকর্মের মাধ্যমে। এই পঞ্চকর্মের মাধ্যমে আমরা তাকে শোধন প্রক্রিয়া, অর্থাৎ তাকে যেমন কাপড় যেমন ধুয়ে তারপর আমাকে ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক পঞ্চকর্মের মধ্যেও তার সমস্ত যে বডি চ্যানেলগুলো আছে, বডির সমস্ত যে টক্সিক কন্ডিশানগুলো আছে সেগুলো রিমুভ করে তারপর যদি আমরা তাকে ট্রিটমেন্টের আওতা নিই, দেখা যাবে যে তার অনেক ভালো এবং অনেক তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাচ্ছেন।
1: আচ্ছা,
0: সেই ক্ষেত্রে আমরা বলবো, যেমন ধরুন আপনার সমন, আমি যেটা বলেছি, আমরা সাধারণত আউটডোরে একটা পেশেন্ট এসে আমাদের কাছে কমপ্লেন করলে আমরা সাধারণত তাকে ঠিক আছে আপনি একটা ডাইজেস্টিভ খান, যদি তার কোনো হজমের প্রবলেম থাকে, তারপর আমরা তাকে কী বলি, আপনি একটা কাজ করুন, ওষুধপত্র নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটু রোদ্রে একটু হাঁটা চলা করুন, অথবা সকালবেলা ঘুম থেকে উঠে একটু খোলা হাওয়ায় যান যেখানে অক্সিজেন পাবেন, কিছু সাধারণ ব্যায়াম বলে দিই, এগুলো সাধারণভাবে আপনি করুন। তারপরে যদি তার রোগটা দেখা যায় যে সেখান থেকে সে কমছে না, তখন আমরা তাকে যেটা বলেছিলাম যে শোধন প্রক্রিয়ায় আমরা চলে আসি। এবং সেই শোধন প্রক্রিয়াটা করার জন্য স্পেশালি আপনাকে কোনো ট্রেন্ড পার্সন অর্থাৎ চিকিৎসক আপনার তার দ্বারস্থ হতে হবে, কারণ এটা পুরোটাই হসপিটালাইজেশনের চিকিৎসা, অর্থাৎ হাসপাতালে রেখে বা কোনো একটা বিশেষ জায়গায় রেখে যেখানে আমাদের অনেকগুলো প্রসিডিউর করতে হয়, সেই প্রসিডিউরগুলোর জন্য আপনাকে সেখানে ভর্তি হতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে সেখানে আপনাকে শোধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
1: আচ্ছা, এর মধ্যে কী কী রয়েছে?
0: এবার সেখানে আমাদের পঞ্চকর্ম, আমি আমরা যেটা প্রথমে আলোচনা করেছি সেটা আমাদের পঞ্চকর্ম, অর্থাৎ এই পঞ্চকর্মটা যদি আপনি কোনো রোগী যদি কেউ নিতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, না আমাদের যে কোনো সরকারিভাবে তো ব্যবস্থা যে অনেক সময় থাকে, যারা আলাদাভাবে প্রাইভেটও করতে পারেন, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, সেখানে আমাদের এই পঞ্চকর্ম, এই পঞ্চকর্মের মধ্যে বলাই আছে পঞ্চ মানে পাঁচ আর কর্ম মানে অ্যাকশান, তার মানে পাঁচটা অ্যাকশান আপনার উপর করা হবে। অ্যাকশান মিন্স এটাকে বলা হয় যে মানে ভেতরে এটা আপনি বলতে পারেন যে এটা অনেকটা আমাদের যেমন অ্যালোপ্যাথে যেমন অপারেশন করা হয়, আমাদের এই অপারেশনগুলো হলো উইদাউট এনি কাটা ছেঁড়া, আপনাকে একটা হসপিটালে রেখে তাকে বিভিন্ন টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর সাহায্যে আপনাকে বডিতে এই বিভিন্ন যে টক্সিনগুলোকে আস্তে আস্তে করে কীভাবে ইয়ে করতে হবে, এটা একটা লং টাইমের ব্যাপার, আপনাকে ভর্তি হতে হবে, চিকিৎসক বুঝে আপনাকে কতদিনের জন্য আপনাকে দিতে হবে, কীভাবে দিতে হবে। তার মধ্যে একে একে প্রথমে আমরা একটা রোগীকে হসপিটালে নিয়ে যাই বা বলি ভর্তি হন, তারপর তাকে আমরা প্রেসক্রাইব করি। প্রথমে বলি যে পঞ্চকর্মের পাঁচটা, যেমন বমন, বিরেচন, বস্তি, নস্যকর্ম এবং রক্তমোক্ষম, অর্থাৎ বমন মানে হলো ভমিটিং, বিরেচন মানে হলো পারগেশন,
1: পেট পরিষ্কার,
0: হ্যাঁ, বস্তি মানে হলো এনেমা, এনেমা এটাও একটা পেট পরিষ্কারের একটা ইয়ে, নস্যকর্ম মানে ওলিয়েশন, অর্থাৎ তাকে নাকের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেডিকেটেড জিনিস পাঠিয়ে দিই, আর কি না রক্তমোক্ষম।
1: এবার রক্তটাকে পরিশোধন,
0: রক্তটাকে পরিশোধন ঠিক না, আমরা বলি যে তার যদি শরীরে যে বিষাক্ত রক্ত থাকে সেটাকে বের করার জন্য, ধরুন কোনো একটা লোকাল আপনি একটা কোনো একটা ইনফেকশান হয়েছে, আপনি বিভিন্ন জায়গায় চিকিৎসা, আমি একে একে বলে দেবো এটা পরবর্তী সময়ে, আমি প্রথমেই আপনাকে বমন ব্যাপারটার সম্বন্ধে একটু বলে দিই। আপনি হয়তো নামটা শুনলেন কিন্তু হয়তো আপনি ডিটেলস ব্যাপারটাকে একটু, আপনি সবটা তো সম্ভব না আজকের এই ছোট্ট একটা অনুষ্ঠানে বা অনেক কম সময় আছে আমাদের হাতে। বমন মানে এখানে ভমিটিং, ভমিটিং মানে এখানে আপনাকে আয়ুর্বেদে প্রথমে আপনাকে হসপিটালে ভর্তি করা হবে, আপনার ফিজিক্যাল কন্ডিশানগুলো নর্মাল যে সমস্ত কন্ডিশানগুলো দেখা হবে, তারপর আপনাকে ডে বাই ডে আপনাকে কতগুলো মেডিসিন এবং প্রচুর লিকুইড, আমাদের কতগুলো মেডিকেটেড হার্বস আছে যেগুলো আপনাকে খাওয়ালে আমাদের যে বডিতে বিশেষ করে যারা কফজ রোগে আক্রান্ত, ধরুন অনেক ফ্যাটি মানুষ, হ্যাঁ, শ্বাসকষ্টের রোগী, তারপরে আপনার অনেকে আছে যে ক্রনিক কফ, তার কিছুতেই কাশি কমছে না, কফ কমছে না, প্রায়ই বলে আমি রেকারেন্ট অ্যাটাক।

0: হচ্ছে আর কি, বিশেষ করে কিছু কিছু চর্মরোগ যেখানে দেখা গেছে যে এগুলো ডাক্তার বলে দিয়েছে বা চিকিৎসক বলে দিয়েছে এটা আর আপনার ভালো হবে না, এটা হলো আপনাকে ওষুধ খেয়ে খেয়ে কমিয়ে রাখতে হবে, সেটাকে যেটা বলা হয় সুরিয়াসিস বলে একটা কথা আছে। হ্যাঁ, এগুলো অনেকটা অসাধ্য রোগের মধ্যে পড়ে। সে সমস্ত ক্ষেত্রে আমাদের যে বমন যে পদ্ধতি, সেই বমন পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু সেটা ডিটেলস বলা একটু প্রবলেম আছে, কারণ আপনাকে এটা হসপিটালাইজড হতে হবে, তারপর কতগুলো টেকনিক্যাল প্রসিডিউর আপনাকে তার জন্য আগে থেকে, যেমন পঞ্চকর্ম আমরা যেমন বলছি, সেই পঞ্চকর্মের আগে আপনাকে আবার পূর্বকর্ম অর্থাৎ আপনাকে প্রিপেয়ার করতে হবে এই ইয়ের জন্য, ভ্রমণের জন্য। আপনাকে প্রথমেই আমরা যেটা দেব সেটা হলো আমরা বলি স্নেহন। স্নেহন মানে এটা হলো পূর্বকর্ম, অর্থাৎ আপনাকে আমি ভ্রমণে নেওয়ার আগে বা এই পঞ্চকর্মে নেওয়ার আগে আপনাকে আগে আমরা তৈরি করে নেব, হ্যাঁ, যে আপনি এটার জন্য প্রস্তুত কিনা, বডিকে তৈরি করব। তার জন্য আমরা কী করব, পেশেন্টকে আমরা কিছুদিন তাকে কি স্নেহন, স্নেহন মানে হলো তাকে অয়েলিং অর্থাৎ তৈল থেরাপি, তেল মালিশ করব আমরা বডিতে। তেল হতে পারে অন্য কোনো মেডিকেটেড, ম্যাক্সিমাম মেডিকেটেড অয়েল, তাকে তেল মালিশ করতে হবে। তেল মালিশ করার অর্থ হলো তার আমরা স্কিন দিয়ে যে তেলটা মালিশ করি এবং স্কিনের যেই সোয়েটিং হয় সেখানে কিন্তু তার বডিতে অনেকগুলো মানে মিনিমাম অনেকগুলো কমপ্লেন চলে যায়। যেমন খুব যদি তার সোয়েট গ্ল্যান্ডের মাধ্যমে আমরা জানি টক্সিন অনেক বেরিয়ে যায়, তারপরে আপনার যে বিভিন্ন ধরনের যে টক্সিনগুলো কন্টিনিউ, আপনার যদি আমরা বলি যে কতগুলো আমাদের স্টেজ আছে, যেমন ধরুন প্রথমে বলি আমরা যে স্কিন, তারপরে আমরা বলি এই যে বলে যে না মাংস মজ্জা, হ্যাঁ, অস্থি, এগুলো আমাদের সাতটা লেয়ার আছে। সেই লেয়ারগুলোকে এই থেরাপির মাধ্যমে ইরিটেট করা হয়, টক্সিনগুলোকে আমাদের কোথায় আনা হয় না, আমাদের সেখানে স্টমাকে আনা হয়। সেখান থেকে আমরা ফাইনালি কতগুলো আমাদের ভমিটিং হার্বস আছে সেগুলোকে যখন আমরা ইন্ট্রোডিউস করি পেশেন্টকে একটা স্পেশাল টাইমে স্পেশাল কন্ডিশনে, তারপর সে যখন বমন প্রক্রিয়ার মাধ্যমে সে যখন ভমিট করবে তার টক্সিনগুলো বেরিয়ে, এই যে প্রবলেমগুলো বললাম, এর প্রায় আপনি বলতে পারেন যে 80-90% সমস্যা কিন্তু কমে যায়।
1: আচ্ছা, এরপর বিরেচন যেটা রয়েছে,
0: হ্যাঁ বিরেচন, তারপর আছে পেশেন্টকে অনেক সময় পেশেন্টের বিরেচন, বিরেচন না হলেও এখানে আমরা বলি পারগেশন অর্থাৎ তাকে স্টুল পাস করানো, তার মলের মাধ্যমে অনেকগুলো টক্সিন আমরা টক্সিন বের করে দিতে পারি, শরীরকে পিওর করতে পারি। বিশেষ করে কিছু কিছু স্কিন ডিজিজ আছে, আপনার কতগুলো ইউরিনারি ইনফেকশান আছে, তারপর ডায়াবেটিসের ক্ষেত্রে, তারপর আপনার পাইলসের ক্ষেত্রে, এবং অনেক পেশেন্ট সবসময় তার গ্যাসিয়াস ফর্ম হয়ে থাকে, পেটে সবসময় গণ্ডগোল থাকে সেসব পেশেন্টের ক্ষেত্রে, এবং অনেক সময় পেশেন্ট যে আমরা বলি যে তার পক্ষাঘাতগ্রস্ত রোগ, হ্যাঁ, তার প্যারালাইজড পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করে অনেক অনেক অনেক ভালো রেজাল্ট পাওয়া গেছে।
1: আচ্ছা, নস্য যেটা বলছিলেন,
0: তারপর বুস্তি আছে, বুস্তি মানে এখানে হলো আমরা এটাকে যেটা বলা হয় এনেমা, এনেমা মানে এখানে হলো আমাদের কতগুলো মেডিকেটেড প্রিপারেশন আমরা করি মেডিসিনের মাধ্যমে, সেখানে অনেকগুলো মেডিসিন আছে, সেগুলোকে আমরা খুব বিশেষ পদ্ধতিতে তৈরি করে পেশেন্টকে হসপিটালাইজড হসপিটালে রেখেই তাকে তার যে আমরা মলদ্বার দিয়ে সেই মেডিসিনটাকে পৌঁছে দিয়ে তার আমরা মলটা এবং ভিতরে যে নারিশমেন্ট দিয়ে তাকে আমরা পরিষ্কার করে নিলে তার অনেকগুলো সমস্যা, বিশেষ করে যারা আর্থ্রাইটিস আছেন, কনস্টিপেশনে দীর্ঘদিন ধরে ভুগছে, অনেক সময় কোমরে ব্যথা, লো ব্যাক পেইন, সায়াটিকা, বা ওই যে আমরা বললাম যে পক্ষাঘাতের পরে যে সমস্যাগুলো, সেসব ক্ষেত্রে খুব ভালো উপকার পাওয়া যায়। তারপর নস্যকর্ম আছে, সেখানে নাকের মাধ্যমে আমরা উদ্ধজত্বগত রোগ অর্থাৎ যে ক্লেভিকেলের উপরে যে আমাদের অংশ, বিশেষ করে ধরুন ক্রনিক সাইনোসাইটিস, হেডেক, অনেক সময় বলে যে ব্রেকিয়াল যে অর্থাৎ মুখ বেঁকে যাওয়া, অথবা অনেক সময় মানসিক রোগেও যদি আমরা নস্যপান করাতে পারি দেখা যাবে যে মাইগ্রেনের সমস্যা খুব তাড়াতাড়ি তার সেটা ভালো হয়ে যাবে এবং কোনো সমস্যাই থাকবে না। আরেকটা যেটা আছে আমরা রক্তমক্ষম, আমরা যেটা বলেছিলাম আগে, রক্তমক্ষম মানে হলো ব্লাড লেটিং, কোনো একটা লোকাল জায়গাতে আমরা দেখা যাচ্ছে যে সে জায়গায় পচন ধরে গেছে অথবা তার সেখানে ভালো হচ্ছে না সমস্ত মেডিসিন দিয়ে, সেখানে আমরা কী করি সেই জায়গার রক্তটাকে বার করার জন্য বিশেষ কতগুলো পদ্ধতি আছে, সেটাকে বলা হয় শিরাভেদ, অথবা আমরা অনেকটা আপনারা শুনেছেন যে জলক অর্থাৎ লিচ থেরাপির মাধ্যমে সেই ব্লাডটাকে সেখানে আমরা ডিঅক্সিজেনেট ব্লাডটাকে বের করে এখানে নিউ ব্লাড দিয়ে সেই সেলগুলোকে আবার আমরা রিজেনারেট করে সেই জায়গাটা কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যায়।
1: এই সবগুলোর ক্ষেত্রে কি আগে যে

0: মাসাজের ব্যাপারটা রয়েছে
1: হ্যাঁ,
0: সেটা
1: এটা
0: করতে হবে
1: পূর্ব
0: নাকি?
1: কর্মকর্তা মেসেজ দিতে হবে। মেসেজ মিন্স প্রথমে তাকে যেটাকে বলি আপনার ওলিয়েশন, অর্থাৎ তেল দিয়ে মেসেজ করে, তারপরে আমাদের যেটা আছে সেদন, অর্থাৎ সেখানে আমাদের বিভিন্ন হার্বস দিয়ে তাকে গায়ের মধ্যে সেক দিতে
0: যে
1: হবে।
0: ভাবটা দেওয়া হয়।
1: হার্বসটাকে একটা পুটলি বেঁধে সেইখান থেকে একটা পদ্ধতি আছে, আপনি নিয়ে তাকে তাকে দিতে হবে। এবং এটা সবটাই আমি বলে রাখি, সেটা কিন্তু আপনাকে হসপিটালাইজড করে দিতে হবে, এটা একটা বিশেষ পদ্ধতি যেহেতু। এবং চিকিৎসক চিন্তা করবেন তাকে কতদিন সেই থেরাপিটা নিতে হবে।
0: সেটা তো পঞ্চকর্মা যে সেন্টার রয়েছে সেখানটায় বাড়ি থেকে গিয়ে
1: হ্যাঁ,
0: এসেও
1: সেখানে
0: করতে
1: নিয়ে অনেক
0: পারে।
1: সময় রুগী অনেক সময় তাড়াতাড়ি করেন যে আমার আজকেই লাগবে, এরকম না, এটা একটু সময় নিয়ে দীর্ঘ সময় ধরে আপনি যদি দিতে পারেন, তাহলে আমি বলবো যে এমন কিছু ডিজিজ আছে বা রোগ আছে যেগুলো আপনার কখনোই ভালো হওয়ার কথা না, দেখবেন আপনি পঞ্চকর্মের মাধ্যমে এলে সুস্থ লোকও যেমন পঞ্চকর্মের আওতায় আসতে পারে, অসুস্থ লোক যাদেরকে আমি বললাম যদি আসেন অনেক
0: হুম হুম
1: ভালো,
0: হুম
1: আপনি উপকার পাবেন।
0: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। আমাদের সময় একেবারেই শেষ, তাই আজকের মতো এই অনুষ্ঠান এখানটায় শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম আয়ুর্বেদ ও পঞ্চকর্ম এ নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর রতন ভৌমিক।
2: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর। শুরু হচ্ছে এবারে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতন খাকা হামিয়া ফরাই চেঙ্গ তিনি নি হরনি ককবর পান্ডা পান্ডানি পৈলেও তিনি খনার জাগনাই হাবানি কক পান্ডা খনার জাগনাই ইম্পর্টেন্স অফ সয়েল এন্ড রেইন ওয়াটার কনজারভেশন রোগী ককলাম সাউই খনার নাই বরম গনাং সুধি দেববর্মা
1: সানজা জরানি হাবানী কক পান্ডানো খানানি খাসঙ্গই তংনাই তাকুকতে বুকুক সঙ্গন সুপুলানো খাকসং মাতাই হামবা ইয়াফারি সং তিনি বহাইনি হাই হাবানী কক পান্ডানো সং চেংলাইনি হানি আসুক লাখিয়া তিনি হাবানী কক পান্ডাও সং ইম্পর্টেন্স অফ সয়েল এন্ড ওয়াটার কনজারভেশন দুইনি সং কক সালাইনি হানি আসুক লাখিয়া সং অ ককনো সুক্রুপ সাইমানানি বাকি সং সিনি স্টুডিও কবগতি ফেকে এগ্রি ইন্সপেক্টর বরণ গনাং সুধীর দেব বর্মানো স্যার ন পুইলানো খুলমকা
2: হ্যাঁ খুলমকা
1: স্যার পুইলানো কখাই হাই তাবু ওয়াতিনি মল জেফ্রো জরাও গবাং বাও ওয়াতুই হেকাবা কিসা কম বাও
2: আচলে সিনতিব্র হাবো জং বাতসর কি একটা হিসাব খাই নাই কা একুইশন তুমি 2400 এমএম মিলিমিটার রক রেইনফল তঙ্গ আবন বিসিং তাং ইয়াও হাইং গ্লোবাল ওয়ার্মিং নি বাগিছে ওয়াতি জরা জরাও গবাং গো কিসা কম গো নাই দিন সঙ্গ তুমফ্রুক বেলেগ কুতুং তুমারি কচাংফ্রুক বেলেগ কচাং ইং থাঙ্গো হ্যাঁকে যেফ্রো ওয়াতি বাবো আপ্রুকে ওয়াতি রূপ রূপ এক নাগরে কয়েকটা দিন আবার খরান রানসে ফেফ্রুকে খরান হাজিং পান্থর ব্যাং রানসে থাঙ্গো আবনি ইয়াফং নিকলাইনা থাকে আবর নাইদি যেন যে হা তামফ্রুই তামফ্রুই রিব খেতর বারে বারে সুয়াই হোক আবন বাকি আর সোয়েলনি যে হানি যে তিরক আবো ইরোশন রানসাই কাসালাঙ্গ হাঙ্কে হাঙ্কে আর চুয়াই মানে গণ গণ যত চুয়াই আসুক মানে আর নি হানি তৈন যেন ফ্রান মাকলাই তুমারি যে বাংকুক মানে আসময় যেন তামখাই তাই নুগ যে গ্লেসিয়ার মেল্টিং হানি কেসব বরফ গলিও হিমালয় পর্বত যেমন বরফ গলিব গলিনে আবো ফাইতে ফাইতে সমুদ্র পৃষ্ঠ আতি কচগৈ থাঙ্গ হাঙ্কে আফ্রু তামাই পরিবেশ নিয়ে চিনি একটা বারসেমক যে নষ্ট থাঙ্গো আর নষ্ট মানে আবনে একটা দায়ী তো হাঙ্কে চঙ্গাবো তাইব নুগ চিনি আরও তাই চিনি যে মিখ

0: বান রক খাই তোমরা জাগা সঙ্গ বুহং বলাই রেই তন
1: হুম
0: রেই তনই বুহং বলাই কাতি রে উই সঙ্গ আবো তন খেব তুই রান মান কম থাঙ্গ
1: তমুগু সাতুং কলাই হাং কাঞ্জ
0: সাতু
1: তৈ রান মানে কিসা ক ইয়াকা গোটা
0: ইয়াকা উই থঙ্গ সঙ্গে সঙ্গ আবন বাকি মাং খাই তাকে সা তঙ্গ সঙ্গ যেটা তুই চিনি তাক মুরান নক মুরান নক সঙ্গ তা ওয়ান সকলাই নাই মুরান নক নি যখন তুই ক্লাই আ মুরান তুই একটা স্লুবর তুই কসক লাং
1: হারুং খাইও কই
0: হারুং খাইও সুতাং খাইনে আরো সঙ্গ কেবেন কসং খাইনাই বন হালাপ যদি হালাপ রক্তানি সঙ্গবারি রতন খাংকে প্রিমু সম সুতাম খাই আবো বিনি আরো কয়েকটা পদ্ধতি মা খাইনাই যেমন এগ্রো ফরেস্ট্রি বেস যদি নাক না খেন আবো সঙ্গ খেত সমতল না খেবা সাজগৈ পেডিলেন বা ফিল খাই স্রামই তনাই টান টানি নেই লাই খাওয়ই সিয়ংবাড়ি নতি ওয়াতি মলনি সিগাং ন তাই এসে দঙ্গ যাবো সিস্টেম যেটা নাগাল্যান্ড হওয়া খেঙ্গি দঙ্গ হালাপনা টান টানি থেকে থাকা থাকা থাকলে প্রতিটি দাব খাই টানি তন তাই তনকে আও আতিন তিন যখন ফাইও আবো কাইসে দাবো খাইও তাকে এসে দাব তৈকে কসক না খাই সঙ্গ তুই কসক মানে যত কেবেন কসং খাই নেই তুই গুগুরি গুগুরি খিখলাই কসরি মাংখে আসুন হাওয়া তুই হাবো আটকেইব দঙ্গ এনকে আবো ওখা একটা পদ্ধতি পানি খেতি পদ্ধতি এনকে তুমতাম খাইনে হালাপ যখন টান আানফ্রো সঙ্গ প্রতিটি হালাপন তুই কাইসা স্লুপ কাইসা থেকনা ফাই ফাইনাই বারি মাসা ফাইনাই টেকিসা তুই তুই থানা নি আট তুই থামা লামাকে সুতাম খাইনে টেকিসা বুফাং কাইরবনাই বুহাং কতন
1: আচ্ছা
0: যেটা কসক খাই মেয়ে তুই বাদাং মানা যাক মাংখে আতি অনেক অংশে ন কাকা সুজাক নাই
1: আচ্ছা
0: সঙ্গ আবাই নাংকুক মানে যে জায়গা ও যার খাই মানো বা যেতলাং না মুসুমগ আর তলাং মানো যা খাল সকই তলাঙ্গি নাই চিনি আকু আলাং মানো পার্কুলেশন ট্যাঙ্ক খাইতান মানো
1: আও আও যেপুর মুখে কাজানি বা খেত মাই কাজানি আর সবই না রাখা কাই যেপুর আপুর ইউজ খাইমা হাইতে
0: তাও প্রায় বরক প্রায় কামিয়াম নগানে মোরা সাকাও চেয়ারপানা ট্যাঙ্কি খাইনাই পাকানি ট্যাঙ্কি খাইনাও তাম কলাই ওয়াতিন তি যখন ফাইও আ বাগান ট্যাঙ্কিও স্টক ফাইও আর তো কিছু পাইপ বাই নিনি যে বাগান বাগিছে ফসল হক নেন পাইপ বাই বন প্রতিটি বুফাং ইয়াফং ইয়াফং ইয়াফং রিমান আবার নেন পাইপ ইয়া যদি ড্রেন চ্যানেল সিস্টেম খাইনাই আর বাকি কাইসা নি অজন তুই কে ড্রেন টানাই আবো প্রতিটি থালিগুং বথাই ফুং বথাই সুগুং আর নাই আতেন ব্যবহার খাই মানে হাই বলে
1: স্যার এখন বেলেব নামানি কম স্যার সঙ্গ তো আগে হুগ্র খাইলাই দাবো খাইও খাইমা জাগাব এক হুক খাই রমদি হুক হগৈ জাবার সগৈ সঙ্গ মানে ইয়াগল ওয়াতই ওয়াবই
0: জাবরা সগলাই জাবরা রুগ রুঙ্গই নাই বলং কথর চিকন বলং টানাই টানি নাই বেহংন আরো রুঙ্গ রুঙ্গি নাই তারপরে আপনার সগৈ পাই
1: সক মানে ইয়াগুলো তমুং ওয়াতি মল ওয়াতি ফাইকে হাঙাকাই আ ওয়াতি বাই বাক্সা আর হারব কসক গা হা কসকপুর রগে সঙ্গ বাহাইকে আবনি ইয়াকনি সঙ্গ মানে কাটি মানাই যাতে কসক ইয়াং বাকি
0: যেন হুক পারাম গবাম মানুগ হুক তাক বইয়াক হুক খাইন দ এবং বলংনি যত বুফাং চিকন কতর তানি সকসাই বললে আরও ওয়াতি ক্লাই মানে ডাইরেক্ট ক্লাই নাই যে ওয়াতি নে ক্লাইকে আরও নি হাসিং রমনি সেন সিল্কি বা সয়েল নিউ যে ময়চার আর যে টস আর তমলে আবরক পুইলানো কসক খাইনাই হ্যাঁ কসক খাইনাই আবো আর হাসিং যে বোকরা কসকই হারুং সক ফাইনাই হারুং সক ফাইনার সিগাং নেন আপনার ওয়ান মা ওয়ান সকনাই যে আং তো হুক হক কাঠিক ন আং আনি যে ওয়াতিনি বাই হাসিং কসংনাই তুই ডাইরেক্ট কসকি ফাইনাই আর টসবো কসংনাই আপনা আং কাতির না বাকি কাইসা না কাইসা পদ্ধতি মানানাই আর না আং থাকে চিন্তা ওখানে হুক খাইমানি যে সাইডও বা আং থাকি সামানি যে কেবেন কসং যত তিন গুড়ি গুড়ি গুড়ি গুড়ি তুমানো আসুন তুই বাতো থাঙ্গ যেন মাইকাই বো মাইন আ হুক নি কেসার কেসার কাইসা লাই দাপ দাপে দাপে মাই মাইকাই বো আব দাপ দাপে তৈরি খাইকে আরও আওয়া তিনটি আটকে ফাইনাই আরও তাই যেন কাইমানো যেমন বেটি বার গ্রাস পায়রা গ্রাস রকমই দো দীনবন্ধু রক গ্রাস যেমন ও সাম বুথু বুথুপ আপন আবো নাইকে অনেক অংশ মাইনি বুলাইহেন দোক কিন্তু ইয়ারে গবাং আবো আপন যা কাইখে যেমন

0: ग्रास रक दं आबो हाय आ ग्रिनिया रक आब रक न काय ने छिंग तिन आट किरने ने व्यवस्था मा लाय हुक तिन क्षेत्र कारण हुक न आबस कि सिमि वान छुंग मा बिंग लाग जे हुक खलाय छिंग हालाप मुरा कायसा तगे से मुरा छिंग तो हुक खलाय लायो आ हुक खलाय मानि मुरा कायसा बे तगे सानि निचि कायसा लुंगा उं तंग इंगे आरनते जेखोन कसो फायने आफ्रो के सिंगता मा वान छक नै आरो कायसा बान छिंग थेरि मांखे यंग हुक तिन याफंग तलावो বানথেরিকে চং আয়ং দুইটা স্লোপ নি যেতি কসক ফেমানি আ কসকে কেসে বান ক্লাই ফেনাই ক্লাই ফেগা কে আর নংতা বাননি তৈন নং বিভিন্ন জায়গা যে হুক নি ক্লাইমানি আ তলানি বাননি তৈবাই বান বাকি ক্ষেত্রকন নং যখন নং আপ্রো নিউজ ক্লাইমি
1: জাপ্রো নাগো সং আপ্রো নাই মাকাতা
0: তবে হুক ক্লাই না থাংতিনি কেমন ক্লাই নে কাইসা দাপে দাপে থাসিং যে যাব সিস্টেম সামনি চেয়ার হাই আবার প্রতিটি স্টেপ বাই স্টেপ খাইনাই তিন কসকানি আর ব্যবস্থালে অবশ্যই খাইনা নাগো আবার হে খাইয়াকে যেন উপায় করি আর হুক যে খাইও আবনি সাগানি সিমি তিন বাথার নাই নেন অনেক সময় ওয়াখক বাইব তুপ মানো
1: বাইব তোমার নগো
0: নগো সিন পারা আমি বা সঙ্গ অনেক বর্মুরা বা অনেক কুচু কুচু খাতের কথাকে চিন্তাম নুক ফেকই নাই আয়ং মুরা ও কাইসনে রুবই আর যে জরান্তি হাই ফাইমানি আ ফাইমানি যেন ইয়ং তলা অতনি গলাবে খগ বা ইউজ খাইও যে জায়গা নাঙ্গ যেন আবহাই আবহে বেম্বু ড্রিপ ইরিগেশন সিস্টেম হতাব ন আবহকে যেন খাইমান চিনি আপ্রুকে যেন যে চিনি যে ক্রপ খাই তো মানে আ ক্রপ সঠিকভাবে ইউজ ইউজলেস খাইমান হ্যাঁকে বছর যেভাবে তুই কসগি থাঙ্গ হা কসগি থাঙ্গ আ হানো যেন আট কিনা বম তিন নাই বা সমুদ্র বা চিনি ডাইরেক্ট তুই শিলুঙ্গ যাতে থাঙে উই হানো বো আটকিনি আব কিছুটা চিন্তাধারা খাইনা নামছে আবো হাইনব কেছে আবো আবো সারা পদরে পদ পদ্ধতি দো যেমন চ ওয়াতিনে ওয়ানসকি সিমি রেইনফেড কাল্টিভেশন দো ইরিগেশন বাই খাইজাক দো তাবো চারামছে রকঙ্গ ওয়াতি গরিফুর চামনু বেবাং খিল বেবান ক্ষেত্র তাই মিখি থাকি ক্ষেত ফাটি থাকবো অলরেডি
1: আর ওয়াতি ফাইনি ফাইয়া আবো
0: আবো আপ্রুন সাজাগো কক যেটা যেন যে চিনি যে ক্লাইমেট চেঞ্জ থাকি আগে গবং ফাই তাপ গবং ফাইয়া আ ক্লাইমেট চেঞ্জ থাকি আপনো তো যেন কোন খাইনা করি ক্লাইমেট তো যেন ক্লাইমে কিন্তু ওয়াতিন যেন বাকে নারগনাই আইন
1: যেন
0: আ পপুলেশন ট্যাঙ্ক খাইনাই যে ট্যাঙ্ক যেন ইউজ খাইনাই আইলে চিনি বাড়ি বা ক্ষেত্র ন খাইমানো আবসে কক আবন বগে ওয়াতিন তিন যেন গবং কক নারগিনাই আপনো যেন কারণ যেন ট্যাঙ্ক কালাইনাই চিনি পুখুরি ও চপনাই বানো চপনাই বাননি সিমি আতেনে ইউজ খাইনাই আবহাওয়া আপুর যেন নাইলে মেশিন বাই বিভিন্ন জিনিস
1: তমুং ওয়াতি গবং মা আং যে নুজাং মানে হিঙ্গাকাই ওয়াতি তো কসম বতঙ্গ কফুর বতঙ্গ আবকি তামনি বাকি আমাহাই ওয়াতি নঙ্গি জামান গবং কুক নাতৈ ওয়াতৈ তৈন নঙ্গি মানো আতৈ তৈন নঙ্গি জামান আবো কুবই কুবই যা আবো বসে জরতেই
0: আংলে ব্যক্তিগত সানাই যে ওয়াতিন তৈন তৈনলে তা নদি বটলাই ওয়াতিন তৈন থাংতিনি সঙ্গে নইয়া আবোন কারণকে যেন যে ওয়াতিন তৈ আবো উড়ি উড়ি ফেমানি আরো তংমান অনেক সময় নি নি তামো পদে পদ দুলা বালু যেমন হাদুলি রক তংমানো গবং মা ক্ষেত ও তাবক তো বিথি বিরাইব বিথি বিরাইবাই নকবার বাই কাসাবো কে আর নি কতগুলি চিনি সাগর নাইমিয়া আবার হাই জার্ম তংনাই নিশ্চয় হ্যাঁ আবার বাই দুল জাগি ফাইক মানে আওয়াতে ফাইকে নাই কোনো কোনো সময় নাই দি ওয়াতে কসম এক্সেস সোডিয়াম রক আবো নাম খাই যেন আবার সাকিব কসমলো কসম তাই কিছু দো যেন কলসেফর যেমন হাই লেয়ার গান মানে এক্সেস ক্লোরিন যেটা আইরন দো আবরক কয়া নব বৈকা হাম বৈ হামিয়া সাইমানকে পরীক্ষা সঙ্গে পরীক্ষা সারা তো হঠাৎ খাই ওয়াতিন তি গাহাম নেই হঠাৎ যুক্তি খাই তো নাংলা তাই কিছু দো যেমন ওয়াতিন তিন চুন গান মানে সন্দি গান রকমান যেন তো গ্রাউন্ড ওয়াটার নি প্রফানসে যেটা সন্দি গান হ্যাঁ ক্যালসিয়াম এক্সেস ক্যালসিয়াম রক আমি রকম যেন বুফাং গরিমা পর্যন্ত অনেক সময় কঠিন দো কুমড়া রিখে কুমড়া তো চাবা হেরি সিমিয়া তুই কসম রক হ্যাঁ

0: abono nung nung ke groundwater no sin bagi kaham kuk aro karon sing abo to 80% bo no sing aron nirbhar khayo aron ti beshe jinis sor sestun bagi sing lai ko ha
1: a skebang ma hai kla kya rom de tabo wat ni tunyo sing nung mano kare mukhi tung rok bo sing solai mamu rok songo
0: song mano
1: ka abo busu jorti abo sin sak ni bagi kaham abo u hatolen ti beshang mani mukhi tung rok soi ba mai song samani bai u je wat ni tunyo narage sing song mani abo
0: Uram uram wati je phaimani to abo mukhitung suti ni kono effect na koi gya karon abo tik wati to chung nukhen semon je bo mukhitung jarale suiman bo bo sing yakung suiman bo sing phatar thang tin tlang man ba chini te tu ko tini ri suti ni chung bakke bo na use khlai lai man abo to chung normally no sai man je ta nukheno
1: wati ja to u
0: tu ko tu ko na rak simile
1: khok to gya ke u wati tin tibin suchi na rok ni suja ko abo no busu jarte kaham
0: ni ni kamun chumon chuimano abo mano je ta wati tin no nang abno nang ya u ne hatran tin no nang di wati tin no sudu matro je ta sing bantan rok lai ton ke aro je nang ba ni ni u je phula samani polythene ri nei 250 micron by je polythene khlai ton mani a jaga ba nang use khlai na ba gi tam khlai ni tok tu kunani wak tu kunani batakum rok ri khe batakum rok ri ne aro no ning ni ni samong phlang man ka nok ni nok nu khung ni rang phusa ji thini ar ban kotor hung ke to ning abo ar phyogin chei man ka abo haisi am gi no ও চিং তাক সাথে সাথে আরো সহিও হাঙ্কে যে এটা নিনি জার্ম করে জার্ম ফ্রি জার্ম ব্যাকটেরিয়াল রক করে প্যাথোজেনিক কোনো অর্গানিজম করে আবাই তিনজন নিং নিং দি হাতলেন তো এগুলো কিসা ট্রিটমেন্ট খাই কেন নিং আবো নিং মানো বেশি কই খাতি তনিব নিং মানো আবন বগিন চিং আও হাতলেন তিনজন বেশি ব্যবহার
1: গোবাং কুক নং watni tunyo nang yawi watni tunyo nang yawi
0: chang nang lai
1: nang kai sawon kai haibon watni tunyo khati sung tom mukhi teng ro kabang ma samung to sung khlai man nang khai to abo chini sakni
0: ba ni abo to kong lai jong rai ko to ang go sakham yang go
1: kai tripro haste o bo tui ro turu turu man thogi ang gi
0: man thogi ang gi thang
1: ei thang ka ka abo ke sin tripro haste simida na ki kubone haste o da ama hai tiro man thogi
0: asole markin jukrashtra ni kaisa science advance nei journal nokhomani আরো সুখা সারা পৃথিবী বিশ্ব চারশো কোটি বড় খাইতাব ইমান থাকে বেলায় খে ইমরে কামরে তিনি বাকি কষ্ট মালাই দো বর বস্র বাইসাচ্ছে টিকা হামানি গা মাস কাইসাচ্ছে ফানছে টিকা হামানি গা আবন বাকি খুব কষ্ট দঙ্গ আবি বিশৃঙ্গ সেচুং বারো আত্মাইশি ন আবর বেশি সংখ্যা বেশি নুগ আরো সুযোগ দঙ্গ পাকিস্তান নাইজেরিয়া রক বাংলাদেশ আবো হাইরক আ গবেষণা রক খাইনাই মানে ও নুকজাখা আর বড় খুব তৈনি অভাব দো পাকিস্তান নকারী বর যে নাইজেরিয়া রক প্রায় অর্ধেক বরক ন চারশো কোটি নিশ্চয় অর্ধেক বরক তাও আতে মান টিকা মানে ইয়ান বাকি বেলাইকে কষ্ট দঙ্গ আবার পত্র পত্রিক নুগুন দোকে নাইদি সৌদি আরব ইয়েমেন আর রগত যে তিমান থাকিয়া আবার হাই জাগার গ বেলাই কষ্ট দঙ্গ বাকি নামখাই তাবুক আপনার সে ক গবাং আসাই দঙ্গ যে চুংতি কাহাম তামখে মা নাই বড় থাঙে সিনি তাবুক থাকি সিনি লিভিং সমস্ত অর্গানিজম কারণ তৈ তৈ ইমান যাহে তো হাতলানি নিনি ইংসা কুক সাব থাঙে মেয়া বরফ থাঙে মেয়া হাই আনবা যাবিন তামখাইনে যত বরক যত মা ইংসা কুকছে জি অল লিভিং অর্গানিজম রকি বাকি তা মা ওয়ান সুক্স নেই তাক তুই ন বাকে সঠিকভাবে ইউজ খাই মানছি নেই বাকে তুই গাহাম মান নাই আপনার তুই নেই কারণ যত নিন ওয়ান সক মা কাইসা খুব কুতুক যে তুই আস্তে আস্তে পাইস দঙ্গ তুই নাকে
1: খাটিনাই
0: বারে মুখে তো খাইনি তুই গাহাম নেন বাকিছে বরক ইন ফিউচার মোখা বেলাই দুলাই যারা তাক দালং কত কত থাকলে রকব চিনি ফাতার হা রকব সঙ্গ ফাতার রাইজ রক আর নুখুং নিতেই

0: kaisa pipe ti khik lai nei abo thik nungnani yak sunani nini u nini byabohar khlai tini gris ni mane nok ni samungo phalang
1: ao
0: abo te bathari tane watin ti bechingari simano
1: simano tomung ati suya wi se tawuram de supply te jeta ka ham phai tongani ati ruwi bo sulai mani
0: abo sai khlai
1: abo to
0: te no magnang
1: te magnang ojota te magnang phai
0: tongani ane sumoi to off place to no sa sa ra gis to no kintu ati je তাই খরচা নেই ও বিশে সুগুই আপনি সে ওয়ান ছুই গিয়া কিন্তু সেন কাছে সৃষ্টি দঙ্গ যে তুই শাখা নিয়ে আবত তলান থাং ফিরো তলানি তুই কাইসা সেন মান ফিরো আবাই কেন চলি দঙ্গ
1: বেলেখে নাগমানিক নি নক পাইথাগো স্যার নং ও তুই যে খাটিমুং আব নংলো করং থানি তাম কক কসারি কলাং নমো সং নং কিসা পাইথাগো সাইকেনা
0: সেন তুই ন ফুটা গাইছে পানো নষ্ট খলাই উই নাই সিং সঠিক ব্যবহার খাইমাকে নিজে নাকুকমানী সামুগ সঙ্গ ইউজ খাইনাই আবো সাগান ফানো ফাইতং হাতলানি ফানংতং চিনি নি কেবা হাতলানি নংখা সাগান যে ফাইমানকে বাড়ি আমচ খেত খামার যত যে নামানি ও আপনার ব্যবহার মা খাইলাইনাই কারণ সয়েল হেলথ ইজ ভাইটাল টু দ্য নেশন হনজগ হানো হানি অংশ কুকসা যত ন মোথাঙ্গি ন ভূমি স্বাস্থ্য নমা মোথাঙাই যদি ভূমি স্বাস্থ্য যে জাতীয় জীবনদায়ী শক্তি হিনজাগ আবো হাইনি বিশং তৈন চিনি তৈন যাতিউই চিনি নামমানী জাগা যাকলাইনাই চিনি থাং টংনানি থিনাঙ্গ থিনাঙ্গ বাকি চিন্তা খাইনাই মিন ভবিষ্যৎনি বাকি চিন্তা খাইনাই যত মানসাক তৈন গাহাম সামুগ ফোনাঙ্গি মানকে আবোন চিনি ওয়ান সক মা কাহাম তং কাহাম চিনি যত জাগানে একটা সামানি লামা
1: সার বেলে বেলে হামবাই বাহাইকে ওয়াতিনি তুইন হ্যাঁ বা হাতলেন তুইন ফোন সঙ্গ বাহাইকে খাটি উই সঙ্গমানি জরাব সামুগ ফোনাঙিমান চিনি আফাও জরাব রেখাব স্যার সঙ্গে অরণ মা বাসলাই খুলমকা
2: আশুক জরা হাবানি কক খনারাজাখা তিনি ইম্পর্টেন্স অফ সয়েল এন্ড রেইন ওয়াটার কনজারভেশন রোগে ককলাম সাই খনারাখা বরম গনাং সুধি দেববর্মা তাবো খনানি পান্দানি আওয়াইবতং রকসাকলা জগি দঙ্গ খনাফুং দামদক্তামই সতীনি চুবা খনারাজাকনাই হায়ংনি খরাং পান্দা দিব দামচিনিও খনারাজাকনাই লেনামানি জরা তাং বিতিনি ক দিব দামচিনি তামই সতীবাও খনারাজাকনাই জাদুনি রচাপমং সুকুশরী দেববর্মানি খরাঙ্গ দিব দামচিনি তামই সতীচিবাও খনারাজাকনাই হাচুংনি খরাং পান্দা খনারাজাকনাই অন্তরং কাইপাংনি খরাঙ্গ রচাপমং দিব দামচিনি তামই সতীব্রুচিবাও খনারাজাকান সময় তামই খনারনাই সুধন দেববর্মা সানজা দামসিনিও খনারাজাকান ডাক্তারনি পান্দাও খনারাজাকনাই খনা সিজনাল ফিভার ফর চাইল্ড নরগৈ ককলাম সাওয়াই খনারনাই ডক্টর চয়ন চাকমা আপনি ইয়াগল খনারাজাকনাই বিমলা দেববর্মানি খরাঙ্গ জাদুনি রচাবমু আশোক জোড়া খনানি পান্দানি আবতংল সাকলাই জাক্ষা তাবো খনারাজাকই দঙ্গ জাদুনি রচাবমু পূর্ণরূপিণী খরাঙ্গ

আশোক জোড়া পূর্ণারূপিণী নিখরাঙ্গ যাদুনী রোজা পঙ্খনার জাখা আকাশবাণী আগরতলা অভিনয় লগিন তিনি নিয়ে হরণে কক বরক পান্দা অরণ্য পাইখা যতন হরকাহা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এরপর পরে শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিকস বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টার বলেছেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। এদিকে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ সংশ্লিষ্ট এলাকা। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF-এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছন। সেটার অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এই সুযোগকে কাজে লাগানোর জন্য দুই দেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।

0: ব্রিক্স সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ 11তম ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে সহযোগিতা বাড়িয়ে তোলার ক্ষেত্রেও তাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত রয়েছে।
1: Excellencies, energy remains fundamental to economic growth, social progress and human development. Affordable, reliable and sustainable energy is indispensable for achieving our developmental aspirations and the sustainable development goals. India assumes the BRICS chairship at a time when the global energy landscape is undergoing a profound transformation.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরি জানান, বৈঠকে দুই নেতা শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সংসদ ভবনে 10 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে রয়েছেন তেলেগু দেশম পার্টির সানা সতীশবাবু, বিজয় চিন্তাকালায়া, বাসাম রামকৃষ্ণা এবং জনসেনা পার্টির লিঙ্গামানিনী রমেশ। এরা সকলেই অন্ধ্রপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আজ অরুণাচল প্রদেশের বিজেপি সদস্য তাই তাগাক ও ওড়িশার বিজেপি সদস্য দেবাশিস সামন্ত রায় শপথ বাক্য পাঠ করেন। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানে 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবসের ওপর লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কবিতার লাইন পাঠ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারতের জরুরি অবস্থার সময় গণতন্ত্রের ওপর যে বাধানিষেধ আরোপ ও দমবন্ধ করার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই কবিতা।
2: जब आपातकाल को एक वर्ष हो गया तो अटल जी ने एक कविता लिखी और उन्होंने उस समय की मनस्थिति का वर्णन अपनी कविता में किया है। झुलसाता जेठ मास शरद चांदनी उदार, झुलसाता जेठ मास शरद चांदनी उदार, सिसकी भरते सावन का अंतर्गत रीत गया, एक बरस बीत गया।
3: सीख चो में सिमटा जब किंतु विकल प्राण बिहग, धरती से अंबर तक बुझा मुक्ति गीत गया, एक बरस गया, एक बरस।
0: প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামী 27 থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলকে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের পছন্দের মাধ্যম হিসেবে গড়ে তুলতে দপ্তরের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। সিমেন্ট এবং লবণের মতো পণ্য পরিবহনে সাম্প্রতিক সময়ে বিশেষভাবে তৈরি ওয়াগনের কার্যকারিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি এই মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য, কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ বিকেলে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। মুহুর্মুহু বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে সর্বোত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চালু রাখার। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। 2/24 পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু।

0: হয়েছে আহত প্রায় 1,000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে, সেদেশে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ বলেছেন, গত রাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়েছে। রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পঠন পাঠন এবং জরুরি নয় এমন কার্যকলাপ বন্ধ রাখার কথা জানান। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্প, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। শোক ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যান্তেজ, মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাম সহ অন্যরা। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুন থেকে সংবিধান সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। আবার পড়ছি, আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 ওভার 1 বলে 2 উইকেটে 60 রান করেছে। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর 2টি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতায় নির্মীয়মাণ গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফাং বাই লুকো হামক্রাইনি বাগে আওয়াই যাক।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব সুভাষ দেববর্মা তিনি কক্তমা ভূভাগ রক্ষা মন্ত্রীবখ্রক নরেন্দ্র মোদি ও তালনি নিশিসা সালমারি সেসেলস বেরেমাও থাঙ্গান তিনি হাক্তর গনঙ্গী সংবিধান হত্যা দিবস পালাইজাগী দঙ্গ মন্ত্রীবখ্রকনি অ্যাক্ট ইস্ট রাজ্যানী বাকি রেলতাই লাহার মানজু মন খবৈ জুদা জুদা দিকল ত্রিপুরা দশা জাগখাই বসকাঙ্গী দঙ্গ হই সাকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতালি মঙ্গ তিনি সিমনা তমাকারি ফুটবল ক্লাব তাই ইকফাই ফুটবল ক্লাব কপ্লাই ইংখা তাবুক কক্তমা শুক্রবৈ মন্ত্রীবখ্রক নরেন্দ্র মোদী ও তালনি নিচিসা সালমারি সেসেলস বেরেমাও থাঙ্গান নখা সালতামনি বেরেমাও ব সেসেলসনি বসং সালনি রাংসাক তের পালেমা পান্ডাও মানজাগান ও বেরেমা জরা মন্ত্রীবখ্রক নরেন্দ্র মোদী সেসেলসনি মন্ত্রীবখ্রক হারমিনি বাই বখাকনী কগলাম সালাইমাও আচুগুই তাই বখাকনী জুদা জুদা বাবাইন তুই কগলাম সালাইন মন্ত্রীবখ্রক সেসেলসনি বসং সংসদ কক নারগান তাই আরব ভারতনি টংনাইরক বাই ব কগলাম সালাইন তিনি হাক্তর গনঙ্গী সংবিধান হত্যা দিবস পালাইজাগী দঙ্গ অবনরগী রাষ্ট্রবখ্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রীবখ্রক নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিচুকু রা চিনিসিবা বিসি ইমার্জেন্সি টংহালকনি জরা লোকোফান খাতি নারগনাও জবা খাইলাইরকনি বখা খুলমা ইয়াফারকা হদালাম ম বরক ও ইমার্জেন্সি জরানো ভারতনি লাইবুমাও কাইসা মোনাক জরা হই খুরসাখা বরক খুরসাই সাকা ও জরা ইয়কমুং মানমানি তাই খরংটিসানা ফানক মুথাক তনিজাখা সংবিধান হত্যা দিবস পালাইমা নাহার মংখা থিনাঙ্গ লোকোফান তাই সংবিধানী সাকা অমতই তাই খাইজাগিয়া উনানি মন্ত্রীবখ্রক নরেন্দ্র মোদী সাকা সেবা পর্ব তাই আজাদী কা

0: কক সাহা রাজাক চারশি সিনি রাশাই রং আরও মানজাকা উনকোটি জেলা পরিষদ নি কাসকরা অমলেন্দু দাস হাঙ্কর নাইকলফাং মেগা জৈন বিলাসপুর পঞ্চায়েত বখরক সুরজিৎ দাস আকসং মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী অ তালনি নিচিচার সালমারি ককটি সালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাক্তর তাই বই হাক্তর লুকরকই ককলাম সালাইয়েন অব অঙ্গানো মন কি বাত ফিল সারা থামচিবা বেরমনি পান্ডা মন্ত্রীবখরক লুকুরকন বরকনি ওয়ান সংমা খাকামা কক্ন মন কি বাত সাহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরকনি ওয়ান সমুং রহরিমানানো টোল ফ্রি নাম্বার 1800117800 অন নাম্বার কল খাই হিন্দি এবার ইংরেজি কক বাই ওয়ান সমুং রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নাম্বার মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতৈন এসএমএস খাই মানবায়ন ফোন লাইন ও তালনি বসকাং সাল নৈচিদক জরা ফিয়কজক টঙ্গানো ককথুমতাই আওয়ামু নাইখুং বিসিং কেন্দ্রনি সিবিসি আগরতলা ফিল্ড অফিস নি চেতন বাই সিবিআই জেলা হাঙ্কনি প্রমোদ নগর জোনাল ডেভেলপমেন্ট হাবানক নি কনফারেন্স হল তিনি আলাইদা হজাকমুং সামুং বুতাং সংসারজাখা পান্ডা মানজাখা প্রমোদ নগর সাবজোনাল কমিটি নি চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার মানিকলাল দেববর্মা খরক নই চেয়ারি নাইক্রিং অফিসার আচুক দেববর্মা তাই অস্টিন রিয়াং পান্ডা সবাই শুক্রবই ককনারেখা নৈসাই নৈশিদক হায়ং ফিফা কাপ ফুটবল গ্রুপ এ নি বেবাক মেচ পাইখ্যা মেক্সিকো চেকিয়ানো থাম বুকচা গোল নি ফের বাই মেসে নি বেবাক মেচ কপ্লাইঙ্গি রাউন্ড ন থামচিনই ও কাসাকা তাই কাইসা মেচ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়ানো সাহ বুকচা গোল নি ফের বাই মেজেনখা হায়ুং কাপ পুইলা তাবুক ন বরক নক আউট কাসাকা ভারত নি জরানারকি তিনি হর দামসা সতি থামচি গ্রুপ ই নি পাইথাক মেচ কিনই ইঙ্গানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতালে মঙ্গ তিনি থংমুং কাইনি ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলা থংলাইমাও সিমনাতমাকারী ফুটবল ক্লাব চার নই গোলনি ফের বাই পান্তু স্পোর্টিং ক্লাব নো মেচানখা আবুন ইয়াগুলো অ থংলাইনাও ইকফাই ফুটবল ক্লাব চিসা বুকচাপ গোলনি ফের বাই সবুজ সঙ্গনম মেচানখা বসকাং দাম নৈচিবুরীয় হাস্তিনি যত হাঙ্কর বেবাক ফেরাং কগৈ গোবাং খে ওয়াতুয়াইমন হই সাকলাইকিয়া খনা সালনি তুমারি সাকাও থামচিথাম ডিগ্রি সেলসিয়াস তাই খামো নৈশিদক ডিগ্রি সেলসিয়াস গানা গিনিও তঙ্গনিমানো তিনি সালনি তুমারি সাকাও থামচিচার দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈশিসিনি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তঙ্গানো তিনি হাক্তর গনাঙ্গই সংবিধান হাতিয়া দিবস পালাইজাগৈ টঙ্গ মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী অ তালনি নৈশিসা সালমারি সেলসিয়াস বেরামাও থাঙ্গানো মন্ত্রীপক্ষকনি এক্ট ইট রায়দানি বাকি রেল তাই লাহার মানজুমং খবই জুদা জুদা দিকল ত্রিপুরা বসকাঙ্গি টঙ্গ হই সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতালে মঙ্গ তিনি সিমনা তমাকারী ফুটবল ক্লাব তাই ইকফাই ফুটবল ক্লাব কপ্লাইংখা ককতমা তিন বাকি অরণ পাইখ্যা উলনি ককতমা আওয়াইঙ্গানে খানা ফুং দামসিনি সতী বৃষিব
1: মনে রাখবেন যে সব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না
2: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে
2: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে
1: একসাথে গল্প করা খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে
2: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই
2: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলিতে আজ মাঠে নামছে তিনটি গ্রুপের 12টি দেশ। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। সিপাহীজলা জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের 20টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিশালগড়ের লাল সিং

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে সুশাসনের মাধ্যমে সরকারি পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস ব্যবস্থা চালু করে সরকার প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী আজ লালসিংমোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘণ্টার পরিষেবার সূচনা করেন। পাশাপাশি তিনি 10টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির, বক্সনগর সিএইচসি কোয়ার্টার কমপ্লেক্স, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবন সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। এর আগে তিনি বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাসদত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর প্রমুখ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরায়ের ডোলুকাও দ্বাদশ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 1,87,00,000 টাকা। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক মেঘা জৈন। সভাপতিত্ব করেন বিলাসপুর পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সেবা পর্ব এবং আজাদী কা অমৃত মহোৎসবের মতো সরকারি উদ্যোগগুলো ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় একাত্মবোধ সুদৃঢ় করার মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি প্রবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। ওই প্রবন্ধে শ্রী শেখাওয়াত 1975 থেকে 1977 সালের জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে ধরে বলেন, জরুরি অবস্থা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বড় একটি অগ্নি পরীক্ষা। তিনি বলেন, এই জরুরি অবস্থা প্রমাণ করেছে যে সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে এবং জনগণের স্বাধীনতা খর্ব করা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কীভাবে চাপের মুখে পড়তে পারে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিপীড়িত মানুষদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে জরুরি অবস্থা চলাকালীন গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা সকল সাহসী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের সাহস ভারতের ইতিহাসের অন্ধকার সময়ে সংবিধানের চেতনাকে সুরক্ষিত রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ সামাজিক মাধ্যমে দেশের জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্য বোধ রক্ষায় যারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থা একই সঙ্গে অসংখ্য সাধারণ নাগরিকের অসাধারণ সাহসকেও তুলে ধরেছিল। তিনি বলেন, সংবিধান 140 কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা অধিকার ও কর্তব্যের প্রতিফলন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভারতের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ উন্নত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবিধান হত্যা দিবস উপলক্ষে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত আলোচনা চক্রে তিনি এই কথা বলেন। জরুরি অবস্থাকে একটি অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার দমন করে ক্ষমতা আঁকড়ে রাখাই ছিল একমাত্র উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধান পবিত্রতা রক্ষায় কাজ করেছেন এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়ও বক্তব্য রাখেন। বিজেপির কৈলাসহর স্থিত জেলা কার্যালয়ে সংবিধান হত্যা দিবস পালন করা হয়। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপির জেলা সভাপতি বিমল কর, সহসভাপতি ডক্টর সুশান্ত সিং, শিক্ষাব্রতী বিকাশেন্দু দেব প্রমুখ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে সিপাহীজলা জেলার প্রমোদনগরের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসের কনফারেন্স হলে আজ এক বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বিষয় হিসেবে তুলে ধরা হয় জনগণনা 2026, নেশামুক্ত ভারত এবং পরিবেশ রক্ষায় এক পের মাকে নাম অভিযান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমোদনগর সাব জোনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার মানিকলাল দেববর্মা। উক্ত বিষয়গুলো নিয়ে বিশদে বক্তব্য রাখেন দুই বিশেষজ্ঞ অফিসার আইচুক দেববর্মা এবং অস্ট্রিন রিয়াং। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আগামীকাল 26 জুন থেকে 28 জুন পরপর 3 দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামী 27 জুন চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন

করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আগামী কাল পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। উদয়পুরে আজ গোমতী জেলাভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোমতী জেলার অমরপুর, করবুক ও উদয়পুর মহকুমা থেকে মোট 12টি শিশু নাট্যদল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিচারকের রায়ে প্রথম স্থান অধিকার করে অভিমুখ নাট্যদল। এই দলটি রাজ্যভিত্তিক আসরে অংশ নেবে। রামনগরের শঙ্কর চৌমুহনীতে আজ দুপুরে একটি অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, বিস্ফোরণে ওই অ্যাপার্টমেন্টসহ আশপাশের বেশ কয়েকটি ফ্ল্যাটের কিছু ক্ষতি হয়েছে। এই ঘটনায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্ত করছেন। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব এই খবর জানিয়েছেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিকে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ সিপাহীজলা জেলার কাঁঠালিয়া দ্বাদশশ্রেণী বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। বাল্যবিবাহ, শিশুশ্রম থেকে শুরু করে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কোথায় কীভাবে অভিযোগ জানাতে হবে, এইসব বিষয়ে আজ সেমিনারে বিস্তারিত আলোচনা হয়। 2026 বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এর সবকটি ম্যাচ সম্পন্ন হল। আয়োজক মেক্সিকো চেকিয়াকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে রাউন্ড অফ 32 প্রবেশ করল। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা চমক দিল দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে নক আউটে প্রবেশ করল। ভারতীয় সময় আজ রাত 1:30 রয়েছে গ্রুপ ইর শেষ দুটি ম্যাচ। কোরাশাও খেলবে আইভরি কোস্টের বিরুদ্ধে। অন্য ম্যাচে নক আউট নিশ্চিত করে থাকা জার্মানি খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগামীকাল ভোর 4:30 গ্রুপ এফ এর দুটি ম্যাচে নেদারল্যান্ডস বনাম তিউনিশিয়া এবং অপরদিকে জাপান বনাম সুইডেনের খেলা রয়েছে। সকাল 7:30 গ্রুপ ডির শেষ ম্যাচ দুটিতে খেলবে আমেরিকা বনাম তুর্কি এবং অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে। আমেরিকা ইতিমধ্যেই নক আউটে প্রবেশ করায় এবং তুর্কি ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া প্যারাগুয়ে দুদলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী 24 ঘণ্টায় পশ্চিম ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী, উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলিতে আজ মাঠে নামছে 3টি গ্রুপের 12টি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সমীক্ষা। আজকের বিষয়, গণতন্ত্র, সংবিধান ও সাংস্কৃতিক ঐতিহ্যের শক্তি। ডক্টর বিআর আম্বেদকর একবার বলেছিলেন, সংবিধান শুধু একটি আইনের কাগজ নয়, এটি জীবনের এক হাতিয়ার। এই উক্তি

0: মধ্যেই ভারতের সাংবিধানিক দর্শনের মূল চেতনা নিহিত রয়েছে। সংবিধান কেবল রাষ্ট্র পরিচালনার একটি আইনি কাঠামো নয়, বরং এটি নাগরিকের অধিকার, কর্তব্য, স্বাধীনতা এবং জবাবদিহিতার মধ্যে একটি জীবন্ত সম্পর্ক স্থাপন করে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এটি জাতির অগ্রগতির পথ নির্দেশক হিসেবে কাজ করে। ভারতের গণতন্ত্র কোনো আকস্মিক অর্জন নয়, এটি বহু শতাব্দীর ঐতিহ্য, অংশগ্রহণমূলক সংস্কৃতি এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণের ধারার ফল। প্রাচীন সভা এবং সমিতি থেকে শুরু করে আধুনিক সংসদীয় ব্যবস্থা পর্যন্ত ভারতীয় সমাজ সর্বদাই জনগণের মতামত এবং অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছে। স্বাধীনতার পর সংবিধান সেই ঐতিহ্যকে একটি সুসংহত গণতান্ত্রিক কাঠামোয় রূপ দিয়েছে। সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শ আজও আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তবে গণতন্ত্রকে কখনোই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় না। ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের জরুরি অবস্থা স্বাধীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময়ে নাগরিক স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের উপর যে সীমাবদ্ধতা আরোপিত হয়েছিল তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে গণতন্ত্রের সুরক্ষা ও সংবিধানের মর্যাদা রক্ষা কতটা জরুরি। তবু সেই কঠিন সময় অতিক্রম করে জনগণ গণতান্ত্রিক পদ্ধতির প্রতি আস্থা রেখে ভোটের মাধ্যমে পরিবর্তন এনেছিল। এটাই ভারতীয় গণতন্ত্রের শক্তি, আত্মসমালোচনা, আত্মসংশোধন এবং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সক্ষমতা। গণতন্ত্রের এই চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ প্রদর্শনী, স্মারক বক্তৃতা এবং জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জরুরি অবস্থার অভিজ্ঞতা, সাংবিধানিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল ডিস্ট্রিক্ট রিপোজিটরি উদ্যোগ দেশের বিভিন্ন প্রান্তের স্বাধীনতা সংগ্রাম, আত্মত্যাগ এবং গণ অংশগ্রহণের ১৯,৫০০রও বেশি কাহিনী সংরক্ষণ করেছে। এইসব উদ্যোগ স্বাধীনতার ইতিহাসের অজানা অধ্যায়কে সামনে এনে নতুন প্রজন্মকে দেশের অতীত সম্পর্কে সচেতন করে তুলছে। গণতন্ত্রের শক্তি কেবল রাজনৈতিক প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ নয়, এটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক মূল্যবোধের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। বিরাসাত উৎসব, এনচরি, লোকনাথ এবং অন্যান্য সাংস্কৃতিক আয়োজন ভারতের বহুত্ববাদী ঐতিহ্যকে উদযাপন করে। সঙ্গীত, নৃত্য এবং শিল্পকলার মাধ্যমে এই উৎসব অনুষ্ঠান বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক ধারাবাহিকতার বার্তা বহন করে। এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভারতের প্রকৃত শক্তি তার বহুমাত্রিক সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যেই নিহিত। একইভাবে মহর্ষি দয়ানন্দ সরস্বতী কলা গুরুকুল এবং কলা গ্রামের মতো উদ্যোগ শিল্প সংস্কৃতির সংরক্ষণ এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইসব প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতীয় ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ এবং সৃজনশীলতার ধারাকে পৌঁছে দিতে সহায়তা করবে। সর্বশেষে বলা যায়, গণতন্ত্র তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন সাংবিধানিক মূল্যবোধ, ঐতিহাসিক সচেতনতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য থেকে একে অপরকে সমৃদ্ধ করে। ভারতের দীর্ঘ গণতান্ত্রিক যাত্রা, স্বাধীনতার সংগ্রাম এবং বহু বর্ণ সাংস্কৃতিক উত্তরাধিকার আমাদের সেই সত্যেরই প্রমাণ দেয়। এই ঐতিহ্যকে ধারণ ও সংরক্ষণ করাই একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল ভারতের ভিত্তি। এতক্ষণ শুনলেন সমীক্ষা। আজকের বিষয় ছিল গণতন্ত্র, সংবিধান ও সাংস্কৃতিক ঐতিহ্যের শক্তি।
1: আকাশবাণী আগরতলা।
2: আপ সব ইয়ে বক্স দেখ রহে হো? ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো।
3: ম্যাম, মেরে ওয়ালে মে তো এইচআইভি সে রিলেটেড অলগ অলগ মেসেজেস হ্যায় অর ইসমে লিখা হ্যায় কি অসুরক্ষিত যৌন সম্বন্ধ সে এইচআইভি হো সকতা হ্যায়।
4: মেরে ওয়ালে মে নিডল ইয়া ইনজেকশন শেয়ার করনে সে এইচআইভি ফেলনে কি বাত লিখি হ্যায়
5: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से एचआईवी हो सकता है।
6: मल्टीपल पार्टनर्स मतलब एचआईवी का ज्यादा रिस्क।
2: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
7: एचआईवी एड्स से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के आईसीटीसी में संपर्क करें।

গানখানি শুনছিলেন কুমার শানুর কণ্ঠে কভি হাঁ কভি না এই ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন মেরা দিল লেকে দেখো এই ছবি থেকে অভিজিৎ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

0: ছায়াগীত অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গান। আকাশবাণী আগরতলা।
1: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
2: খুশখুশে কাশি, জ্বর,
1: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
2: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
1: মুখে ও গলায় ঘা,
2: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
1: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
2: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
1: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
2: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিমূলক গান শিল্পী এস ডি বর্মন।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন শচীন দেব বর্মনের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

আধুনিক গান শুনছিলেন আশা ভোঁসলের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে বিধানসভা পর্যালোচনা।

শুরু হচ্ছে আমাদের কথায় কথায় অনুষ্ঠানটি। আজ এই অনুষ্ঠানে আমরা কথা বলব নারী শক্তি নিয়ে। যেহেতু অম্বুবাচীর মতো পবিত্র উৎসব আমরা পালন করছি, সেই মায়ের সাথে সম্পর্কিত নারী শক্তির উদযাপন নিয়ে আজ আমাদের কথায় কথায় অনুষ্ঠানটির বিষয়বস্তু রয়েছে। এই নারী শক্তি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই ফোন করবেন 2326255 এই নম্বরে।

প্রথমেই জানাবো আপনাদের সকলকে শুভ অম্বুবাচীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা সকলেই জানি প্রতিটি নারীর মধ্যে বিরাজমান মা কামাখ্যা। ঋতুস্রাব কোনো অসুচিতা নয়, বরং নতুন সৃষ্টির সূচনা। সেই আদিকাল থেকে সূত্রপাত আর এখনো অবধি, অর্থাৎ বর্তমান সময়কালেও পর্যালোচনা করলে দেখা যাবে যে নারীরাই ইতিহাস থেকে শুরু করে সকল রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চতুর্দিকে বিস্তার করে রেখেছে। অবমাননা ও অত্যাচারে অভ্যস্ত নারী প্রতিনিয়ত পুরুষের হাতে লাঞ্ছিত হলেও এ কথা অনস্বীকার্য যে নারী শক্তি ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠেনি এবং ভবিষ্যতেও উঠবে না। যুগে যুগে ইতিহাসে সমৃদ্ধির তালিকায় নারীরাই শীর্ষস্থান গ্রহণ করে এসেছে। সর্বযুগে তথা সর্বকালে এবং পৌরাণিক প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতার হিসাবে মানুষের মনে নারী শক্তি একটি স্থায়ী স্থান করে নিতে সক্ষম হয়েছে। রূপ বলুন, গুণ বলুন, কর্মদক্ষতা বলুন, কিংবা সহনশীলতাই, সবেতেই অদ্বিতীয়া নারী। নারী হল সকল শক্তির আধার, মানব জাতির স্রষ্টা। কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। ঘরে বাইরে সব জায়গায় একা হাতে নারী সুষ্ঠুভাবে সামলাতে পারে কারো সাহায্য না নিয়েই। আধুনিক সমাজে নারী আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্তৃত্বে, গুণে মানে সব ক্ষেত্রে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে নারী। আজ প্রমাণ করে দিয়েছে যে তারাও কোনো অংশে কম নয়।

খবরের কাগজের পাতায়, টিভি চ্যানেলের আলোচনায়, নিত্যদিন ভারতের অঞ্চলে অঞ্চলে, বড় শহরে বা গণ্ডগ্রামে মেয়েদের উপর যে অত্যাচার নিপীড়নের কাহিনী পড়ি বা শুনি, তাতে যেন এটাই প্রতিভাত হচ্ছে যে নারী অবলা। যত শিক্ষিতই হোক না কেন, সে সহজলভ্যা, তার উপর পশু প্রবৃত্তির ভোগ বাসনা অনায়াসে চরিতার্থ করা যায়। একদিকে ঘৃণ্য ঘটনা, আর অন্যদিকে ষোড়শ বছরে দুর্গার আরাধনার আয়োজন কিন্তু জাতিকুল করে যাচ্ছে। মণ্ডপে মণ্ডপে দশপ্রহরণধারিণী মহিষাসুর দলনী যে দেবী মূর্তি পূজিতা হচ্ছেন, আগমনী গানে বাঙালি মরণে তিনি হৈমবতী, মা মেনকার আদরেণী উমা, স্নেহময়ী জননী, আপন ভোলা মহেশ্বরের প্রেমময়ী পত্নী। তবে ভারতীয় পুরাণে তিনি নারী শক্তি এবং অদ্বৈত তত্ত্বের প্রতীক, দেবীর প্রাচীনতম মন্ত্র বলে পরিগণিত ঋগ্বেদের দেবী সূক্ততে বলা হয়েছে, ঋষির বাঁক নামক ব্রহ্মবাদিনী কন্যার উপলব্ধি হয় যে বিশ্বচরাচরের যা কিছু সবই ব্রহ্ম এবং সব কিছুই তিনি, অর্থাৎ সেই নারী। তিনি বলেন যে আমি রুদ্র, বসু, আদিত্য এবং বিশ্বদেবতা রূপে বিচরণ করি, আমি জগতের একমাত্র অধীশ্বরী, সমস্ত ভূলোক

1893 সালের 30শে সেপ্টেম্বর বস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্টে স্বামী বিবেকানন্দের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা। বিবেকানন্দের তৎক্ষণাৎ উত্তর ছিল, আমি কেন বিয়ে করব? যখন আমি প্রত্যেক নারীর মধ্যে কেবল দিব্য জননীকেই দেখি, আমি কেন এই সমস্ত ত্যাগ স্বীকার করি? পার্থিব বন্ধন ও আসক্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য, যাতে আমার আর পুনর্জন্ম না হয়। যখন আমি মারা যাব, আমি সঙ্গে সঙ্গে দিব্য সত্তায় বিলীন হতে চাই, ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে চাই, আমি একজন বুদ্ধ হতে চাই। স্বামী বিবেকানন্দ সীতাকে আদর্শ ভারতীয় নারী হিসেবে বিবেচনা করতেন। তিনি আরও বলেছিলেন, ভারতের আদর্শ নারীত্ব হল মাতৃত্ব, সে বিস্ময়কর, নিঃস্বার্থ, সর্বদুঃখভোগী, চিরক্ষমাশীল জননী। তিনি বুঝিয়েছিলেন, যেদিন থেকে ভারত তার নারীদের অবহেলা করতে শুরু করেছে, সেদিন থেকে জাতির পতন শুরু হয়েছে।

যেহেতু আমরা আজ নারী শক্তি নিয়ে কথা বলছি, আর আজ এই বিষয়বস্তুটি রাখার একটা মাত্রই কারণ, যেহেতু এখন অম্বুবাচী চলছে এবং আমরা সকলেই এই অম্বুবাচীর এই তিন চারটে দিন খুব উৎসবের সঙ্গে পালন করছি, এই গভীর প্রতীকী উৎসবের পেছনেও কিন্তু রয়েছে একটি পৌরাণিক কাহিনী। কিংবদন্তি অনুসারে শিবকে তার পিতা দক্ষের অপমানে প্রতিবাদে সতী আহুতি দেওয়ার পর শোকার্ত শিব তার মৃতদেহ নিয়ে ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ান, তাকে শান্ত করতে এবং মহাজাগতিক ভারসাম্য ফিরিয়ে আনতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন এবং সেই খণ্ডগুলি উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে, একান্নটি শক্তিপীঠের সৃষ্টি করে। বিশ্বাস করা হয় যে তার যোনি নীলাচল পাহাড়ে পতিত হয়েছিল, যার ফলে কামাখ্যা সবচেয়ে বিশিষ্ট শক্তিপীঠে পরিণত হয়েছে। এই কাহিনী কেবল ঐশ্বরিক প্রেম ও ত্যাগের উপাখ্যানই নয়, বরং নারী শক্তি বা শক্তির ক্ষমতারও এক স্বীকৃতি। তাই কামাখ্যা মন্দির কেবল একটি উপাসনালয় হিসেবেই নয়, বরং নারীত্বের পবিত্রতা এবং নারীর জীবনদায়ী শক্তির এক উদযাপন হিসেবেও দাঁড়িয়ে আছে। এই উৎসবটিকে যা স্বতন্ত্র করে তুলেছে তা হল ঋতুস্রাবকে পবিত্র হিসাবে সাহসিকতার সাথে গ্রহণ করা। এমন এক সময়ে যখন এই জৈবিক প্রক্রিয়াটি সমাজের অনেক অংশে এখনও নিষিদ্ধ বলে বিবেচিত হয়, অশুচি বলে বিবেচিত হয়, ঋতুস্রাবকে কেন্দ্র করে দেবীর দিব্য চক্রকে তুলে ধরার মাধ্যমে অম্বুবাচী একটি শক্তিশালী পাল্টা আখ্যান উপস্থাপন করেন, যা নারীত্বকে অপবিত্র নয় বরং দিব্য ও উর্বর হিসাবে উদযাপন করে। এই উৎসবটি ভারতের সমন্বিত ঐতিহ্যের একটি সামগ্রিক বোঝাপড়াকে উৎসাহিত করার পাশাপাশি

ধর্মীয় এবং গ্রামীণ জীবনযাত্রাকে পাল্টে দিয়েছে, যা আধুনিক ধর্মীয় প্রেক্ষাপটে কামাখ্যার প্রাসঙ্গিকতাকে আরও সুদৃঢ় করে তুলেছে।

অম্বুবাচী মেলা শুধু একটি আচার অনুষ্ঠান নয়, বরং এটি একটি আধ্যাত্মিক দর্শন যা প্রকৃতি, নারীত্ব, পুরাণ এবং বিশ্বাসকে অখণ্ডিত করে রাখে। এটি দিব্য নারী সত্তাকে কোনো বিমূর্ত ধারণায় নয়, বরং এক মূর্ত জৈবিক বাস্তবতা ঋতুস্রাবের মাধ্যমে সম্মান জানায়। এর মাধ্যমে এটি সামাজিক নিষেধাজ্ঞা ভেঙে দেয় এবং আধ্যাত্মিক পরিমণ্ডলকে উন্নত করে, পাশাপাশি ভারতের অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক কাঠামোর এক প্রাণবন্ত স্মারক হিসাবেও কাজ করে। একবিংশ শতাব্দীতে আমরা যখন আমাদের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে নতুন করে পর্যালোচনা করেছি, তখন অম্বুবাচীর এই বার্তা, যে সৃষ্টি পবিত্র এবং নারীত্বই শক্তি, আগের চেয়েও বেশি তা এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরও 19 জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA এর অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছেছেন। CETA এর অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এবং এই সুযোগকে কাজে লাগাতে দুদেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।
1: The United Kingdom Free Trade Agreement is helping our industry also evolve, go up the ladder, compete with businesses in the United Kingdom, complement businesses in the United Kingdom where we can work together in global value chains, supporting each other's economy and together becoming a force multiplier.
0: ব্রিক্স সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ 11তম ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1,000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উল্লেখ্য, ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশে গতরাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়ে। দেশের 100 বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। এদিকে বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধারকাজ, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্পের ঘটনায় ওয়াশিংটনের তৎপরতার কথা জানিয়ে বলেছেন, ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সহমর্মিতার জন্য শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া সেইনবাম ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা ব্যক্ত করে মানবিক ত্রাণ সহায়তার কথা ঘোষণা করেছেন।

0: তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন আজ ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট জেকব এস হেলবার্গের সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে মত বিনিময় করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার পন্থা পদ্ধতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। শিল্প ও বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। বাংলাদেশের নবনির্বাচিত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি পরিদর্শন করে একথা জানান।
1: I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and ground.
0: সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রি ইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহতের সংখ্যা 19। SSKM হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় শীত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কন্ট্রোলিং অফিসার কালীচরণ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে, তাকে আগামীকাল আদালতে তোলা হবে। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় তথ্য এবং নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তিনি আজ তারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দেন। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অসঙ্গতির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এডিজি লখনৌ প্রবীণ কুমার আকাশবাণী সংবাদকে একথা জানিয়েছেন। তিনি বলেন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন প্রথমে অযোধ্যা পুলিশ থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ নথিভুক্ত হয়েছে। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এর সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার এর কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির ফলে দেশে সংকটজনক পরিস্থিতিকে দায়ী করেন। মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ ও এমনকি চলাফেরার স্বাধীনতার ওপরেও আরোপ করা হয় বিধিনিষেধ। জরুরি অবস্থা ঘোষণার 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। নতুন দিল্লিতে আজ সমাপ্তি উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক দুটি প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আজ টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 8 উইকেটে 136 রান করে।

0: জবাবে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত 16 ওভারে 5 উইকেটে 130 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই ভূকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। তারাতলার ঘটনায় শীত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কন্ট্রোলিং অফিসার কালীচরণ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে, তাকে আগামীকাল আদালতে তোলা হবে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ভারতীয় স্টেট ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ 1,500টি। আবেদনের শুরু 18 জুন 2026 থেকে। আবেদনের শেষ তারিখ 8 জুলাই 2026। প্রিলিমিনারি পরীক্ষা আগস্ট 2026, মেন্স পরীক্ষা সেপ্টেম্বর 2026। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা, প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। আগ্রহী প্রার্থীরা SBI কেরিয়ার্স পোর্টালের মাধ্যমে 18 জুন থেকে 8 জুলাই 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি প্রিলিমিনারি পরীক্ষা, মেন্স পরীক্ষা এবং সাইকোমেট্রিক টেস্ট সহ গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল পেজ https://sbi.bank.in দেখে নেওয়া যেতে পারে।

জানিয়ে দিচ্ছি আরও একখানি কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রেড লিমিটেড বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা 2025-এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। পদের মোট শূন্য পদ রয়েছে 149টি। কেন্দ্রীয় পাসপোর্ট সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় 50টি শূন্যপদ রয়েছে তাতে। সশস্ত্র বাহিনী সদর দপ্তর কেরানি পরিষেবাতে রয়েছে 31টি শূন্যপদ। পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাডার সেলে রয়েছে 60টি শূন্যপদ। রেলওয়ে বোর্ড সচিবালয় কেরানি পরিষেবাতে রয়েছে 12টি শূন্যপদ। কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল তাতে রয়েছে 4টি শূন্যপদ। ভারতের রেজিস্টার জেনারেল কার্যালয়ে রয়েছে 17টি শূন্যপদ। জাতীয় প্রযুক্তিগত গবেষণা সংস্থাতে রয়েছে 9টি শূন্যপদ। কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ে রয়েছে 1টি শূন্যপদ। উন্নয়ন কমিশনারেট কার্যালয়ে রয়েছে 13টি শূন্যপদ। কেন্দ্রীয় অনুবাদ ব্যুরো 2টি শূন্যপদ। সরকারি ভাষা শাখা আইন ও বিচার মন্ত্রণালয়ের বিধানসভা বিভাগে রয়েছে 1টি শূন্যপদ। পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে 2টি শূন্যপদ। অনলাইনে আবেদনের শেষ তারিখ 26/6/2026। যোগ্যতার মানদণ্ড রয়েছে উক্ত পদের জন্য বিবেচিত হওয়ার যোগ্য হতে হলে প্রার্থীকে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞাপন উল্লিখিত প্রয়োজনীয় শিক্ষাগত

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন অনুষ্ঠান নতুন আলোর দিশারি।
1: অনুষ্ঠানে আজকের বিষয়, প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রীর রাস্তার বিক্রেতার আত্মনির্ভর নিধি যোজনা। এটি একটি কেন্দ্রীয় সেক্টর স্কিম যা 2020 সালের জুন মাসে চালু করা হয়েছে। এর লক্ষ্য হল কোভিড-19 মহামারীজনিত কারণে ক্ষতিগ্রস্ত রাস্তার বিক্রেতাদের ক্ষুদ্র ঋণ সুবিধা প্রদান করা। বিক্রেতাদের প্রাথমিক কার্যক্ষম মূলধন 10,000 টাকা পর্যন্ত প্রদান করা হবে। একজন বিক্রেতা ঋণের তাড়াতাড়ি বা সময় মতো পরিশোধে 7% হারে সুদ ভর্তুকি পাবেন। ডিজিটাল পেমেন্টে মাসিক ক্যাশব্যাক ইনসেন্টিভের ব্যবস্থাও রয়েছে। একজন বিক্রেতার উচ্চতর ঋণের জন্য যোগ্য হওয়ার সম্ভাবনা তখনই বেশি থাকবে যদি সে সময় মতো প্রথম ঋণ পরিশোধ করে। একজন বিক্রেতা ঋণ পেতে কোনো নিরাপত্তা প্রদান করতে হবে না। এর মুখ্য উদ্দেশ্য হল বিক্রেতাদের সাশ্রয়ী মূল্যের কার্যকরী মূলধনের ঋণের অ্যাক্সেস দিতে, যা তাদের জীবিকা নির্বাহের ক্রিয়াকলাপগুলি দেশব্যাপী লকডাউনের পর পুনরায় শুরু করতে সাহায্য করতে পারে। নগদ ব্যাক, পরবর্তী চাহিদার ওপর উচ্চতর ঋণ ইত্যাদি বিধানের মাধ্যমে ঋণের নিয়মিত পরিশোধে উৎসাহিত করা, ঋণের ডিজিটাল পরিশোধের জন্য বেছে নেওয়া বিক্রেতাদের পুরস্কৃত করে ডিজিটালাইজেশনের প্রচার করা। জেনে নেব প্রধানমন্ত্রীর স্বনিধির অধীনে ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি কি কি। তফসিলি বাণিজ্যিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান এবং এসএচজি ব্যাংকগুলি। এই প্রকল্পটি 50 লাখেরও বেশি রাস্তার বিক্রেতাকে 10,000 পর্যন্ত সাশ্রয়ী মূল্যের ঋণ প্রদানের জন্য একটি বিশেষ মাইক্রো ক্রেডিট সুবিধার পরিকল্পনা। বিক্রেতাদের সরবরাহ করা পণ্যের মধ্যে রয়েছে শাকসবজি, ফল, রাস্তার চা, পকোড়া, রুটি, ডিম, পোশাক, বই, স্টেশনারি ইত্যাদি, এবং পরিষেবাগুলোর মধ্যে রয়েছে নাপিতের দোকান, মুচি, পানের দোকান ও লন্ড্রি পরিষেবা। মোদী সরকারের প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের লক্ষ্য হল মহামারীর কারণে যারা ব্যবসা হারিয়েছেন তাদের কর্মসংস্থান শুরু করার আরও একটি সুযোগ দেওয়া। এর জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এই স্কিমের বিশেষ বিষয় হল এর অধীনে প্রাপ্ত ঋণের ওপর কোনো সুদ নেওয়া হবে না। এই স্কিমের ফর্ম সমস্ত ব্যাংকে পাওয়া যায়। এর সঙ্গে আপনাকে আপনার আধার কার্ডের একটি ফটোকপি সংযুক্ত করতে হবে। এই স্কিমের অধীনে এখনও পর্যন্ত 42 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। পুরো প্রক্রিয়া এবং তথ্য সঠিক ও সম্পূর্ণ হয় তাহলে 30 দিনেরও কম সময় নিতে পারে আবেদন মঞ্জুর হতে। এতক্ষণ নতুন আলোর দিশারি অনুষ্ঠানে শুনলেন প্রধানমন্ত্রীর রাস্তার বিক্রেতার আত্মনির্ভর নিধি যোজনা। এখন শুনবেন লোকগীতি।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন কোরআন থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। সকাল 6:25 কপ্রক অনুষ্ঠান হায়ুম্মি খরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন। সকাল 8:40 যুব অনুষ্ঠান যুববাণী। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মুনি জরা রসের কথা। বেলা 12:55 বিষয় হরি তো কি চাষ। 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী সঞ্জিত মণ্ডল। দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর সমাজবিদ্যা বিষয়ে পাঠ দেবেন খাস মধুপুর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা হিতশ্রী চৌধুরী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে শুনবেন ত্রিপুরার তৈলবীজ চাষ প্রসঙ্গে বলবেন শান্তন চক্রবর্তী। পরে শুনবেন লোকগীতি শিল্পী গৌর সুন্দর গায়েন। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন খেলার আসর। রাত 8:30

মিনিটে আধুনিক গানের শিল্পী কুমার শানু, রাত 9টায় শুনবেন নজরুল গীতি শিল্পী অনুপ ঘোষাল, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক মিতার অসুখ রচনায় প্রণব চট্টোপাধ্যায় প্রযোজনায় আশিষ গিরি, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 শুনবেন মৈত্রী, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30 হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।

জনে সেই মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:52। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30 হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।